দুই হৃদয়ের নদী। হ্যাঁ, নদী যেমন তার আপন বেগে বয়ে চলে এবং তার সেই নদীর বয়ে চলার মতন করে সে তার নিজের গতিপথ খুঁজে নেয়, ঠিক সেই রকমই রবীন্দ্রনাথও কিন্তু তার নিজের আপন মনে আপন বেগে তার লেখা লিখে গেছেন। একের পর এক গান লিখেছেন, কবিতা লিখেছেন, নাটক লিখেছেন, উপন্যাস লিখেছেন, লিখেই গেছেন। কিন্তু মজার কথা, আমরাও দীর্ঘকাল তার গান পড়েছি, সব থেকে তার গান মানেই গীতবিতান, সেখান থেকেই আমরা সুর কাঠামো, তার মান, লয়, তাল বুঝে নিয়েছি আমরা আমাদের নিজেদের মতন করে, স্বরবিতানের যে খণ্ডগুলো সেখান থেকেই, সেখানে সমস্ত সংকলনেই যে রবীন্দ্র গান সেগুলোর যে কালক্রম, না সেগুলো হয়তো মানা হয়নি, আগে পরে হয়েছে, কিন্তু আমরা শুনে গেছি তার গান, তার গানকে ভালোবেসে। কোন গানটা কবে লেখা হয়েছে, যত আমরা গান শুনেছি তত সেগুলো জানতে ইচ্ছে করেছে, কোনটা প্রথম, কোনটা তারপরে, কোনটা ছোটোবেলায় গান, সেই সময়ে কোথায় বসে লিখেছিলেন। আমাদের আমাদের গান শোনা যত বেড়েছে, কবিতা শোনা যত বেড়েছে, ততই আমাদের মনের মধ্যে আগ্রহ বেড়েছে যে কিভাবে তিনি লিখেছিলেন এই গানগুলো, কোন পরিস্থিতিতে লিখেছিলেন, সেই কবিতাগুলোর পেছনে, সেই গানের পেছনে কী গল্প আছে, সেগুলো কিন্তু আমরা বারবার জানতে চেয়েছি। আমরা দেখেছি যে তার গানের যে কালক্রম মানা হয়নি, উল্লেখ করা হয়নি, সেই যে রচনাগত পটভূমি, না রবীন্দ্রনাথও কি নিজেও বোধহয় সেরকম চায়নি, চাননি, আর সে কারণেই বোধহয় তার প্রত্যক্ষ নির্দেশনায় গীতবিতান যখন প্রকাশ পেয়েছিল তিনি তখন তার গানগুলোকে উপস্থাপন করেছিলেন একেবারে ভাবের দিক থেকে, সেই কারণেই বোধহয় তিনি সেগুলোকে একটু ভাগ করেছিলেন, কখনো প্রেম, কখনো পূজা, কখনো স্বদেশ, কখনো প্রকৃতি। আর প্রকৃতির কথা যখনই আমরা বলি, প্রকৃতির মধ্যে যখন আমরা থাকি, তখনই তাঁর গান, তাঁর গানের কথা, তাঁর কথায় কথায় গান আর গানের কথায় আমরা কেমন যেন ভুলে যাই, আর বারবারই মনে হয় যে এই প্রকৃতিকে তিনি কত আপন করে বুঝেছিলেন, আর সেই জন্যেই বোধহয় এই সমস্ত গানের কথা তিনি একের পর এক লিখে যেতে পেরেছিলেন তাঁর সময়ে, কখনো সাধারণভাবে, আবার কখনো বা প্রত্যেকটি গানের যে সময়, প্রত্যেকটি সময়কে ধরে সেই গান তিনি লিখে গেছেন। যে গানগুলো যতই আমরা শুনি না কেন, ততই বারবারই মনে হয় যে এর পেছনের গল্পটা কি। স্বভাবতই যে রবীন্দ্র গান আমরা বারবার শুনেছি, সেই গান তার পেছনের যে গল্প, তার পেছনে যে বিষয়, সেগুলো আমাদের মনের মধ্যে তৈরি হয়েছে, জানার আগ্রহ বেড়েছে, যত তার গান শুনেছি, কবিতা পড়েছি, তার গল্প শুনেছি, তত যেন আরও জানার আগ্রহ বেড়েছে। আসলে তাকে আমরা যতই পড়েছি আমাদের মনের মধ্যে সেই জানাগুলো আরও বেশি করে বেজে গেছে।

মনের টানাপোড়েনের মাঝে তিনি যে কত লেখা লিখেছেন, কত রকমের কথা বলেছেন তারই অত্যা নেই। তবু তার সেই কথা, তার সেই গান শুনতে শুনতে

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে সময় কখন যেন শেষ হয়ে যায় বোঝাই যায় না। ঠিক সেরকমই আজও কথা বলতে বলতে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে আর কথা নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই টিউন করো 107 FM রেইনবো। ততক্ষণ পর্যন্ত ফিরবো আবার কোনো একদিন এরকমই গান নিয়ে। আজ আপাতত এই পর্যন্তই।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: প্রভাত বিনায় আমি আপনাদের সাথে এসেছি আবারও কথা বলতে। প্রভাত বিনায় আমরা থাকি বিভিন্ন বিষয়ে,

কথা বলতে। আজকে 10ই জুন 2026। আজকের দিনটি বৈজ্ঞানিক গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণে আমরা জানি গ্যালিলিও গ্যালিলিওর আমরা সবাই জানি, তার কথা শুনেছি, তার কথা আমরা বিজ্ঞানের বইতে পড়েছি। এই হেন মানুষটি আজকের দিনে একটা চমকপ্রদ জিনিস তার দূরবীন দিয়ে পরিদর্শন করেছিলেন, এবং সেই পরিদর্শন করা অদ্ভুত এক ঘটনা, তার গল্পই আজকে আপনাদের জন্য তুলে ধরব প্রভাত বীণায়। এবং এই আবিষ্কারের যাকে নিয়ে তারও কিছু ইতিহাস, পুরাণ এবং বিজ্ঞান মিলেমিশে সেই আবিষ্কারের বস্তুটির কিছু রহস্যময় কথাও আপনাদের সাথে ভাগ হবে, কিন্তু গানের ওপারে।

সৌরজগতের সবথেকে সুন্দর গ্রহ যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তরের জন্য খুব বেশি না ভেবে আমরা বলতেই পারি শনিকে সৌরজগতের সবথেকে সুন্দর গ্রহ বলা যায়, কারণ তার আছে অনিন্দ্য সুন্দর বলয় বা রিং। এবং এই যে অনিন্দ্য সুন্দর বলয় বা রিং, এগুলিকে অনিচ্ছাকৃতভাবে দেখেছিলেন প্রথম গ্যালিলিও। গ্যালিলিও গ্যালিলি 1610 সালের ঠিক আজকের দিনে শনির বলয় পর্যবেক্ষণ করেন, যদিও সেটি দেখার জন্য যথেষ্ট শক্তিশালী কিন্তু তার টেলিস্কোপটি ছিল না। তিনি শনির দুটি বড় উপগ্রহ থাকার কথাও বলেছিলেন। আসলে তিনি ধারণা করতে পারেননি যে এই বলয়গুলি আসলে কি এবং কতটা সুন্দর বা কতটা তার গুরুত্ব এই গ্রহটির জন্য। আসলে সৌরজগতে চারটি যে গ্রহ আছে তাদের বলয় আছে, কিন্তু কোনোটাই শনির মতো উজ্জ্বল নয়। বৈজ্ঞানিকরা বলেন অতীতে সম্ভবত পৃথিবীরও নাকি বলয় ছিল, কিন্তু সেটি ক্রমেই বিলুপ্ত হয়ে যায়। আসলে শনির এই যে বলয় আমরা যদি দেখি আসলে সেটা কি, অনেক বস্তু যদি একটি নির্দিষ্ট বড় বস্তুকে কেন্দ্র করে ঘোরে দূর থেকে বলয় বা রিংয়ের মতো লাগে। তার চারপাশে অসংখ্য শনি গ্রহের চারপাশে অসংখ্য ছোট বড় পাথর বরফখণ্ড রয়েছে, সেগুলো সবসময় শনিকে কেন্দ্র করে ঘোরে। অনেকটা চাঁদ যেরকম আমাদের পৃথিবীকে প্রদক্ষিণ করে ঠিক সেই রকম, এবং যার ফলে এই ছোট বস্তুগুলি বড় বস্তুর চারপাশে ঘোরে, কারণ মহাকর্ষ বল যত গ্রহ বড় হবে তার মহাকর্ষ বল তত বেশি। তো এই কারণেই এই ছোট বড় গ্যাসীয় বস্তুগুলি বা যেগুলি গ্যাসীয় নয় সেগুলিও বলয় হিসেবে মনে হয়। তো এই যে এহেন বলয়ে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন ভুলবশত গ্যালিলিও। তো আজকে সেই সুন্দর গ্রহ শনির গল্প হবে। পুরাণেও শনিকে নিয়ে রয়েছে নানান গল্প কথা, সেই কথাও কিছুটা আমরা ভাগ করে নেব প্রভাত বিনায়।

আমরা যারা সবসময় ভাবি যে আমাদের ভালো এবং মন্দ সব কিছুই বোধ হয় গ্রহ নক্ষত্রদের দ্বারাই নিয়ন্ত্রিত, কখনো মনে হয় বিজ্ঞানসম্মত নয়, কখনো মনে হয় কিছু জিনিস বিজ্ঞানসম্মত। বিজ্ঞান এবং গল্পকথা কোথাও গিয়ে এক হয়ে যায়। শনি এমনই একটি গ্রহ যেখানে রহস্যময়তা তার বিজ্ঞানের গল্পকথাতেও আছে এবং পৌরাণিক আখ্যানেও আছে। আমাদের পৃথিবীতে

থেকে প্রায় 9 কোটি মাইল দূরত্বে এই গ্রহটি অবস্থান করছে এবং মহাকর্ষীয় শক্তি 95 গুণ বেশি। সূর্যকে প্রদক্ষিণ করতে এই গ্রহটির প্রায় 19 বছর সময় লাগে। আমরা দেখেছি অত্যন্ত সুন্দর, শক্তিশালী এবং চোখ ধাঁধানো বলয় নিয়ে এই গ্রহটি রয়েছে এবং এর বলয়ে রয়েছে 22টি উপগ্রহ। কিন্তু এই যে বললাম যে বৈজ্ঞানিকদের কাছেও এই গ্রহটি রহস্যময়, সুন্দর এবং অদ্ভুত এক গ্রহ, আজকের দিনে গ্যালিলিও গ্যালিলে প্রথম তার সেই বলয়টি প্রদক্ষিণ করেছিলেন তার টেলিস্কোপ যন্ত্রে। যদিও তিনি এটি খুব নিখুঁতভাবে দেখতে পাননি, তিনি উপগ্রহ দুটিকে অবলোকন করেছিলেন, পর্যবেক্ষণ করেছিলেন এবং কিছুটা ধন্দে ছিলেন যে কী ঠিক দেখলেন তিনি, সেটা নিয়ে তার একটা সন্দেহ কিন্তু ছিলই। কিন্তু পৌরাণিক গল্পে শনিকে নিয়ে রয়েছে যে ভগবান সূর্য দক্ষকন্যা সংজ্ঞার সঙ্গে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, সংজ্ঞা সূর্যের তেজ সহ্য করতে না পেরে তিনি এক পরিকল্পনা করেছিলেন। ভেবেছিলেন প্রথমে যে তপস্যা করে সূর্যের সমান তেজস্বী তিনি হবেন, বা তপস্যার বলে সূর্যের তেজ তিনি কমাতে পারবেন, কিন্তু কোনোটাই তার পক্ষে সম্ভব হয়নি। সূর্যের ঔরসে সংজ্ঞার 3 সন্তান, একজন বৈবস্বত মনু, দ্বিতীয়জন ছিলেন যমরাজ আর তৃতীয়জন ছিলেন জমি বা যমুনা। এইবার যেহেতু সূর্যের অত্যন্ত প্রখর তাপে সংজ্ঞা বিচলিত হচ্ছিলেন, তিনি ভাবলেন যে কঠোর তপস্যার জন্য তিনি তার পিতৃগৃহে চলে যাবেন। কিন্তু তখন তিনি এক কৌশল করলেন, তার তপস্যার বলে সংজ্ঞা তার নিজের একটি ছায়া সৃষ্টি করলেন এবং সেই ছায়া সূর্যপত্নী সংজ্ঞারই মতন একই রকম দেখতে ছিল। ছায়ার কাছে তার সন্তানদের রেখে সংজ্ঞা চলে গেলেন তার পিতৃগৃহে এবং এইখান থেকে দেখা যায় সূর্য কিন্তু সংজ্ঞা ভেবে ছায়ার সাথেই তার সংসার শুরু করলেন এবং স্বামী ধর্ম পালন করলেন এবং এইখানে বলা যেতে পারে ছায়া ছিলেন অত্যন্ত শিবভক্তিনী, তারই গর্ভে সূর্যের ঔরসে জন্ম নিলেন শনিদেব। তো এইভাবে একটা বলা যেতে পারে তার জন্ম কথাতেও রয়েছে এক অদ্ভুত রহস্য, তার মাতৃ পরিচয় নিয়েও এক অদ্ভুত রহস্য রয়েছে, যেহেতু গ্রহটি নিজেই খুব রহস্যাবৃত। ইতিহাস, পুরাণ এবং বিজ্ঞান কোথাও গিয়ে এর গল্পকথায় মিশে আছে। আজকে সেটা নিয়ে আমি অর্পিতা প্রভাত বিনায়।

সংজ্ঞা যখন তার পিতৃগৃহে চলে গিয়েছিলেন ছায়ের উপরে তার সংসারের দায়িত্ব দিয়ে, তখন পিতাদক্ষ তাকে তিরস্কার করে বলেছিলেন যে সূর্যদেবের কাছে ফিরে যেতে। কিন্তু সংজ্ঞা না ফিরে এক ঘটকের রূপ ধারণ করে তপস্যা শুরু করেন এবং সূর্যদেব আর ছায়ার সংসারে সংজ্ঞা বোধ হয় আর ফিরে আসেননি। সেরকমই আরও একটি গল্পকথা এই শনিদেবের সম্বন্ধে আমরা জানতে পারি যে মহর্ষি কশ্যপ যখন মহাযজ্ঞ করছিলেন সেই যজ্ঞের ফলস্বরূপে শনিদেবের জন্ম হয়েছিল এবং যখন ছায়ার গর্ভে শনিদেব ছিলেন এতটাই তপস্যার ফল তিনি পেয়েছিলেন যে প্রখর সূর্যের নিচে যখন খাদ্য জল এবং একেবারে কঠোরতম তপস্যার ফলে শনিদেবের গাত্রবর্ণ কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছিল এবং যখন তিনি জন্মগ্রহণ করলেন সূর্যদেব তার পিতা তার গাত্রবর্ণ দেখে শঙ্কা শুরু করলেন যে এ তার পুত্র হতেই পারে না। এবং জন্ম থেকে যেহেতু শনিদেব তার মা ছায়ার তপস্যার শক্তি পেয়েছিলেন, দেখলেন যে সূর্যদেব তার মা ছায়াকে অপমান করছেন, তখন তিনি তার পিতার দিকে দৃষ্টিপাত করলেন এবং যার ফলে সূর্যদেব অন্ধকার বর্ণে পরিণত হলেন। এমনই তার পরিস্থিতি হয়েছিল যে সেই সূর্যের যে সাতটি ঘোড়া সমন্বিত রথ সেই রথের ঘোড়াগুলি থেমে গিয়েছিল। তখন শিব এসে দেবাদিদেব মহাদেব এসে বললেন যে তুমি ভুল করেছ, অন্যায় করেছ, মাতা এবং পুত্রকে তুমি অপমানিত করেছ। সূর্যদেব নিজের দোষ বুঝে ক্ষমা চাইলেন এবং আগের যে তার সুন্দর যে রূপ এবং তার রথের ঘোড়াগুলি তার শক্তি ফিরে পেল। এইভাবে আমরা দেখতে পাই যে শনিদেবকে নিয়ে পুরাণে নানান গল্পকথা রয়েছে এবং আরও একটি গল্পকথায় আমরা জানতে পারি যে শনিদেব কিন্তু পার্বতীর ভ্রাতা হিসেবেও কোনো কোনো গল্পকথায় গণ্য হন। আসলে এমন একটি গ্রহ যে গ্রহটির বিজ্ঞানেও একটা রহস্যময়তা আছে, পুরাণেও আছে তার রহস্যময় চরিত্র।

মূলত সূর্যের দুই সন্তান যম এবং শনি। বলা হয় যে এই দুই ভাই কিন্তু ন্যায় বিচারের দেবতা, মানুষের সমস্ত কর্মফলের বিচার কার্যের ভার নাকি দেওয়া আছে এই দুই ভাইয়ের ওপরে। মানুষের জীবদ্দশাতে সে যদি কোনো অন্যায় করে, সেই অন্যায় কার্যের বিচার করে শাস্তি বিধান করেন শনিদেব, আর মৃত্যুর পরে মানুষের অপকর্মের শাস্তি নাকি বিধান করেন যমরাজ। আসলে কোথাও গিয়ে পুরাণে

এই গল্পকথা আমাদেরকে হয়তো সতর্ক করে যে সঠিক কর্ম তুমি যদি সম্পন্ন না করো তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। অসৎকর্মের জন্য যারা মন্দ, যারা অসৎ পথে চলে তারা শাস্তি পাবেন, আর সৎকার্যের জন্যও কিন্তু বলা হয় শনিদেব নাকি পুরস্কৃত করেন। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ধুমধাম করে পুজো হয় এই শনিদেবের, কিন্তু এই দেবতাটিকে পুরাণ এবং সমস্ত ক্ষেত্রেই, ওই যে বললাম, এক রহস্যময় এক রূপ ধারণ করে আছেন এবং সত্যিকারের প্রকৃত অর্থে সাধারণ ধর্মভীরু মানুষ এই দেবতাটিকে ভয়ই পেয়ে থাকেন, কারণ ওই তার দৃষ্টি। একবার একটা গল্প আছে যে ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী শনিদেবকেই কৃষ্ণের অবতারও বলা হয়। যখন কৃষ্ণের জন্ম হয়েছিল সকল দেবতারা নন্দগাঁওতে কৃষ্ণকে দেখতে গিয়েছিলেন, কিন্তু যখন শনিদেব গেলেন তখন মাতা যশোদা তাকে বাধা দিলেন। তিনি বললেন যে না, আপনি প্রবেশ করতে পারবেন না গৃহের, আপনার কুদৃষ্টি শিশু কৃষ্ণের ক্ষতি সাধন করতে পারে। তখন শনিদেব দুঃখিত মনে নিকটবর্তী বনে তপস্যা করতে গেলেন। শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে বললেন যে তোমার দুঃখের কারণ কি। তখন শনিদেব তার হতাশা ব্যক্ত করলেন যে আমি কোনো শুভ কাজে গেলেও আমাকে কেউ তার গৃহে প্রবেশ করতে দেয় না। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বর দিয়েছিলেন যে শনিদেবের উপাসনাকারী মানুষেরা সকল রকম সমস্যা থেকে মুক্তি পাবে। আসলে কোথায় যে বললাম যে নিরপেক্ষ ন্যায়পরায়ণ এমন এক দেবতা, এবং যিনি অদ্ভুতভাবে কোথাও গিয়ে ন্যায়ের বিচার করেন তাকে সেই জন্য ধর্মেরও দেবতা বলা হয়। ধর্ম বলতে আমরা যা বুঝি, মানুষ যা ধারণ করে, সেটি সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ মনোভাব, তারই বোধহয় দেবতা হিসেবে শনি দেবতা পরিগণিত হন। অনেকটি গল্প হলো, চলে যাই পরের গানে।

শনিদেবের কথায় আমি অর্পিতা আপনাদের সাথে ছিলাম। আর সময় বেশি নেই, প্রভাত বীণা থেকে অর্পিতা বলবে টাটা বাই বাই। আর কথা হবে আবারও, আমাদের সঙ্গে আমরা কথা বলবো ঠিক মনের মেলোডিতে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনাদের জন্য আবহাওয়ার একটি সতর্ক বার্তা। যারা দার্জিলিং জেলা এবং দার্জিলিং জেলার সংলগ্ন অঞ্চলে বসবাসকারী বা পর্যটক যারা এখন রয়েছেন, তাদের জন্য সতর্ক বার্তা বলে দিই। দার্জিলিং এবং তার সংলগ্ন জেলায় আগামী 2-3 ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দার্জিলিংয়ে যে সমস্ত পর্যটকরা রয়েছেন বা সেখানকার বাসিন্দারা, তারা সতর্ক থাকবেন যে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। আর মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে কথা হবে। আর আমাদের নাম্বার আপনারা জানেন, 9903059992, এই নম্বর। আজকে বিশ্ব বল পয়েন্ট দিবস। আসলে বল পয়েন্ট পেন মূলত কৌলিন্যর ক্ষেত্রে বল পয়েন্ট পেনের সেই অর্থে ফাউন্টেন পেনের মতো কৌলিন্য নেই, কিন্তু তবুও আমরা জানি যে বল পয়েন্ট পেন একসময় আবিষ্কার হয়েছিল নিতান্ত প্রয়োজনে। যে আভিজাত্য, যে কৌলিন্য ফাউন্টেন পেনে আছে বা ঝর্ণা কলমে, তার কোনোটাই কিন্তু বল পয়েন্ট পেনে ছিল না। মূলত বিংশ শতকে তৈরি হয়েছিল বল পয়েন্ট পেন। 1899 সালে হাঙ্গেরির বুদাপেস্টে জাট ল্যাজলো জোসেফ বিরো, যিনি সাংবাদিক ছিলেন পেশায়, তিনি সাংবাদিকতার কাজ করতে গিয়ে ফাউন্টেন পেন এবং নানান রকমের কালির ব্যবহার নিয়ে গবেষণা শুরু করেন এবং বল পয়েন্ট পেন উদ্ভাবন করেন। 1931 সালে সর্বপ্রথম তিনি আন্তর্জাতিক এক মেলায় বল পয়েন্ট পেন প্রদর্শন করেন এবং 1938 সালে পেটেন্ট লাভ করেন। তো সেই থেকে আজকের যে দিনটি বল পয়েন্ট পেন দিবস হিসেবে স্বীকৃতি পেয়েছে, আপনাদের কাছে আপনারা লিখে জানাবেন এবং লিখে বলবেন, একটা খুব প্রবাদ আছে যে অসির চেয়ে মসি বড়, যার অর্থ যে তরবারির বা অস্ত্র, আমরা জানি তরবারি তো একটা অস্ত্র, তার থেকে নাকি কলমের শক্তি অনেক বেশি। এই যে প্রবাদটি আপনার কাছে কতটা মাহাত্মপূর্ণ, এই যে কথাটা বলা হয় যে অসির চেয়ে মসি বড়, অর্থাৎ যে তরবারির অস্ত্রের থেকেও কলমের শক্তি অনেক শানিত, বেশি শক্তির যারা যে যা কিছু অর্জন করা অসম্ভব, বুদ্ধিমত্তা, জ্ঞান এবং লিখনের মাধ্যমে তা সহজেই নাকি হাসিল করা যায়। তো এই বক্তব্যর সাথে আপনাদের কতটা সমর্থন আছে সেটা জানিয়ে আমাকে বার্তা পাঠান। আর আমি অর্পিতা আপনার সাথে আপনার বার্তা পড়ার জন্য একেবারে রেডি।

আমরা কথা বলছি যে অসির থেকে মসি বড়, কলমের শক্তি তরবারির থেকেও বেশি শানিত, বেশি ক্ষুরধার। সেই বার্তা নিয়ে এসেছেন রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে। গুড মর্নিং আপনাকেও, গুড মর্নিং। অস্ত্র মানুষকে ভয় দেখায়, প্রাণ কেড়ে নেয়, কিন্তু কলম চিন্তাধারা বদলে দিতে পারে। কলম হয়তো তাৎক্ষণিক আঘাত হানে, কিন্তু একটি লেখনই চিরকাল মনে আলাদা জায়গা করে নিতে পারে। স্থায়ী পরিবর্তন আনতে পারে কলম, অর্থাৎ লেখনই। খুব গুরুত্বপূর্ণ বার্তা। আপনারা যারা অনুষ্ঠান শুনছেন মনের মেলোডিতে, আমি অর্পিতা আপনাদের সাথে। কথা হচ্ছে যে অসির থেকে মসি বড়, তরোয়ারির থেকে, অস্ত্রের থেকে কলম, তার লেখনী দিয়ে কলমের শক্তি। আমরা জানি যে কলম দিয়ে, লেখা দিয়ে পৃথিবীকে জয় করা যায়। পৃথিবীকে জয় করতে গেলে অস্ত্র, হানাহানি, রক্তপাতের প্রয়োজন নেই। সেই বক্তব্য নিয়ে আজকের এই প্রবাদটি আপনাদের জীবনে কতটা মাহাত্মপূর্ণ তাই নিয়ে কথা বলুন। আসলে আজকে বিশ্ব বল পয়েন্ট দিবস, মানে বল পয়েন্ট পেন আজকের দিনে উদ্ভাবন হয়েছিল বলে মনে করা হয়। তো এই কলমের শক্তি যে কোনো অস্ত্রের থেকে অনেক বেশি ক্ষুরধার, অনেক বেশি শানিত। এবং কলমের আমাদের দৈনন্দিন জীবনে কালি এবং কলম জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে। তার যে শক্তি, তার যে ক্ষমতা, পড়াশোনার যে ক্ষমতা, লেখাপড়ার যে ক্ষমতা, কলমের যে ক্ষমতা, তা কিন্তু যে কোনো যুদ্ধাস্ত্র থেকেও বেশি। আপনাদের কি মনে হয়?

বলি পরের বার্তা, অস্ত্রের থেকেও কলমের শক্তি বেশি। অস্ত্র মানুষের শরীরকে আঘাত করতে পারে, কলম মানুষের মন চিন্তাকে পরিবর্তন করে। ইতিহাসে বহু যুদ্ধ অস্ত্রের মাধ্যমে জয় করা হয়েছে, কিন্তু সমাজের প্রকৃত পরিবর্তন এসেছে কলমের শক্তিতে। লেখক, কবি, সাংবাদিক, চিন্তাবিদদের লেখা মানুষকে সচেতন করে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেয়, নতুন পথের দিশা দেখায়। অস্ত্র ভয় সৃষ্টি করে, কলম সৃষ্টি করে জ্ঞান। অস্ত্র ধ্বংস ডেকে আনে, কিন্তু কলম গড়ে তোলে সভ্যতা, সংস্কৃতি। একটি শক্তিশালী লেখা হাজারো মানুষের মনে আলো জ্বালাতে পারে, যা কোনো অস্ত্রের পক্ষেই সম্ভব নয়। তাই বোধহয় বলা হয়, অস্ত্রের থেকেও কলমের শক্তি বেশি, কারণ কলমের মাধ্যমে মানুষ শুধু বর্তমান নয়, ভবিষ্যৎকেও বদলে দিতে পারে। সৌভিক সরকার কসবাহালতু থেকে খুব সুন্দর এক বার্তা দিয়েছেন। আর চলে যাব পরের গানে। তার আগে আরও একটি বার্তা পড়ি। সুমিতা রায় নাকুড়িয়া থেকে লিখেছেন, কোনো দ্বন্দ্বের দরকার নেই, কোনো মারামারি কাটাকাটি অশান্তির দরকার নেই, চাইব না কোনো হিংসা, মানুষে মানুষে ভালোবাসা। কিন্তু এটিতে বিষয়ের সম্বন্ধে কিছু লেখেননি আপনি, বিষয়ের নিয়ে লিখুন, তাহলে তো পড়তেও সুবিধে এবং সাজুজ্য থাকবে। মীনা কর্মকার লিখেছেন যে এই বিষয়ে বলি যে কলমের শক্তি একটি অস্ত্রের থেকে অনেক বেশি। আমরা ইতিহাসে বারেবার তার প্রমাণ পেয়েছি, কলমের শক্তি যে কোনো অস্ত্রের থেকেই বেশি। দমদম থেকে মীনা কর্মকার লিখেছেন। চলে যাব পরের গানে, এবং গান শুনতে শুনতে আসবো আবার কথায়।

এই যে কলম, কলমের ইতিহাস আমরা জানি অনেক দিনের। পেন যে শব্দটি আমরা ইংরেজিতে ব্যবহার করি আসলে এসেছে এক ল্যাটিন শব্দ পেন্না, যার অর্থ পাখির পালক। আমাদের দেশে আমরা দেখেছি বিশেষ করে পুরোনো বই, ইতিহাসের বইতে বা কোনো পুরোনো চলচ্চিত্রে যখন ঐতিহাসিক বা পৌরাণিক কোনো দৃশ্যাবলিতে দেখেছি যে পাখির পালক ব্যবহার করে লেখা হচ্ছে। তো পেনের সূত্রপাত এইভাবে, এমনকি সরস্বতী পুজোতে যে খাগের কলম আমরা ব্যবহার করি সেই খাগের কলমও কিন্তু প্রাচীন ইতিহাসের স্বাক্ষর বহন করে। মূলত এই যে পেনের যে এই যে ধারণাটা এখন আমরা দেখি, এই যে নিবের মতন, এই নিবের মতন বস্তুটির সৃষ্টি কিন্তু সম্ভবত মিশরে। মানে মিশরীয়রা এক ধাতব পদার্থকে কাঠের ডগায়, মানে মূলত তামা দিয়ে তৈরি, কারণ সেই নিবের মতন পদার্থটিকে কাঠের ডগায় আটকে তারা লেখা আরম্ভ করেছিল। আর গ্রিসে হাতের দাঁত দিয়ে তৈরি হতো কলম।

যেটাকে বলা হতো স্টাইলাস, এবং লেখার আঙ্গিকে এইভাবে ব্যবহার হতো। যাই হোক, তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে কলমের বিবর্তন হলো, কাগজ আবিষ্কার হলো, এবং অনেক অনেক পরে 1883 সালে একজন আমেরিকান লুই ওয়াটারম্যান তিনি আবিষ্কার করলেন ফাউন্টেন।

বল পয়েন্ট পেন দিবস, মানে কোথা থেকে কোথায় কলমের বিবর্তন হয়েছে। কিন্তু কলম যে প্রাচীন গ্রিক সভ্যতার সেই পাখির পালক বা হাতির দাঁতের কলম থেকে আজকের বল পয়েন্ট পেন পর্যন্ত এই বিবর্তনে কলমের শক্তির কিন্তু ক্ষয় হয়নি। কলম তার নিজস্ব শক্তি নিয়ে, নিজস্ব বল নিয়ে সারা পৃথিবীতে বিরাজমান। তো সেই নিয়েই কথা হচ্ছে যে অসির থেকে মসি বড়, কলমের শক্তি তরবারির থেকেও বেশি ক্ষুরধার, বেশি শানিত এবং চিরকালীন। আপনাদের কি অভিমত?

0: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM Gold-এ, মনের মেলোডি, মনের মেলোডি.
1: কলম হলো জ্ঞান, সংস্কৃতি শিক্ষার প্রতীক, অস্ত্র হলো শক্তি, সহিংসতা ধ্বংসের প্রতীক। অস্ত্রের আঘাতে একটি সাম্রাজ্য জয় করা যায়, কিন্তু মানুষের হৃদয়ে জয় করা যায় না। মানুষের হৃদয় ও বিবেককে নাড়া দিয়ে স্থায়ী পরিবর্তনের কাজ কলমের দ্বারাই সম্ভব। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন। চলে যাই পরের বার্তায়। পরের বার্তায় আছেন দেখে কে, পরের বার্তায় আছেন রমা রায়, ডি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে। নমস্কার দিদিভাই, সুপ্রভাত। কলমের জোর কতটা বেশি সে তো আমরা সবাই জানি। স্বাধীনতা সংগ্রামীদের জন্য এই কলমের জোর তাদের উদ্বুদ্ধ করেছিল, তাই অস্ত্রের থেকে কলমের জোর অনেক বেশি। একটি লেখা মানুষের মনের অনেক কিছু বদল করতে পারে। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। এই প্রসঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের কথা যখন বললেন দিদি, মনে পড়ল যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি পথের দাবি। পথের দাবির এই বছর 150 বছর পূর্তি। এমন একটি উপন্যাস ব্রিটিশ সরকারকে যা ভয় পাইয়ে দিয়েছিল, এবং সেই আমলে পথের দাবি কিন্তু ব্যান করা হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল ব্রিটিশ সরকার কর্তৃক। তো কলমের জোর যে কতটা বেশি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে বারে বারে ব্রিটিশ সরকারের রোষের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল, এবং তার কলমের শক্তির জন্য এই উপন্যাসটি কিন্তু নিষিদ্ধ ছিল ইংরেজ আমলে। তো কলমের শক্তি সত্যিই বেশি। বৃষ্টি ভেজা সকাল, মিষ্টি কণ্ঠে অর্পিতা দিদিভাই, রায়পুর ছত্তিশগড় থেকে উৎপল মুখোপাধ্যায় লিখেছেন, মনের মেলোডিতে কান পেতে ব্রেকফাস্ট করছি আর মন ভালো করছি গান শুনে। আজকে এই

যে প্রবাদটির কথা লিখেছেন, পেইন ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য সোর্ড, বলছেন যে নলেজ ইজ পাওয়ার, সেটা ভালো, সেটা হয় ভালো লেখাপড়া করে আর চুপচাপ ভালো লিখে অনেক ভালো ভালো কাজ করা সম্ভব। ইতিহাস বলে অস্ত্র দিয়ে কখনো শান্তি আনা যায় না, কিন্তু শান্তির জন্য কল্যাণকর কাজে কলমের প্রয়োজন। যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, তিনি লিখেছেন যে প্রভাতী শুভেচ্ছা, আপনাকেও তাই, ওষুধ চেয়ে মশি বড়, অস্ত্রের থেকে কলমের শক্তি অনেক বেশি, হিংসা বলপ্রয়োগের থেকে যুক্তি জ্ঞান বুদ্ধি শান্তির শক্তি অনেক বেশি স্থায়ী, যেটা বর্তমান সমাজের পক্ষে কল্যাণকর। যাই হোক, অনেক অনেক কথা বললাম, চলে যাই পরের গানে।

পরের বার্তায় চলে যাই। শুভ সকাল অর্পিতা দিদিভাই। লর্ড বুলওয়ার লিটন কবেই বলে গেছেন, দ্য পেইন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। আসলে কলম বা ওষুধ থেকে মশির শক্তি অনেক বেশি। একটি রাজ্য একটি দেশ দখল করা যায় ওষুধ দিয়ে, কিন্তু কলম দিয়ে হাজারটা রাজ্যের নিয়ম লেখা যায়। যুদ্ধকালের নিয়মে শেষ হয়, কলমের লেখা শেষ হয় না, যুগ যুগ ধরে থেকে যায়। সৌমেন যাদবপুর থেকে সৌমেন লিখেছেন। আর তার পরের বার্তা চন্দনকুণ্ড লিখেছেন আগরপাড়া থেকে, কলমের জোর অনেক বেশি, ডাক্তারের কলমের লেখায় মুমূর্ষু রোগী বেঁচে ওঠে, তাই অস্ত্রের থেকে কলমের জোর অনেক বেশি। শুভ্রা ভট্টাচার্য লিখেছেন বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে।

তরোয়াল একটি মানুষকে চুপ করাতে পারে, কলম একটি গোটা প্রজন্মকে জাগিয়ে তোলে। স্বাধীনতার সময় খবরের কাগজে লিখতেন আমার দাদু, ওনার একটি লেখা পড়ে গোটা পাড়ার ছেলেরা আন্দোলনে যোগ দিয়েছিল এবং আজও যুদ্ধ থামানোর জন্য আমরা মিটিংয়ে বসি, বন্দুক নিয়ে নয়, কাগজ কলম নিয়ে। ডাক্তার যখন প্রেসক্রিপশন লেখেন সেই কলমে জীবন বাঁচায়, শিক্ষক যখন বোর্ডে লেখেন তখন অক্ষরই ভবিষ্যৎ গড়ে। অসির আঘাত শরীরে লাগে, মসির আঘাত মনে লাগে। মনের বদল মানেই তো পৃথিবী বদল, তাই বুদ্ধি জ্ঞান লেখনির কাছে তরোয়াল সত্যিই ছোট হয়ে যায়। তাই মসির পক্ষেই, কলম রক্ত ছড়ায় না, কলম আলো ছড়ায়। খুব সুন্দর বার্তা, এবং এইরকম অসংখ্য বার্তা আপনারা আমাকে পাঠাচ্ছেন, কিন্তু আবারও গানে যেতে হবে এবং গানের ওপারে আবারও অর্পিতা ফিরছে।

কলমের আখর জাগায় প্রতিবাদের ভাষা, কলমের আখরের ছোঁয়ায় জাগে হৃদয়ের কোণে আশা, হৃদয়ের ভাষা বলে দেয় কলমেরই ছোঁয়া, আধার প্রাণে জাগায় আশার আলোর ছোঁয়া। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘড়িয়া থেকে লিখেছেন। আর আরও বার্তা আছে, সীমা দাস লিখেছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সকাল অর্পিতা দি আপনাকেও তাই। তরবারি অস্ত্রের থেকে কলমের শক্তি অনেক শানিত ক্ষুরধার, একটি তরবারি বা অস্ত্র দিয়ে কেবল সাময়িক দমন পীড়ন জীবন নাশ করা সম্ভব, কলমের একটিমাত্র আঁচড় বা লেখা মানুষের চিন্তাধারা পরিবর্তন করে যুগান্তকারী সমাজ সংস্কার বা বিপ্লব ঘটাতে সক্ষম। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যুগে যুগে অনেক পরাক্রমশালী রাজার সাম্রাজ্য অস্ত্রশস্ত্র সময়ের সাথে সাথে ধুলোয় মিশে গেছে, কিন্তু জ্ঞান এবং লেখনের মাধ্যমে মনীষীদের রেখে যাওয়া আদর্শ মানুষের হৃদয়ে চিরকালীন। এরকম অনেক বার্তা আপনি আমাকে পাঠিয়েছেন, তেমনই পাঠিয়েছেন অমিতাভ হোর গলফ গার্ডেন থেকে, লিখেছেন যে শুভ সকাল, তরবারির থেকে কলমের শক্তি অনেক বেশি, কলম যদি ভালো লেখকের হাতে পড়ে তার শক্তি অনেক গুণে বেড়ে যায়, তরবারি রক্ত পিপাসু হয়, কলম কিন্তু প্রতিরোধ করতে পারে সেই অস্ত্রের। গলফ গার্ডেন কলকাতা 33 থেকে অমিতাভ হোর লিখেছেন। আর আরও একটি কথা লিখেছেন যে এক এক্সিবিশনে তিনি গিয়েছিলেন 1992 সালে, অপূর্ব কলমের সমারোহ ছিল তাতে, দেশ বিদেশের কলমের এক্সিবিশন। এখনও কিন্তু কলকাতা শহরে কলমের এক্সিবিশন হয় এবং দেশ বিদেশের নানান ধরনের কলম আমরা দেখতে পাই। তারপরে আরেকটি বার্তা পড়ে নিই। গোপাল মান্না উলুবেরিয়া থেকে লিখেছেন যে অসিত চেয়ে মসি বলবান, এই কথাটি একদম শতসিদ্ধ। পৃথিবীতে বিভিন্ন দেশের অতীত ইতিহাস পড়লে দেখা যায় বা বর্তমানেও কলমের জোর সঙ্গবদ্ধ হয়ে লড়ার কথা বলে। বিভিন্ন সামাজিক অর্থনৈতিক আন্দোলনে রক্তপাতহীন আন্দোলনের সমস্ত কিছু কিন্তু কলমের দ্বারাই সম্ভব, যেটা অসিতে সম্ভব নয়। আমার ব্যক্তিজীবনের একটি ঘটনার কথা তিনি লিখেছেন, যে তার ব্যক্তিজীবনের একটি ঘটনার কথা, যে আমি কলমের দ্বারাই আমার নাগরিক অধিকার পাওয়ার যুদ্ধে জয়লাভ করেছিলাম বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদনের মাধ্যমে। গরুহাটা তেঁতুলতলা উলুবেরিয়া থেকে গোপাল মান্না লিখেছেন। অনেকগুলো বার্তা পড়লাম, চলে যাই গানে, আবারও আসবো আপনাদের বার্তায়।

অসির থেকে মসি বড়, অসি ধ্বংস করে সৃষ্টি করে না, মসির অক্ষর জ্ঞান বুদ্ধির প্রসার ঘটিয়ে শ্রেষ্ঠত্বকে যুগ যুগ ধরে স্থায়ী করে, সামাজিক রাজনৈতিক ব্যক্তি জীবনে সুদূর প্রভাব ফেলে ইতিহাসের সাক্ষী। ফরাসি বিপ্লব, ভারতের স্বাধীনতা আন্দোলনের তীব্রতা, বাংলাদেশের ভাষা আন্দোলন, সমস্তটাই কলমে।

শক্তির বহিঃপ্রকাশ। আরও একটি কথা, আমি বলছিলাম যে পথের দাবির কথা, পথের দাবি 150 বছর পূর্তি নয়, 100 বর্ষ পূর্তি। এই তথ্যটাতে আমার একটু ভুল হলো, কারণ 1926 আমার পরে মনে পড়ল, 1926 সালের শরৎচন্দ্র লিখেছিলেন এই উপন্যাসটি। এই যে ভারতের স্বাধীনতা আন্দোলনের কথা বারে বারেই আসছে, যে স্বাধীনতা আন্দোলনে কলমের শক্তির যে বহিঃপ্রকাশ ঘটেছিল তা ব্রিটিশ সরকারের ভিত নাড়িয়ে দিয়েছিল। মানসী বৈদ্য লিখেছেন কোন্নগর থেকে, সুপ্রভাত মনের মেলোডি। সুপ্রভাত অর্পিতা দি, আপনাকেও সুপ্রভাত। অসির থেকে মসি বড়, পৃথিবীতে অসির অনেক ক্ষমতা হতে পারে, কিন্তু ক্ষুরধার বুদ্ধি মেধা মননের কাছে অসি নস্যি। অসি যে কোনো ব্যক্তি প্রয়োগ করতে পারে, তাতে লাভের থেকে ক্ষতির অঙ্কই বেশি, কিন্তু মসি তা সবাই প্রয়োগ করতে পারে না, তার জন্য আলাদা ক্ষমতার দরকার। অনেক বড় বড় যুদ্ধকে মসি থামিয়েছে, বড় বড় কাজও মসি করেছে, এবং মসির কদরই আলাদা সমালোচকদের কাছে। কত কিছু সৃষ্টি হয়েছে যা চিরকালীন, কারণ ওই যে বারে বারে যেই কথাটি আসছে যে অসি কখনোই বা যুদ্ধের অস্ত্র কখনোই পৃথিবীর সভ্যতাতে চিরকালীন হয়ে থাকে না। তাহলে হিটলার, মুসোলিনি, এই সমস্ত ফ্যাসিবাদী শক্তির নাম স্বর্ণাক্ষরে লেখা থাকতো, কিন্তু তা কিন্তু হয়নি। বরঞ্চ শিল্প ও সাহিত্যিক যারা রয়েছেন, কবি, আমরা এখনও জীবনানন্দ, নজরুল, রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথকে সবার আগে রেখে বলি, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, সুকান্ত, এদের লেখা পড়ে সমৃদ্ধ হই। বিভূতিভূষণ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়কে আমাদের বাঙালিরা গর্ব করে চিরস্মরণীয় করে রেখেছে, এবং শরৎচন্দ্রের কথা তো বলছিলামই। এরকম অসংখ্য শিল্পী, সাহিত্যিক, কবি রয়েছেন যারা অমর, অজেয়, এবং সেটা পৃথিবীর সাহিত্যে ক্ষেত্রে বা পৃথিবীর বিভিন্ন দিকপাল ব্যক্তিরা, কিন্তু যুদ্ধবাজদের কিন্তু কেউ মনে রাখেনি, এটা একদম বাস্তব সত্য। আরও অনেক বার্তা আছে, কিন্তু গানের ওপারে, বিজ্ঞাপন বিরতির ওপারে এসে পড়বো।

0: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: জানতে হো, বেলজিয়াম ইয়া গ্রিস কি কুল আবাদি ভি ইতনি নাহি হ্যায়, জিসসে জাদা মহিলায়ে হামারে দেশ মে লখপতি দিদি বনি হ্যায়। 3 করোড় সে অধিক মহিলায়ে লখপতি দিদি বনকর বনি হ্যায় পরিবার অর দেশ কা আর্থিক আধার।
3: লখপতি দিদি বনানে কা ইয়ে অভিযান আনে ওয়ালি পিঢ়িও কো সশক্ত করনে কা এক মহা অভিযান হ্যায়।
2: 12 সাল বিশ্বাস কে, বিকাশ কে, জন কল্যাণ কে।
4: প্রদীপ মুখোপাধ্যায়ের জগাছা হাওড়া থেকে লিখেছেন সুপ্রভাত মনের মেলোডি। কলমের যে কত শক্তি বলার অপেক্ষা রাখে না, ইংরেজিতে একটি প্রবাদ আছে, পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড। সুতরাং বলা যেতে পারে কলমের আগায় পৃথিবী চলছে, আমাদের যাবতীয় শিক্ষা যা আমরা বই থেকে পাই সবই এসেছে কলমের আগা থেকে। প্রদীপ মুখোপাধ্যায়ের জগাছা হাওড়া থেকে লিখেছেন। চলে যাই পরের বার্তায়। বালিগঞ্জ থেকে লিখেছেন চন্দ্রাবলী সেন। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে ওষির থেকে মশি অবশ্য বড় নয়, ওষিরই নমরামা, পেনির কালি ক্রমশ শুকিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে বাহুবল অস্ত্রের লেখনী বা প্রকৃত বিদ্যা জ্ঞানের থেকে অনেক বেশি শক্তিশালী রূপে দেখা দিচ্ছে। নাগরিকদের বাক মত প্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকার খর্ব হচ্ছে, সেন্সরশিপ এবং আইনি বাধার মাধ্যমে তা কেড়ে নেওয়া হচ্ছে। এখন শুধু লেখা নয়, শিল্প সাহিত্য সিনেমা ডিজিটাল মিডিয়ার মাধ্যমগুলো একই কথা প্রযোজ্য। আমরা চলে যাব পরের গানে।

অর্পিতা দি আপনাকে বল পয়েন্ট পেন নের কলম দিবসের শুভেচ্ছা। চিন্তা সৃজনশীলতার প্রতীক কলম। অস্ত্র মানুষের শরীরকে আঘাত করে, কলম মানুষের মন চিন্তাকে পরিবর্তন করতে সক্ষম। ইতিহাসে দেখা যায় অনেক বড় বড় সামাজিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটের পেছনে লেখক চিন্তাবিদ সাংবাদিকদের লেখনই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শিক্ষা সচেতনতা সত্যের প্রচারের মাধ্যমে কলম সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে অস্ত্র সাধারণত ধ্বংস, ভয়, সংঘাত তৈরি করে। এর প্রভাব সাময়িক হলেও কলমের প্রভাব সুদূর প্রসারী, দীর্ঘস্থায়ী। একটি শক্তিশালী লেখা মানুষের মধ্যে ন্যায়বোধ, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারে। তাই বলা হয় কলমের শক্তি অস্ত্রের শক্তির থেকে অনেক বেশি, কারণ কলম মানুষের হৃদয় বিবেককে জয় করতে পারে। স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে লিখেছেন। চলে যাই পরের। অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে লিখেছেন, কলমের শক্তি সম্পর্কে বলি। সমাজের চালিকা শক্তিকে সঠিকভাবে চালানোর জন্য মানুষের মধ্যে সচেতনতা, প্রতিবাদ গড়ে তোলা, প্রতিরোধ গড়ে তুলতে অস্ত্র নয়, কলমের শক্তি অনেক বড়। নিশাকর ধর লিখেছেন, অতি অবশ্যই কলমের জোর বেশি। আদালতে মুখের জোর যেমন থাকে, ঠিক তেমনই কলমের জোর থাকে। কলম আসামির জীবনটাকে নির্ধারিত করে, সারাটা জীবন কী হতে চলেছে। পরীক্ষার খাতায় গায়ের জোরে পাশ করা যায় না, কলমের

নিশাকর ধর, আমতা জগদ্ধাত্রী তলা, হাওড়া থেকে। আরও একটি বার্তা পড়ে দিই। হাওড়া জগাছা বাড়োয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ লিখেছেন, যদিও কলম দিয়ে লিখছি না, তবুও লিখনের মাধ্যমে তোমাকে ভালোবাসা জানাই। অসির ক্ষমতা তাৎক্ষণিক, মসির ক্ষমতা সর্বকালীন। মসির দ্বারা সবাই চিরকাল, যুগ যুগ ধরে ইতিহাসে নিজের অবস্থান প্রতিষ্ঠিত করে রাখতে পেরেছে, যেটা অসির দ্বারা সম্ভবপর নয়। এরকম অনেক বার্তা পড়লাম, আরও কয়েকটি বার্তা রয়েছে কিন্তু গানের ওপারে।

লিখেছেন, অসির থেকে মসির শক্তি বেশি, তাই নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। মনে পড়ে ছোটবেলায় ড্রপার দিয়ে ঝর্ণা কলমে কালি ভরতে হতো, অনেক ঝর্ণা কলম থেকে কালি লিক করত, পরিষ্কার করার পরও আঙুলে কালি ধেবড়ে যেত। বল পয়েন্ট পেনে যদিও সেই সমস্যা নেই, তবে অনেক মাস্টারমশাইরা বলেন বা তখনও বলতেন, এখনও বলেন যে বল পয়েন্ট পেনে হাতের লেখা ভালো হয় না। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, অনেক আন্দোলনের সময় শাসক শ্রেণী প্রতিবাদী সাংবাদিকদের গ্রেফতার করেন, এতে বোঝা যায় যে কলমের জোর কেন বেশি। বালগঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, হরিশ মুখোপাধ্যায়, এরা অনেকেই পত্রপত্রিকার সম্পাদক ছিলেন এবং তাদের কলমের শক্তি সম্বন্ধে ব্রিটিশ সরকার কিন্তু রীতিমতো সম্ভ্রম করত, ভয় পেত। ঐশী সরকার লিখেছেন চিনার পার্ক থেকে, এরকম অনেক অনেক বার্তা রয়েছে। গুড মর্নিং অর্পিতা দিদি, কালিদাসকে কবি কালিদাস করেছিল কলম। আমরা কবি না হতে পারি, শুভ বুদ্ধি অর্জন করতে পারি, সুন্দর সমাজ গড়তে পারি। ভুলু শাহ লিখেছেন মধ্যম গ্রাম থেকে। হ্যাঁ, মানে কালিদাসের যে গল্পটি সম্বন্ধে ভীষণ প্রচলিত বা রয়েছে যে তিনি নাকি মূর্খ ছিলেন, দেবী সরস্বতীর বড় পুত্র হয়ে তার কৃপা পেয়ে তিনি মহাকবি কালিদাস হন। সুতরাং কলমের শক্তি অজ্ঞানতা থেকে জ্ঞানের আলো দেয়, মূর্খকে বিদ্বান বানায়। এবং যখনই কোনো মানুষ পড়াশোনা শেখে, তখন কিন্তু দেশের শাসকরা সেই শিক্ষিত সমাজকে ভয় পায়, প্রকৃত শিক্ষিত সমাজকে। কারণ যে যত বেশি জানে, যত বেশি শেখে, তত কম মানে। আমরা নিশ্চয়ই মনে আছে হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতকে, তার সমস্ত সেই যে চিন্তাভাবনা তিনি তার ছাত্রদের মধ্যে প্রসারিত করেছিলেন। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, গুড মর্নিং, আপনাকেও গুড মর্নিং। আর বলেছেন যে, আচ্ছা, প্রভাত বীণার বিষয় নিয়ে লিখেছেন, প্রভাত বীণার বিষয়ে তার খুব ভালো লেগেছে, খুব ভালো। আর অনেকগুলো বার্তা পড়লাম, তারপরে আরও একটি বার্তা দেখি কে লিখেছেন। হাতে নিয়ে কলম লিখতে বসি যখন, মনে হয় তখন আমার হাতে কলমের শক্তি, কলম শেখায় পরাধীন থেকে পাওয়ার মুক্তি, কলমের প্রতিবাদের ভাষায় বড় বড় অস্ত্র অসহায়। সুব্রত মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন। অনেক অনেক বার্তার পরে একটা মন ভালো করা গান অবশ্যই প্রয়োজন।

মৈনাক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শ্রীরামপুর হুগলি থেকে মসি তো অবশ্যই বড়, তবে তার ধরনও বদলেছে। কখনো শাসকের অঙ্গুলি হেলনে তার দাসত্বও প্রত্যক্ষ করি, আবার সময়ের জন্য অপেক্ষা করে তার গতিপথ বদলাতে দেখি। সে শুধুই অপেক্ষা করে কখন অসির মালিকানার বদল ঘটে। মৈনাক বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে। মনের মেলোডিতে কলমের খোঁচায় অনেক কিছু হারিয়ে যায়, আবার অনেক কিছু ফিরে আসে। একজন কবি লিখেছেন, আমি হয়তো মানুষ নই, মানুষ হলে চোখ থাকতো, কান থাকতো, সাপ দেখলে ছুটে পালাতো, মানুষগুলো অন্যরকম। অন্যদিকে বিশ্বকবি বলেছেন, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এসব পড়ে আমার চাওয়া পাওয়া হারিয়ে গিয়েছে। আসলে এখনকার বর্তমান প্রাসঙ্গিক সমাজে হয়তো বলছেন যে কলমের ওজন এবং ভার হয়তো শাসকের যে রুক্ষ দৃষ্টিতে কিছুটা হলেও কমেছে। লিখেছেন তরুণ কুমার বিশ্বাস, গ্রাম উশ্রী নার্সিংপুর মধ্যপ্রদেশ থেকে। নকশা আঁকা পালক থেকে নলখাগড়ার টান, কলম দিয়ে লিখেছে মানুষ সভ্যতার জয়গান। তালপাতা আর প্যাপিরাসে প্রথম শব্দের দেখা, হাজার বছর ধরে আজও অমর সব রেখা। কালির দোয়াত শুকিয়ে গেছে ঝর্ণা কলম হাড়, তবুও কলম বইছে আজও সৃষ্টির ভার। বল পয়েন্ট আর আধুনিকতায় রূপ বদলেছে তার, তবুও লেখনি মানেই যেন স্বপ্নের আধার। এক ফোঁটা কালির ছোঁয়ায় সাম্রাজ্য হয় ক্ষয়, কলমেরই শক্তিতে হয় মিথ্যে অশুভের জয়। তলোয়ারের চেয়ে শক্তিশালী কলমের ধার, শব্দ দিয়ে গড়ে মানুষ অজেয় একবার। ডিজিটাল এই স্মার্ট যুগেও হাতের ছোঁয়া চাই, হাতের খাতার লেখা আবেগটুকু বিকল্প আর নাই। সৃজনশীলতার সঙ্গী যে জন, কলম তার প্রাণ, মনের কথা লিখে ফেলার শ্রেষ্ঠ উপাদান। ভুল সংশোধন করে দিয়ে নতুন পথের দিশা, কলম মেটায় জ্ঞান তৃষ্ণা, কাটায় আধার নিশা। ঐতিহ্যের এই পুরনো জাদু রবে চিরকাল, কলমই সেরা বন্ধু আমার কাটুক মহাকাল। বা খুব সুন্দর এক বার্তা। এই বার্তার ধরে আমাদের প্রায় শেষের পথে আমরা চলে এসেছি। আর এখানে লিখেছেন লিলুয়া হাওড়া থেকে দিলীপ বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি কাজী নজরুল, কবি সুকান্ত, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র প্রমুখ কবি এবং সাহিত্যিকদের লেখা।

সঙ্গীত, কবিতা এবং সাহিত্য পড়ে আমরা সকলেই ভারতবাসী বুঝতে পেরেছি যে কলমের জোর কতখানি। অবশ্যই, কারণ শিক্ষার জোর, তার থেকে বেশি কিছু আর হতেই পারে না। আর বিশেষ সময় নেই, ঘড়ির কাঁটা বলছে 9:54। আজকের মতো মনের মেলোডি থেকে অর্পিতা বল।

থাকবে এবং সেই বার্তার জোরেই আমরা থাকব ভালো গান নিয়ে, ভালো কথা নিয়ে এবং সুন্দর এক মুহূর্ত নিয়ে। মনের মেলোডি থেকে আজকের মতো অর্পিতা বলছে টাটা, বাই বাই।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। দেশ বিদেশের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন। নরেন্দ্র মোদী সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে বিজেপি আজ উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসছে। কেন্দ্র দেশের গ্রামাঞ্চলের উন্নয়নে ১,২৫,০০০ টাকারও বেশি মঞ্জুর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গে রাজ্য প্রশাসনের সচিব স্তরে শীর্ষ পর্যায়ে বড়সড় রদবদল। আফগানিস্তানের কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাক সেনার আকাশপথে চালানো হামলায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। ২০১৪ সালের ২৬শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু ১৯৫২ সালের ১৩ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং ১৯৬৪ সালের ২৭শে মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল ৪,৩৯৮ দিন। ২০১৪ সালের ২৬শে মে থেকে আজ ১০ জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকাল ৪,৩৯৯ দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তার বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তার দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ওনারা কুমারাদ্দিসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ত্রিনিদাদ টোবাকোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময়ে আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের গৃহীত কল্যাণমূলক প্রকল্পে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী নিরবিচ্ছিন্নভাবে ৪,৩৯৩ দিনের দেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করা উপলক্ষে এক চা চক্রে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আজ দুপুরে নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিয়ে কলকাতা থেকে তার দিল্লি যাওয়ার কথা বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। রাজধানীর ভারত মণ্ডপমে প্রস্তাবিত এই চা চক্রে এনডিএ এর অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। এরপরে নতুন দিল্লিতে আগামীকাল প্রধানমন্ত্রী পৌরোহিত্যে নীতি আয়োগের প্রস্তাবিত বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, বিচুষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরাও দেশের দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী মোদীর এই ১২ বছরের শাসনকালে ভারতের গৌরব পুনরুদ্ধার, সাংস্কৃতিক নবজাগরণ এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলার সংকল্প প্রতিটি ভারতীয় হৃদয়ে স্থান করে নিয়েছে। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। দলের নেতা ও কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে একটি মন্দিরে দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর কল্যাণার্থে মন্দিরে পূজা ও প্রার্থনা করেন। এরপরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদেরকে একটি উন্নত, দক্ষতাসম্পন্ন, সংযমী, নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে বদ্ধপরিকর ভূমিকা পালন করছেন। বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে দেশ ও দেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে তিনি প্রতিজ্ঞাবদ্ধ বলে শ্রী বৈষ্ণব মন্তব্য করেন।
1: आज माननीय प्रधानमंत्री जी भारत में डेमोक्रेटिकली इलेक्टेड लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी आज हुए हैं। माननीय प्रधानमंत्री जी इसी तरीके से देश की सेवा करते रहे और देश का जो भविष्य बनाने का संकल्प उन्होंने लिया है, भारत बनाने का संकल्प जो उन्होंने लिया है, उस संकल्प में हम सभी 140 करोड़ देशवासी संकल्प में जुड़े, ऐसी प्रार्थना लोगों के पास की।
0: একটানা সর্বোচ্চ সময় প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর দায়িত্বভার পালনের জন্য বিজেপির সর্বভারতীয় নীতিন নবীন এবং

0: হাজারেরও টাকার বেশি মঞ্জুর করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এর মধ্যে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্প এমজি নারেগা প্রকল্পে সরকার 30,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এছাড়াও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অন্তর্বর্তী বরাদ্দ হিসেবে দেওয়া হয়েছে 95,692 কোটি টাকা। শ্রী চৌহান গতকাল বিভিন্ন রাজ্যে গ্রামোন্নয়ন মন্ত্রীদের সঙ্গে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিভিজি রামজি রূপায়নের বিষয়ে বৈঠক করেন। আগামী 1 জুলাই থেকে সারাদেশে এই আইন কার্যকর হবে। বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের বলেন, এই কার্যকর হওয়ার আগে সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে বলেছে।
1: किसी भी राज्य का मैं एक बताना चाहता हूँ, ये आशंकाएं कई बार लोग व्यक्त करते थे, इसका कम हो जाएगा, उसका कम हो जाएगा, किसी का कम नहीं हुआ है। ये जो हमने दिया है 60% ही, पिछले साल मनरेगा का जो एलोकेशन था लगभग उतना तो 60% ही दिया है, मतलब 40% ये बढ़ेगा पिछले साल से, तो किसी राज्य को कमी का तो कोई सवाल ही पैदा नहीं होता।
0: কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আকাশবাণী সংবাদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা, শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন তিনি। কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া, আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব সহ শীর্ষ আধিকারিকরা। পশ্চিমবঙ্গে প্রশাসনের সচিব স্তরে শীর্ষ পর্যায়ে বড়সড় রদবদল করা হয়েছে। 18 জন আইএএস আধিকারিককে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। এই তালিকায় রয়েছে খাদ্য, পরিবহন, ভূমি, তথ্য, সংস্কৃতি, সেচ, পরিবেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। নারী শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের সচিব জগদীপ প্রসাদ মীনাকে খাদ্য ও সরবরাহ দপ্তরের সচিব করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তরের মুখ্যসচিব ডক্টর রবীন্দর সিংকে পরিবহন দপ্তরের মুখ্যসচিব পদের দায়িত্ব দেওয়া হয়েছে। আফগানিস্তানের কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাক সেনার আকাশপথে চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে অধিকাংশই শিশু। এক বিবৃতিতে তালিবানের মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ এই হামলা নিন্দা করে বলেছেন, গতরাতে মূলত সাধারণ মানুষের বাড়ি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। তিনি বলেন, পাক সেনারা আবারও আফগানিস্তানের আকাঙ্ক্ষিত লঙ্ঘন করে আগ্রাসী আক্রমণ চালিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। নাসা তাদের পরবর্তী আর্টেমিস্টি অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভশ্চরের নাম ঘোষণা করেছে। আগামী বছরের শেষ দিকে হতে চলা এই অভিযানে প্রথমবার স্পেস এক্স থেকে চাঁদে অবতরণ স্থল পরীক্ষা করে দেখা হবে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইক ফলক স্পর্শ করেছেন।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে লভলিন নিগম। केंद्रीय मंत्रिमंडल ने आज एक प्रस्ताव पारित कर प्रधानमंत्री नरेंद्र मोदी को लगातार सबसे लंबी अवधि तक निर्वाचित प्रधानमंत्री बने रहने पर बधाई दी। नई दिल्ली में मंत्रिमंडल की बैठक के दौरान सदस्यों ने प्रधानमंत्री मोदी के प्रति सम्मान व्यक्त किया। प्रधानमंत्री नरेंद्र मोदी आज भारत के सबसे लंबे समय तक सेवा करने वाले निर्वाचित प्रधानमंत्री बन गए हैं। श्री मोदी ने 26 मई 2014 को प्रधानमंत्री पद की शपथ ली थी। प्रधानमंत्री मोदी का निरंतर कार्यकाल अब 4,399 दिन का हो गया है। एक रिपोर्ट।
3: प्रधानमंत्री नरेंद्र मोदी की यह उपलब्धि विशेष रूप से उल्लेखनीय है क्योंकि भारत जैसे 140 करोड़ से अधिक आबादी वाले देश का शासन प्रशासन अत्यंत व्यापक और जटिल है। भाषाई, सांस्कृतिक, धार्मिक तथा भौगोलिक विविधताओं से युक्त इस राष्ट्र का सफल नेतृत्व और संचालन अपने

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে। কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো। কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করে সম্ভব। প্রশ্ন করতেই বলল,
2: দাদা

0: ঘড়ির কাঁটা বলছে সময়টা 1:14 হয়ে গেছে, আর আজকে বুধবার তোমায় গান শোনাবো নিয়ে 100.1 FM গোল্ডে চলে এসেছি আমি দেবলীনা,
1: আমি সরিতা, আর আমাদের সঙ্গে রয়েছে আপনাদের পছন্দের গান। তার যে অনুরোধ এসেছে আমাদের ফেসবুক পেজে, FM গোল্ড কলকাতার ফেসবুক পেজে আপনারা অনুরোধ করেছেন, এছাড়া হোয়াটসঅ্যাপেও আপনারা অনুরোধ করছেন 9903052992 এই নাম্বারে।
0: একদম প্রথমে যে বন্ধুর অনুরোধের গান আমরা শুনলাম চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে, তিনি হলেন যাদবপুর বিজয়গড় থেকে বিকাশ রঞ্জন দাস।
1: এবারে আমরা তাহলে পরের গানে চলে যাই।
0: বেশ,
1: কোন গানে যাব?
0: আমরা লতা মঙ্গেশকরের গানে যেতে পারি।
1: একদম, সুদীপ্ত হাজরা জামশেদপুর থেকে অনুরোধ করেছেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান শোনার জন্য,
0: সলিল চৌধুরীর কথায় সুরে।

0: লতা মঙ্গেশকরের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর এবারে আমরা শ্যামল মিত্রের গানে চলে যাই, তাই তো? শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনতে চেয়ে অনুরোধ করেছেন কে সে কথা অবশ্যই জানাবো। তার আগে বলি, এই গানের কথা পবিত্র মিত্রের, সুর শ্যামল মিত্রের নিজের।
1: এবং এই গান শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছেন হাওড়ার শ্যামপুর থেকে প্রদ্যুৎ সামন্ত।

0: অসাধারণ একটা গান আমরা শুনছিলাম শ্যামল মিত্রের কণ্ঠে। যতবার শুনি এ গান আবারও শুনতে ইচ্ছে করে বারবার করে।
1: একদম আমাদের খুব পছন্দের গান। সময়টা যখন এগোচ্ছে আমাদেরও এগিয়ে যেতে হবে পরের অনুরোধে।
0: আরতি মুখোপাধ্যায়ের গানের জন্য আমাদের কাছে অনুরোধ আছে, আমরা আরতি মুখোপাধ্যায়ের গানে চলে যাই বরং।
1: একদম চলে যাই সুধীন দাশগুপ্তর কথায় সুরে।
0: সুমিতা মাইতি, সৌমিতা মাইতি ফুলেশ্বর হাওড়া থেকে শুনতে চেয়েছেন এই গান।

0: সুধীন দাশগুপ্ত সুরে সুনীল বরণের কথায় আমরা শুনছিলাম আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। আর এবারে কিশোর কুমারের কণ্ঠে গান শুনবো আমরা। দুটো অনুরোধ বোধহয় রয়েছে, তাই তো?
1: হ্যাঁ, মাধব মাইতি চকলাল পিংলা পশ্চিম মেদিনীপুর থেকে তিনি শুনতে চেয়েছেন এই গান, অমানুষ ফিল্মের সাউন্ডট্র্যাক থেকে। এছাড়াও
0: সোমা দাশগুপ্ত বেহালা কলকাতা থেকে তিনি কিশোর কুমারের কণ্ঠে যে কোনো একটি গানের অনুরোধ রেখেছিলেন। দুজনের অনুরোধ মিলিয়ে রাখলাম এই গান অমানুষ ছবি থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুপর্ণকান্তি কান্তি ঘোষের সুরে আমরা শুনছিলাম মান্না দের সেই বিখ্যাত গান।
1: আর এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন, হোয়াটসঅ্যাপে অনুরোধ করেছিলেন তপন কুমার সরকার টালিগঞ্জ থেকে। আর এবার আমরা চলে যাব পরের অনুরোধে, তার আগে আরও একবার বলে দিই আমাদের এফএম গোল্ডের যে ফেসবুক পেজ, সেখানে তোমায় গান শোনাবোর যে পোস্টার পড়েছে তার কমেন্ট সেকশনে গিয়ে তো আপনারা অনুরোধ করতেই পারেন যেমন করেছেন। এছাড়াও 9903050992, আরেকবার বলে দিই 9903050992, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করে কিংবা SMS করে আপনার অনুরোধের কথা জানান দেবলীনা সরিতাকে। আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আপনার অনুরোধ রাখতে যদি এই মুহূর্তে সেই গান আমাদের সংগ্রহে থেকে থাকে তবে। আর আরও একটা শর্ত, আপনারা জানেন গত সোমবার এবং মঙ্গলবার যারা অনুরোধ করেছেন তারা বাদ দিয়ে অন্যরা অনুরোধ করলে বোধ হয় আমাদের পক্ষে একটু সুবিধা হয়। আমরা চলে যাই পরের বন্ধুর অনুরোধে, বনশ্রী সেনগুপ্তর গানে।
0: বেশ, বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে এই গান শুনতেছে, অনুরোধ করেছেন কে সেটা অবশ্যই আমাদের বলে দেবার পালা। ধীরেন বসাক ফুলিয়া চটকাতলা নদিয়া থেকে শুনতে চেয়েছেন এই গান।

0: আমরা এই গান শুনছিলাম বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে, আর এই গানের কথা লিখেছেন ভবেশ গুপ্ত এবং সুর দিয়েছেন প্রশান্ত চৌধুরী। আমরা এক শিল্পীর গানের অনুরোধ আমাদের কাছে তুলনায় একটু কম আসে, কিন্তু যখন আসে আমাদের ভারী ভালো লাগে। রামকুমার চট্টোপাধ্যায়ের গান শুনতে চেয়ে আমাদের কাছে কিন্তু আজকে
1: বিখ্যাত সেই গানের অনুরোধ কাদের কুলের বউ গো তুমি শুনতে চেয়েছেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া থেকে।

0: একটা নস্টালজিক লাগে সরিতাদি, মানে যখনই ওনার কণ্ঠে গান শুনি। মানে একটা সময় ছিল নববর্ষের বৈঠক মানে, এবং মহালয়ার যে বিশেষ প্রভাতী অনুষ্ঠান হতো তাতে আগমনী গান থাকতো ওনার।
1: আগমনী গান, পুরাতনী গান, অসাধারণ রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। যে গানটি শুনলাম সে গানটিও ভারী বিখ্যাত গান, যতবার শুনি ততবার একই রকম ভালো লাগে। আমরা এরপরে বোধ হয় রজনীকান্তের গান শুনবো।
0: হ্যাঁ, রজনীকান্তের এই গান শোনার জন্য আমাদের কাছে অনুরোধ করেছেন হুগলির দাঁতপুর থেকে অপূর্ণা ভট্টাচার্য। আমরা এই মুহূর্তে তার অনুরোধের গান শুনবো শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো,
1: তোমায় গান শোনাবো
0: 100.1 FM গোল্ডে তোমায়।

সোনার খাঁচা ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান শুনছিলাম বিদেশা সরকারের কথায় সুরে। আর এই গান শুনতে চেয়েছেন করিমপুর থেকে সন্তোষ সিহি। আর আমাদের কাছে হোয়াটসঅ্যাপে অনুরোধ এসেছে, আমাদের কাছে প্রভাত সেনগুপ্ত এবং কবিতা সেনগুপ্ত বারাসাত থেকে শুনতে চেয়েছেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে যে কোনো একটি গান।

0: একেবারে শেষ গানে চলে যাই আমরা আজকের অনুষ্ঠানের। কুমার শানুর কণ্ঠে গানের অনুরোধ রয়েছে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অরূপ প্রণয়ের সুরে আমরা শুনব কুমার শানুর কণ্ঠে গান।
1: বাটানগর মহেশতলা থেকে অনুরোধ করেছিলেন ববিতা লোধ এবং প্রিয়া লোধ। আর এই গান শুনতে শুনতে আজকের মতো তোমায় গান শোনাব, থেকে বিদায় নেবে দে বলি না সরিতা, কিন্তু ঠিক দুপুর 2:30 মিনিটে সুরেলা সফর নিয়ে আবারও ফিরে আসছি, কথা হবে আপনাদের সঙ্গে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: Indian Navy. The Indian Navy invites online applications from unmarried male candidates for Agnivir Apprentice 01/2027 and 02/2027 batch. Last date for submission is 29th June 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy. Combat ready, cohesive, Atmanirbhar. Safeguarding seas for a Vikasit Samriddh Bharat. Join Indian Navy.
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে, ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার

0: pmsuryaghar.gov.in.
1: घर घर सूर्य घर।
2: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক, অমূল্য আধুনিক।

0: হ্যাঁ জানি, আমাদের পথচেয়েই আপনাদের সময়টা কাটছিল যে কখন দুপুর আড়াইটা বাজবে এবং 100.1 FM গোল্ডে সুরেলা সফর নিয়ে, অমূল্য আধুনিক নিয়ে চলে আসবো আমরা দুজন। আমরা দুজন মানে আমরা কারা? আমি দেবলীনা।
1: আমি সরিতা। আর অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা চলে এসেছি সুরেলা সফরে আজ অমূল্য আধুনিক নিয়ে।
0: আর অমূল্য আধুনিক মানে আপনারা জানেন যে আমাদের যে সব কি বলবো, যে সব রত্ন আমাদের ভান্ডারে রয়েছে সেখান থেকে কিছু গান বেছে নেওয়া। তো কী নিয়ে আজকে আমরা অমূল্য আধুনিক করব ভাবতে ভাবতে দুজনের মনে হলো একটা জিনিস কোথাও না কোথাও, সজ্ঞানে বলুন অবচেতনে বলুন, আমাদের ভেতরে সব সময় থেকে যায়, সেটা হলো অপেক্ষা। কখনো হয়তো কোনো সম্পর্ক বা কোনো প্রিয়জন তাদের কাছে পাবার, তাদের ফিরে পাবার অপেক্ষা। কখনো হয়তো কোনো একটা কিছু যেটার স্বপ্ন দেখেছিলাম সেই জিনিসটাকে কতদিনে সেই স্বপ্ন পূর্ণতা পাবে তার অপেক্ষা, নানান রকম অপেক্ষা। যেখানে তো একটা প্রবাদই আছে যে আশায় বাঁচে চাষা, তাহলে সেখানে যদি কোনো মানুষের জীবন থেকে যে কোনো রকমের সমস্ত অপেক্ষা হারিয়ে যায়, ভাবুন তো তার বেঁচে থাকাটা কতখানি কষ্টকর।
1: অপেক্ষা নিয়ে বাঁচা সেটাও যেমন কষ্টকর, আবার অপেক্ষাহীনভাবে বেঁচে থাকা তাও বড় যন্ত্রণাময়। তাই এই অপেক্ষা ছোট্ট একটা শব্দ, কিন্তু সেই অপেক্ষা থাকলে বোধহয় বাকি জিনিসগুলো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে, মধুর হয়ে ওঠে। তাই অপেক্ষা ভারী মধুর।

0: দেখো, সরিতা দি এই গান শুনতে শুনতে মনে পড়ছিল, যদি আমরা লতা মঙ্গেশকর এবং সলিল চৌধুরী এই জুটি নিয়ে বারবার কথা বলি এবং কথা বলাই উচিত, কিন্তু লতা মঙ্গেশকরের প্রথম যে বাংলা বেসিক গান তা কিন্তু সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে। এবং এও তো একরকমের অপেক্ষা বলো, যে বিভিন্ন শিল্পীর কিন্তু অপেক্ষা থাকে যে আমি এই ভাষাতে কাজ করছি, আমি অন্য ভাষাতে একটা কাজ করব, বা আমি ওই চিত্র পরিচালকের ছবিতে অভিনয় করব, এও কিন্তু এক রকমের অপেক্ষা।
1: সেই তো, আবার তুমি যেমন বললে তখন বলি এরই উল্টো পিঠে যে গান ছিল সে গানও কিন্তু অপেক্ষার গান। কত নিশি গেছে নিধারা,
0: কত ফুল গেছে ধরে, বুঝি গো আমার সে কথাটি বলা হয়নি তেমন করে।
1: তো আর এই গানটি পবিত্র মিত্রের লেখা, আমরা গান শুনতে শুনতে আমার মনে হচ্ছিল দেখো আকাশ প্রদীপ মানেই কোথাও একটা অপেক্ষা করা। আমাদের পূর্বপুরুষ যারা, তাদের বলা হয় যে আলো দেখানো, কোথাও তাদের আমরা তাদের জন্য যেন অপেক্ষা করে বসে থাকিস এবং তাদের ওই আকাশ প্রদীপ দেখানো হয়। আবার এখানে যখন এই গানে আকাশ প্রদীপ আসছে কোথাও একটা রূপক হয়ে, ওই যে মাঝখানে যখন অন্তরাতে বলছে
0: বয়ে চলে আধিয়ার রাত্রি,

0: আমার হিয়া মানে যখন কতবার এই হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে, মানে আমার হৃদয়টাই যেন আকাশ প্রদীপ হয়ে আমি জ্বালিয়ে দিয়েছি,
1: কত রাত এই হিয়া আকাশ
0: প্রদীপ হয়ে জ্বলবে। হ্যাঁ, অনন্ত রাতের পর রাত এই যে আকাশ প্রদীপ হয়ে নিজের হিয়াকে জ্বালিয়ে, এও তো এক অপেক্ষা।
1: এবং একটা অদ্ভুত বিষাদের সুর আছে দেখো, বলছে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহি ব্যথার বাদলে যাইছে। তো আমরা যে কথা বলছিলাম যে অপেক্ষা ভেতরে একটা অদ্ভুত যন্ত্রণা যেমন মিশে থাকে, আবার কোথাও যে ওই যে বৃথা আশা মরিতে মরিতেও মরে না যে বলা হয়, মানে যতক্ষণ অপেক্ষা থাকে ততক্ষণই তো আশা থাকে যে কোনো একটা মুহূর্তে গিয়ে কোনো একটা জায়গায় পৌঁছে হয়তো অপেক্ষার অবসান ঘটবে, যেমনটা চাইছি তেমন হবে। কিন্তু অপেক্ষাটাই যদি না থাকে, অপেক্ষাটা ফুরিয়ে যাওয়া মানে কিন্তু সবটুকু শেষ হয়ে যাওয়া, তাই না?
0: ঠিক।
1: তো আজকে অমূল্য আধুনিকে এরকমই বিভিন্ন রকমভাবে আমরা বারবার ফিরে ফিরে যাব অপেক্ষার কাছে, তবে এবারে একেবারে অন্য রকমের একটা অপেক্ষার কথা ভীষণ বলতে ইচ্ছে করছে। একটা মেয়ে, মানে এটা হয়তো আমাদের যে কোনো মেয়েদের সাথেই খুব সত্যি যে মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তারা নিজেদের ছোট থেকে বেড়ে ওঠা পরিবেশ, বড় করে তোলা মানুষ, সবাইকে ছেড়ে, সমস্তটুকুকে ছেড়ে একটা নতুন ঘরের স্বপ্ন দুচোখে নিয়ে যখন অন্য একটা সংসারে যায়, নতুন করে একটা ঘর বাঁধে, একটা সংসার শুরু হয়, সবাই কি সেখানে তেমনভাবে থাকে? থাকে না। দেনা পাওনা নিরুপমা সে কি থাকতে পেরেছিল? পারেনি। সেই রকমই এক মেয়ের কথা, তার অপেক্ষার কথা, যে কবে তার ভাই আসবে, হয়তো যা তার বাপের বাড়ি থেকে দেওয়ার কথা ছিল দিতে পারেনি বলে তার বাপের বাড়ি আসার অনুমতিটুকু নেই, সেটা জুটিয়ে নিয়ে কবে তার ভাই আসবে, পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর বুকে যে মাঝি নৌকা ভাসিয়ে দেয়, তার কাছেও সেই মেয়ের একই আকুতি যে বলো না আমার ভাইকে আসতে।

0: অসাধারণ এই গান। আমরা সবাই জানি যে শচীনদেব বর্মণ আসলে ত্রিপুরার রাজপরিবারের সন্তান, তো তিনি একটা সময় মীরাদেব বর্মণকে নিয়ে ত্রিপুরাতে যাচ্ছিলেন নিজের বাড়ি, এবং সেই যাওয়ার পথে তিনি দেখেছিলেন নদীর ধারে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে, এবং সে যেই যাচ্ছে, যে নৌকায় যাচ্ছে, তাকে বলছে, তুমি কি যাচ্ছ, আমার ভাইকে বলো না আসতে, এরকম আর কি। তো সেইটা দেখে মীরাদেব বর্মণ পরবর্তী সময়ে এই গান লেখেন, এবং শচীনদেব বর্মণ এই গানে সুরারোপ করে সেই গানকে কণ্ঠে ধারণ করেন।
1: আবার শচীনদেবের কথাই যখন হলো, মানে ওনার গানে অপেক্ষা এত রকম রূপ নিয়ে বারে বারে ফিরে এসেছে যে বাংলা গানে ভাবা যায় না। তুমি যদি আবারও একটা একদমই লোকগীতির আঙ্গিকে যে গান রঙ্গিলা রঙ্গিলা, তাতে তুমি দেখো আমারে সারিয়া বন্ধু কই কই গেলারে,
2: সেই বন্ধুর জন্য অপেক্ষা,
1: বন্ধুর জন্য অপেক্ষা। আবার দেখো বলা হচ্ছে দূর কোন পরবাসে তুমি চলে যাইবারে, হ্যাঁ কবে আইবারে,
2: কবে আইবারে, সেও তো অপেক্ষা।
1: হ্যাঁ, এবং সেখানেও এ পোড়া পরাণ তার কথা বলা হচ্ছে, পথ চেয়ে রব আমি বলা হচ্ছে। কিন্তু আর একটা গান, মানে যে গান সত্যি সত্যি যে একটা সম্পর্ক যেটা আমাদের জন্য, মানে কি বলবো, একটা লাইফ সাপোর্ট, একটা সাপোর্ট সিস্টেম হয়ে ওঠে যখন কোনো সম্পর্ক, সেই সম্পর্ক যদি কোনো কারণে পূর্ণতা না পায়, হারিয়ে যায়, কিংবা হয়তো সে কথা দিয়ে গেছে সে আসবে কিন্তু আসছে না, সেই যে যন্ত্রণা যা হয়তো কাউকে বলে বোঝানো যায় না, বা হয়তো এতটাই গোপন যেটা অন্যের সামনে দেখানো যায় না, কিন্তু সেই আগুনে যে জ্বলে পুড়ে মরে শুধু সেই জানে তার যন্ত্রণা কি। এবং যন্ত্রণার রাতগুলো বোধ হয় সব থেকে বেশি লম্বা হয়ে যায়,
0: দীর্ঘ, অবশ্যই অপেক্ষা অবশ্যই দীর্ঘ, সেটা যেটুকুই হোক না কেন, ধরো ছোট অপেক্ষা সেটাও দেখবে তোমার মনে হবে যে এটা বোধ হয় বড় দীর্ঘ হয়ে যাচ্ছে,
1: কিন্তু দিনের বেলাটা যদি বা কেটে যায় রাতগুলো যেন কাটতে চায় না।

0: কি আশ্চর্য কথা, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা আমরা শুনছিলাম এই গান। মানুষ এটা তো বলতে পারে যে আলো যাকে ভেবেছিলাম সে হয়ে গেল আলেয়া, এখানে বলা হচ্ছে আলেয়া আলো হয়ে দিল ফাঁকি। হ্যাঁ, মানে এই যে স্পষ্ট হয়ে যাওয়া যে আমি যেটার জন্য অপেক্ষা করছি সেটা হবে না, এই স্পষ্ট হয়ে যাওয়াটার ভেতরে তো একটা হেরে যাওয়া আছে, একটা শূন্যতা আছে। হ্যাঁ, সব কিছু শেষ হয়ে যাওয়া আছে, কিন্তু এটা যদি আলেয়া হয়ে থাকে যে বোধ হয় এটা নাকি ওটা হয়তো হবে,
1: জেনে যাওয়া যে না সেটা তা নয়, তখনই অপেক্ষার অবসান, এবং অপেক্ষার অবসান মানেই কিন্তু সমস্ত কিছু, যা যা কিছু একটা আশায় বাঁচা, সেই আশাটা পুরো নষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া।
0: ঠিক। আমরা এবারে অন্য শিল্পীর গানে যাই। তো বারবার যে কথা বলছিলাম যে আজকে আমাদের যা থাকবে অপেক্ষা, এবং এই গানটার পরে যে গানটার কথা খুব মনে পড়ছে যে সেটাই, যে এই যে পায়ে চলার পথ, যে পথে একসময় এত হেঁটে গেছি, এখন তুমি পাশে নেই, তবু সেই পথের দিকে আমি বারবার ছুটে যাই, বারবার চেয়ে থাকি, কারণ মনে হয় যে ওই পথ ধরে আরেকটু এগিয়ে গেলেই বোধ হয়
1: তোমাকে পাবো।

0: যদি পৌঁছে থাকে তাহলে বুঝতে পারবেন যে এই গান, এই গানের কথা কি অদ্ভুতভাবে আমাদের মধ্যে অনেকেরই জীবনের বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তের সঙ্গে মানে একটা মিল থাকে, কোথাও খাপ খেয়ে যায় এবং যে কারণে অচেনা লাগে না, মনে হয় শুনতে শুনতে এ তো আমারই কথা বলছে।
1: সত্যি তো এমন অনেক সময় হয় যে আমাদের সঙ্গেই হয়তো রয়েছে সেই মানুষটা, কিন্তু সেই মানুষটাকে মনের কথা বলতে পারছি না বা তার মনের কথা বুঝতে পারছি না। কোথাও একটা অপেক্ষা যে কখনো না কখনো হয়তো এই যে দূরত্বটুকু, সেই দূরত্বটুকু মিটে যাবে, সবটা পরিষ্কার হয়ে যাবে। সেই অপেক্ষাতেই হয়তো অনেকটা জীবন কাটিয়ে দেওয়া যায়। আর অপেক্ষা তার জন্যই করা যায়, যেখানে ভালোবাসা থাকে সেখানে অপেক্ষা করতেও কিন্তু কোথাও মনে হয় না যে আর পারছি না, হেরে গেলাম, সেটা কিন্তু নয়। অপেক্ষা সেখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে।

বৃষ্টি নামলো যখন, আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা, হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে, আজানু কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। এই যে

0: এর আগে আমরা গানটা শুনছিলাম, পারো যদি ফিরে এসো তোমারই থাকবো আমি তখনও। একটু আগে যে কথা বলছিলাম যে অপেক্ষা ভালোবাসারই আরেক নাম, এই যে অপেক্ষা, সে অপেক্ষা আদৌ মিটবে কি না, তার অবসান হবে কি না তা জানি না, তবু ভালোবাসা তো রয়েছে, তাই আজীবন অপেক্ষা। যদি সে ফিরে আসে অবশ্যই মধুর মিলন ঘটবে, আর যদি না আসে তাহলে বিরহটুকুই থাক।
1: এই যে অপেক্ষা, যতদিন না তুমি আসছো আমি কিন্তু তোমারই থেকে গেলাম।

0: আমরা একটু আগে গীতা দত্তের কণ্ঠে যে গান শুনেছি, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং কানু ঘোষের সুরে, আর এই মুহূর্তে আমরা শুনছিলাম হেমন্ত মুখোপাধ্যায়,
1: হেমন্ত মুখোপাধ্যায়কে শুনছিলাম। এখানে রতু মুখোপাধ্যায়ের সুর এবং প্রিয়ব্রত, মানে পুলক বন্দ্যোপাধ্যায় আমরা সবাই জানি যে তিনি প্রিয়ব্রত নামে একটা সময় লিখতেন, সুতরাং এ গানও পুলক বন্দ্যোপাধ্যায় লেখা। দেখো গানটা শুনতে শুনতে অদ্ভুত, গানে শুরু হচ্ছে শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে, এই যে এত সুন্দর বনতল ফুলে ফুলে ছেয়ে আছে, আকাশে চাঁদ রয়েছে, সব কিছুই রয়েছে, সেখানে মনে হচ্ছে কপোতের বুকে কত সুখে কপোতি ঘুমায়, আবার লীলাছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়, সেগুলো দেখছেন আর মনে হচ্ছে আমি বড় একা। শেষ পর্যন্ত শেষ সময় গিয়ে বলছেন যে একা থাকা কত যে ব্যথার বুঝিনি আগে, এই যে অপেক্ষা প্রিয়জনের জন্য সেটার মধ্যে যে মাধুর্য যেমন আছে তেমন যন্ত্রণাও তো রয়েছে,
0: ঠিক
1: সেই যন্ত্রণা যখন তিনি সব কিছু সুন্দর চারপাশে দেখছেন কোথাও সেই অভাবটা যেন আরো বেশি করে বোধ হচ্ছে।
0: এবং এই যে ভালোবাসার কথা যখন বলছি, তো যে চিরকালীন প্রেমিক প্রেমিকার কথা, মানে যাদের কথা আমাদের সাহিত্যে উপজীব্য, আমাদের গানে উপজীব্য, আমাদের নাটকে বলো, সিনেমায় বলো, সব ক্ষেত্রে, এবং কোথাও তারা দেবদেবী থেকে ভীষণ লৌকিক হয়ে গেছেন, বড় মানে নিজেদের সঙ্গে আমরা তাদেরকে সম্পর্কিত করতে পারি, তারা যেন দুটো মানুষ, যে দুটো মানুষ পরস্পরকে ভালোবেসেছে এটা জেনেই ভালোবেসেছে, যে ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না, এবং যে অপেক্ষা নিয়ে যে মেয়েটি রয়ে গেল তার নাম রাধা, এবং সে বারবার বলছে যে এই বাঁশি আর আমাকে শুনিও না, আমি অনেক কষ্ট করে যাকে ভুলে আছি নতুন করে সেই ব্যথা জাগিও না, সে যে অপেক্ষার কোনো দিন কোনো অবসান নেই, শেষ নেই, সেই অপেক্ষাকে, সেই অপেক্ষার মধ্যে আমাকে আবার ফেলো না। আমরা শুনবো হয়তো একটি পুরুষ কণ্ঠের গান অখিল বন্ধু ঘোষের,
1: কিন্তু ভাবনাটা কিন্তু এই একই ভাবনা থেকে উৎসারিত,
0: এক নারীর মনের বেদনা।

0: দেখো এখানে কি বলা হলো যে শাওন এলো মনোবলে কে যেন এলো না, অর্থাৎ কে যেন এলো না বলা হচ্ছে না, কিন্তু সে যেন এলো না, অর্থাৎ এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো একটা মানুষকে মনের ভেতরে যে ছবিটা আছে সেই ছবিটাতে নির্দিষ্ট একটা কোনো মানুষকে বসানো যায়নি, কিন্তু তারপরেও একটা অভাববোধ, একটা শূন্যতা কাজ করছে, একটা অজেনা মানে অজানা অচেনা একটা অপেক্ষা অবচেতনে চলছে। এই যে বর্ষা, কেন আমার এত ফাঁকা লাগছে? এই যে একটা হঠাৎ করে বয়ে যাওয়া উদাসী হাওয়া, কেন আমার এত একা লাগছে? কার জন্য এই অপেক্ষা? আমি কিন্তু জানি না, কোনো একটা নির্দিষ্ট চেহারা নেই, কোনো একটা নির্দিষ্ট নাম নেই, কিন্তু একটা অপেক্ষা রয়েছে। এটাও কিন্তু সত্যি,
1: মনোরাঙানিয়া হয়ে যে ছিল পরাণে হলো দুঃখ জাগানিয়া, কেন সে কে জানে। মানে কোথাও একটা হৃদয়ে প্রেম, মানে কি বলবো, সে এসেছে, হ্যাঁ বসন্ত এসেছে, প্রেমও এসেছে, কিন্তু কোনো মনের মানুষ তখনও আসেনি, অথচ তার জন্য অপেক্ষা রয়েছে
0: যে আমি কেন একা,
1: আমি কেন একা।
0: এবং এই অপেক্ষার থেকেই না একটা খোঁজ থাকে জানো তো, যে আমার মনের ভেতরে যে ছবিটা আছে কোথাও আমাদের মন কিন্তু খুঁজে বেড়ায় সেই মানুষটাকে। এবং যখন আমরা সেরকম একটা মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়, একটু একটু করে আলাপটা বাড়তে থাকে এবং ধীরে ধীরে আমাদের মনের ভেতরের ছবির সঙ্গে যখন একটু একটু করে আমরা মেলাতে পারি, বাহ এটা তো মিলে গেল, এটা তো মিলে গেল, এটা তো মিলে গেল, তখন যেন একটা আরও বেশি একটা বাড়তি টান আমরা অনুভব করি সেই মানুষটার জন্য। তো খোঁজা যে একটা, এই যে অবচেতনের ভেতরে একটা থাকা যে আমি খুঁজে চলেছি, হয়তো সজ্ঞানে নয় কিন্তু অবচেতনে খুঁজে চলেছি,
1: সেখানেও অপেক্ষা থাকে যে এই যে খোঁজ, ঠিক সেই মানুষটিকে খুঁজে পাওয়ার অপেক্ষা।

0: সুধীন দাশগুপ্তর কথায় শুনে আমরা শুনছিলাম এই গান। আর এর আগে আমরা মৃণাল চক্রবর্তীর কণ্ঠে যে গান শুনেছি
1: সে গানের কথা শ্যামল গুপ্ত, সুর মৃণাল চক্রবর্তীর নিজের।
0: শ্যামল গুপ্তর কথা যখন উঠলই তখন এ গল্প আপনাদের অনেকেরই অনেক দিন ধরে জানা, তবু বলতে ইচ্ছে করে। মানে ও তো অপেক্ষা, বলুন, মানে
1: দীর্ঘ অপেক্ষা।
0: শ্যামল গুপ্ত যখন সন্ধ্যা মুখোপাধ্যায়কে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলেন এবং বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের অভিভাবক তুল্য যারা ছিলেন, তার দাদারা যারা তার হয়ে সব সিদ্ধান্ত নিতেন, তারা সেই মুহূর্তে এটা মেনে নিতে পারেননি এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের মনে মনে শ্যামল গুপ্ত সেই প্রস্তাব গ্রহণ করলেও তিনিও তাকে ভালোবাসা সত্ত্বেও দাদাদের অমতে তিনিও কিন্তু প্রকাশ্যে হ্যাঁ বলতে পারেননি এবং সেই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এবং প্রায় 10-12 বা 18 বছরের অপেক্ষা, সুদীর্ঘ একটা অপেক্ষা, তারপর কিন্তু সেই দাদারাও বুঝতে পেরেছিলেন যে না, এই মানুষটি তাদের বোনের জন্য একেবারে সঠিক মানুষ। মানে দাদারা মিলে যেভাবে আগলে রাখছে, এই মানুষটি একাই সেইভাবে তার বোনকে সারা জীবন আগলে রাখতে পারবেন। এবং দেখো সেই অপেক্ষা পূর্ণতা পায়।
1: হ্যাঁ, মানে এই যে এটা কিন্তু একটা অগ্নি পরীক্ষার মতো, এই যে অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা, অপেক্ষার প্রহর তো এমনিই দীর্ঘ, আর সে অপেক্ষা যদি সত্যি সত্যি দীর্ঘ হয় তাহলে তার যন্ত্রণা মারাত্মক। সেই যন্ত্রণা একজনের জন্য সহ্য করা হাসি মুখে, সে তো বড় কম কথা নয়।
0: এবং এই যে সুদীর্ঘ অপেক্ষা, এই অপেক্ষা দুজনের দিক থেকেই ছিল এবং কেউ কিন্তু, মানে সেই গানটার মতো তোমারই থাকবো আমি তখন, কেউ কিন্তু কোনোদিন একটা মুহূর্তের জন্য সেই দুটো মানুষকে বাদ দিয়ে অন্য কোনো মানুষকে সেই জায়গায় বসানোর কথা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি। তো এই অপেক্ষাকালীন অবস্থায় একটি গান শ্যামল গুপ্ত লিখেছিলেন, যে গান মানবেন্দ্র মুখোপাধ্যায়কে বাংলা আধুনিক গানের জগতে মানে
1: অমর
0: করে দিয়েছিল, পায়ের তলে একটা ভীষণ শক্ত জমি তৈরি করে দিয়েছিল। সেই গানের যে কথা, সে কথা বোধহয় গিয়েছেন মানবেন্দ্রবাবু, কিন্তু সে কথা বোধহয় লেখা ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের উদ্দেশ্যেই।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান আমরা শুনছিলাম সে গান বলার অপেক্ষা রাখে না, যে শ্যামল গুপ্তর কথা এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় নিজের সুর।
1: আর এই যে গান শুনছিলাম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, হয়তো কিছুই নাহি পাবো, এই গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার, সুরকার শ্যামল মিত্র।
0: ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের কাছে জানানো হয়েছে, একটু জানিয়ে দিই, সেটা হলো যারা প্রবল গরমে মানে একদম হাসফাস করছেন তাদের জন্য কিঞ্চিৎ আশার খবর, একটু ভালো খবর। সেটা হলো যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলি জেলার বেশ কিছু অংশে দুপুর 2:40 পর থেকে আগামী 2 থেকে 3 ঘন্টা অর্থাৎ বিকেল 4:40 থেকে 5:40 মধ্যে বজ্রবিদ্যুৎ সহ 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে বৃষ্টিও হতে পারে। এছাড়াও আমাদের কাছে জানানো হচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশ কিছু অংশে দুপুর 3:00-3 ঘন্টার মধ্যে অর্থাৎ বিকেল 5:00-6:00 মধ্যে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘন্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এরপরে হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশ কিছু অংশে দুপুর 3:15 আগামী 2-3 ঘন্টার মধ্যে অর্থাৎ বিকেল 5:15-6:15 মধ্যে বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। সকলকে সুরক্ষিত স্থানে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।
2: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।

0: এই গান একেবারে সাড়া জাগিয়েছিল, সাড়া ফেলে দিয়েছিল। এবং এই মানে এরকম শুনেছি সরিতা দি, এটা তো পুজোর অ্যালবাম তো, মণ্ডপে মণ্ডপে বাজছে। এবং এই গান মানে তখন তো একটু প্রি রিলিজের ব্যাপার ছিল, মানে একটুখানি শোনা যেত, আকাশবাণীর অনুরোধের আসরের জন্য মানুষ অপেক্ষা করে বসে থাকতো। তো মানে হয়তো রুবি রায় ঠিক নয় নামটা, কিন্তু বাকি গল্পটা কিন্তু সেম। এবং আমরা যদি নচিকেতা চক্রবর্তীর নীলাঞ্জনা আজকে কত বছর পার করে এসে দেখো, লাল ফিতে সাদা মোজা, সে কিন্তু এই গানেরই পথ ধরে হেঁটেছে, তাই না? কাজেই রুবি রায় হয়তো একটা নাম, যে যার মতন করে হয়তো নামটাকে বদলে নেয়, কিন্তু এই গান মানে ভীষণভাবে যে পাড়ার কিশোরদের জন্য, যারা বয়ঃসন্ধির ভেতরে রয়েছে বা বয়ঃসন্ধি পার করতে যাচ্ছে, তাদের জন্য ভীষণ ভীষণ ভীষণভাবে সত্যি। এবং যেটা বলা যায় যে কালের গণ্ডি, সময়ের গণ্ডি পার করে এসেও সত্যি, আজও একইভাবে সত্যি
1: একদম। ওই যে একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে, ভাবতেও কি ভাবতো না, কেউ ভাবছে কি ভাবছে না সেটা নয়, কিন্তু ওই রোজ দিন হয়তো তার চলার পথে তাকে দূর থেকে দেখা, অপেক্ষা করা, হয়তো কোনোদিন চোখে পড়বে, নাও পড়তে পারে, তাতেই বা ক্ষতি কি?
0: ঠিক। আবার অন্যরকম আর এক অপেক্ষার গান আমরা শুনবো, রাহুল দেব বর্মনের কণ্ঠে আমরা শুনলাম, এবার রাহুল দেব বর্মনের সুরে শুনবো কিশোর কুমারের।
1: এই গানের তো একটা গল্প রয়েছে, সে কথা আসবো পরে, আগে গান শুনবো।

0: এতক্ষণ যে অপেক্ষার কথা বলছিলাম, এ গান কিন্তু আবার এ গানের জন্ম অন্য আরেক অপেক্ষা থেকে। রাহুল দেব বর্মন কোনো একটি হোটেলে কোনো একজন সঙ্গীর সঙ্গে গেছেন একটি অনুষ্ঠান দেখতে, একটি বেল ড্যান্সার অনুষ্ঠান হওয়ার কথা সেখানে, সেটা দেখার জন্য তিনি গেছেন। কিন্তু বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর জানা গেল যে অনুষ্ঠানটি আজকের মতো মুলতবি করা হয়েছে, সেটি আজকে হচ্ছে না। তো খুব দুঃখ নিয়ে ফিরে এলেন এবং মাথার মধ্যে তখন ওটাই ঘুরছে, সে তো এলো না, এবার পুজোর গান তৈরি হবে। সে সময় মুকুল রায় এসেছেন, মুকুল রায়ের সামনে, মুকুল দত্তর সামনে ওই লাইনটি রাখা হলো, সে তো এলো না। তারপরে বাকিটা লিখে ফেললেন মুকুল দত্ত, গাইলেন কিশোর কুমার। এভাবেই অপেক্ষা থেকে একটা গান তৈরি হয়ে গেল।
1: না, এই অপেক্ষা কিন্তু মারাত্মক না, যে ধরো একটা মানে ফিল্ম সেটা রিলিজ করবে, এটার একটা মারাত্মক উন্মাদনা, উত্তেজনা
0: কি হবে,
1: অনেক রিলিজ নিয়ে আমাদের মধ্যে থাকে, যে আমরা নিজেদের মধ্যে বলি এই এটা কিন্তু রিলিজ করছে,
0: যাব দেখতে,
1: এটা কিন্তু কানে গেছে, এবার কিন্তু এলে এখানে রিলিজ করবে, যাব কিন্তু দেখতে। তো এবং তারপরে যখন দেখা যায় যে হয় রিলিজ করলো না, কিংবা হয়তো এমন দিন একটা মানে হয়তো একদিনই দেখানো হবে ছবিটা,
0: সেদিনটা আমি পারলাম না,
1: বা ধরো মানে আমি কিছুদিন আগে আমাদের কলকাতার বুকে একটা অনুষ্ঠান হয়ে গেছে, উস্তাদ আমজাদ আলী উনি এসেছিলেন এবং তার আগে বিদুষী কৌশিকী চক্রবর্তী ছিল, এবং যে কোনো কারণেই হোক যে সংস্থা থেকে করা হয়েছিল সেটা অনুষ্ঠানটা বিনামূল্যে, এবং বিভিন্ন জায়গা থেকে পাসেস তোলা হয়েছে। তো এবং এর পাসেস তুলে ধরো কলা মন্দিরের গেট খুলবে সন্ধে 6টায় এবং 5টা থেকে লোকজন লাইন পড়েছে, এবং সেই লাইন প্রায় তোমার এক সাইডের অনেকখানি কাছাকাছি পৌঁছে গেছে, সেই ফ্লাইওভারের তলা অবধি পৌঁছে গেছে। এবং হল খোলার পরে দেখা গেল অনেক মানুষ যাদের হাতে পাস কিন্তু তারা ঢুকতে পারলেন না। এই যে একটা এতদিনের দীর্ঘ অপেক্ষা যে আমি উস্তাদজিকে সামনে বসে শুনবো এবং সেটা না হওয়া, এবং আজকে তোমার এই গল্পটা আবার করে শোনার পরে আমার মনে পড়ে গেল যে সত্যি এইরকমভাবে কত মানুষের মন ভাঙে। এবং এখানেই তফাত হয়ে যায় দেখো, যে সাধারণ মানুষ আর রাহুল দেব বর্মন, আর কিন্তু কোনো গান কবিতার জন্ম হচ্ছে না, লোকে নিজেদের রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছে, মিডিয়া আসছে, মিডিয়ার সামনে বলছে হ্যাঁ এটা অর্গানাইজারদের সমস্যা এই সেই, কিন্তু এইভাবে একটা অপেক্ষার অবসান ঘটে বা কেউ হতাশ হয়ে যে এইরকম একটা
0: সৃষ্টিশীল কাজ করতে পারেন, ঠিক তাই। আমরা আবারও আরেক অপেক্ষার গানে চলে যাই,
1: অন্যরকম অপেক্ষা।

0: অপেক্ষা অন্তহীন। সেই অন্তহীন অপেক্ষার মধ্যেও মানুষ নিজে তো নিজেকে কাউন্সিলিং করে, নিজে নিজেকে বোঝায়, এবং বোঝাতে বোঝাতে, মানে অন্তহীন অপেক্ষা যখন কোথাও ভিতর থেকে আমাদেরকে বড্ড ক্লান্ত করে দেয়, এই ক্লান্তির পাশাপাশি জমে এক গভীর প্রগাঢ় অভিমান। সেখান থেকে মন তখন নিজেকে বোঝায় যে কেন এই একটা মানুষের জন্যেই তুমি কেন পথ চেয়ে বসে আছো, পৃথিবীতে আরও অনেক মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে। হ্যাঁ মানছি, এই সম্পর্কের মতন হয়তো সেই সম্পর্কগুলো না, কিন্তু জীবনে কি বেঁচে থাকার জন্য একটা অবলম্বন, একটা সম্পর্কই সত্যি, আর বাকি এত কিছু সব কি মিথ্যে? একবার যা মিথ্যে, যা হবে না, তাকে ঝেড়ে ফেলে অন্য দিকে তাকাও, অন্যভাবে ভাবার চেষ্টা করো, দেখো তুমি নতুন করে বাঁচতে পারবে। এইভাবে যদি আমরা নিজেকে নিজেরা না বোঝাতে পারি, তাহলে বোধহয় সত্যি সত্যি বেঁচে থাকাটা দুর্বিষহ হয়ে ওঠে কোনো না কোনো মুহূর্তের পর।
1: তবে একটা কথা, এইভাবে নিজেকে যতই কাউন্সেলিং করি, সেটা হয়তো বেশ কিছু দূর পর্যন্ত ঠিক হয়, হয়তো সেই অপেক্ষা থেকে আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে এই কাউন্সেলিং, কিন্তু তবু মনের গভীরে কোথাও ভালোবাসা যতটুকু থাকে, ততটুকু অপেক্ষাও রয়ে যায়।

0: মন হয়তো জানে সে আসবে না, সে ফিরবে না, তবু তার জন্য অপেক্ষা থাকে। আর অপেক্ষা থাকে বলেই কোথাও জীবনে এত রং থাকে। একটা কথা খুব মনে হয় যে আজকের দিনে সব কিছু বড় সহজলভ্য। আমরা চট করে কাউকে ফোন করতে পারি, একটা মেসেজ করতে পারি। আগে সেটা ছিল না, তখন টেলিগ্রাম বা একটা চিঠির জন্য অপেক্ষা। সেই অপেক্ষা কিন্তু ভারী সুন্দর, ভারী মিষ্টি একটা অপেক্ষা। আর সেই অপেক্ষাগুলোর জন্য হয়তো প্রেমের মাধুর্য অনেকটা বেড়ে যেত। শুধু প্রেমের কথা বলবো না, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এই অপেক্ষার মাধুর্য অনেকখানি বেড়ে যেত। তবে আজও এত সহজলভ্য হয়ে যাওয়ার পরেও, ধরো একটু আগে যে তুমি বলছিলে না যে মান অভিমানের কথা, হয়তো অভিমানী দুটি হৃদয় একে অপরের থেকে দূরে সরে গেছে, তখন মনে মনে কিন্তু অপেক্ষা থাকে যে কে আগে বলবে, কে আগে একটা ছোট্ট SMS পাঠাবে কি একটা হোয়াটসঅ্যাপ করবে, তারপরে ব্যাপারটা সেই দূরত্ব মিটে যাবে।
1: আসলে টেকনোলজি অনেক কিছু কেড়ে নিলেও মানুষের সবটুকু অনুভূতি, অনুভব তা কি কেড়ে নিতে পারে? পারে না। আজকে আপনাদের সঙ্গে অমূল্য আধুনিক নিয়েছিলাম সরিতা আর দেবলীনা। সকলে খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আর নিজের মনের ভেতরে ছোট্ট ছোট্ট অপেক্ষা যা হয়তো কোথাও আপনাকে আশায় বুক বাঁধতে সাহায্য করবে তাকে বাঁচিয়ে রাখুন।
0: আর অপেক্ষায় থাকুন, কখনো না কখনো আবারও জুটি বেঁধে হয়তো ফিরে আসবো সরিতা আর দেবলীনা।

বিশ্বাসকে মি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: New Delhi. The chief of the Balochistan Liberation Front, Dr. Allah Nazar Baloch, has criticized Pakistan's policies in Pakistan-occupied Jammu and Kashmir, saying the use of force against protesters and political activists highlights the inability of the Pakistani state to address growing calls for greater autonomy and political rights. Meanwhile, reports indicate that more than 30 people have been killed and around 200 injured in clashes between protesters and security forces in Pakistan-occupied Jammu and Kashmir. Former Afghanistan President Hamid Karzai has strongly condemned Pakistan for violating Afghanistan's airspace and carrying out airstrikes that killed several civilians, including women and children, in the provinces of Kunar, Khost and Paktika. The remarks came today after a Taliban spokesperson Zabiullah Mujahid confirmed that as many as 13 civilians, mostly children, were killed in Pakistani military airstrikes. In badminton, PV Sindhu and Tanvi Sharma today advanced to the second round of women's singles event at the Australian Open tournament in Sydney. Two-time Olympic medalist Sindhu defeated Peru's Inés Castillo in the first round clash of the tournament. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছি সুরিতা সাহা। কেন্দ্রীয় মন্ত্রিসভা নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্নভাবে দীর্ঘতম সময় ভারতের প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করায় তাঁকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এই প্রস্তাবে জাতির সেবায় নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন অবদান ও সাফল্যের উপর আলোকপাত করা হয়েছে, যা এক ঐতিহাসিক মাইল ফলক। প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী অবদানের স্বীকৃতিতে তাকে অভিনন্দিত করার জন্য মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে।
2: जो बहुत ही साधारण परिवार से आए और जिन्होंने अपने कार्य से, अपने विचार से और अपने नेतृत्व के साक्षी रूप से जिस तरह से देश को आगे किया, उनको 140 करोड़ देशवासियों ने उन पर विश्वास जताया और एक ऐसा कीर्तिमान बनाया जो कि भारत के लोकतांत्रिक पैमाने पे एक बहुत बड़ा कीर्तिमान।
1: জনগণের কল্যাণই যে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার সে কথা উল্লেখ করে শ্রী বৈষ্ণব বলেন, তাদের জন্য পাকা বাড়ি, বিদ্যুৎ ও দূষণমুক্ত পানীয় জল সরবরাহ এবং সরাসরি সুবিধা হস্তান্তরের মতো নজিরবিহীন সব উদ্যোগ নেওয়া হয়েছে। 80 কোটিরও বেশি নাগরিক বিনামূল্যে খাদ্যশস্য এবং 60 কোটি উপভোক্তা বিনা খরচে চিকিৎসার সুবিধা পাচ্ছেন। সরকারের এই সমস্ত উদ্যোগ জাতির আত্মপ্রত্যয় আরও বৃদ্ধি করে 25 কোটিরও বেশি মানুষকে দরিদ্রমুক্ত করতে সহায়ক হয়েছে। প্রস্তাবে দেশের যুব সমাজের ওপর বিশেষভাবে আলোক করে বলা হয়েছে, তাদের সাহায্যেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ ইকোসিস্টেম হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়েছে। কৃষকদেরও বিকশিত ভারতের প্রধান স্তম্ভ হিসেবে অভিহিত করা হয়েছে। মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজেরও অনুমোদন দিয়েছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। দেশ বিদেশ থেকেও এসেছে শুভেচ্ছা বার্তা। প্রধানমন্ত্রী পদে 12 বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটানা দায়িত্বভার পালনের প্রেক্ষিতে জাতীয় রাজধানী এনডিএর একটি বৈঠক বসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং জোটসঙ্গীরা এই বৈঠকে উপস্থিত আছেন। যোগ দিয়েছেন 22টি এনডিএ শাসিত রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, শিবসেনা প্রধান একনাথ শিন্দে, এলজেপি আর এর নেতা চিরাগ পাসওয়ান, জেএসপি নেতা পবন কল্যাণ, হ্যাম নেতা জিতেন রাম মাঝি, জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী প্রমুখ। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন রেনু ভাটিয়া তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি জানিয়েছেন, কমিশনের চেয়ারপারসন হিসেবে পূর্ণ সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। সরকারের কাছে তার পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন তিনি। উল্লেখ্য, কুরুক্ষেত্রের একটি হাসপাতাল পরিদর্শনের সময় নার্স

নার্সিং অফিসারদের নিয়ে মন্তব্যের জেরে সারা দেশের নার্সিং অফিসারেরা রেণু ভাটিয়ার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ হিসেবে সুস্মিতা দেবের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সুস্মিতা আজই তার ইস্তফা পত্র পেশ করেন। পরে তিনি বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাঁকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। এরপরই তিনি নতুন দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। মেয়াদ শেষ হওয়ার চার বছর আগেই রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিরও তদারকির দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। যুবভারতী ক্রীড়াঙ্গনে তারকা ফুটবলার মেসিকে দেখতে গিয়ে ভিড়ের চাপে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এই মামলার শুনানিতে জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে অরূপকে, যখনই তাকে ডাকা হবে দিতে হবে হাজিরা। আদালতের অনুমতি ছাড়া তিনি এলাকার বাইরে যেতে পারবেন না। খবর শেষ হল, এরপরে গ্রামীণ সংবাদ 6:35।

0: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
1: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
0: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন পিএম সূর্যঘর .gov.in।
2: खूबसूरत एक शाम जो है क्लासिक्स के नाम। आप सुन रहे हैं चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर। चाय और क्लासिक्स, चाय और क्लासिक्स 100.1 FM गोल्ड पर।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণেই একটানা 12 বছর কেন্দ্রে NDA সরকার চালাচ্ছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী হয়েছেন তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়, নতুন স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন, উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আয়ুষ্মান ভারত যোজনা সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ আগামী 25 জুনের মধ্যে শেষ করার জন্য কলকাতা পৌর নিগমের কমিশনার, সবকটি জেলা জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর মিলেছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আসি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালের 26শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণে একটানা 12 বছর কেন্দ্রে NDA সরকার চালাচ্ছে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, NDA দলগুলি এ উপলক্ষে একটি প্রস্তাবনা আজ পেশ করেছে। সবার মিলিত প্রচেষ্টাতে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
1: আপনি ইস অবসর পর মুঝে সম্মানিত কিয়া, ইতনা মান দিয়া, ইসকে লিয়ে মে আপ সভি কা বহুত বহুত আভারী হুঁ। সাথিও, ইতনে লম্বে সময় তক মা ভারতী কি সেবা কা সৌভাগ্য মিলনা এ ঈশ্বর কি বিশেষ কৃপা সে হি সম্ভব হো সকতা হ্যায়। আর মেরে লিয়ে তো জনতা জনার্দন হি ঈশ্বর কা রূপ হ্যায়। NDA পরিবার কে সদস্যো নে এক রিজলুশন ভি পেশ কিয়া হ্যায়। ইয়ে আপ সব কি আত্মীয়তা আর উদারতা হ্যায়, ক্যোঁকি মে ইস যাত্রা কো আপনি ব্যক্তিগত উপলব্ধি নহিঁ মানতা হুঁ। ইয়ে হর দৃষ্টিকোণ সে হম সব কি সামূহিক উপলব্ধি হ্যায়।
0: প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের প্রেক্ষিতে আজ রাজধানী দিল্লিতে NDA একটি বৈঠক বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং জোট সঙ্গীরা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দেন বৈঠকে। ছিলেন NDA শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, DTH বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্ন থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মী বিষয়ক এবং প্রশাসনিক সংস্কার দপ্তর রেখেছেন। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিরও তদারকির দায়িত্ব থাকবেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধ কুমার মণ্ডলকে। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুবকল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের অর্থনীতির উন্নয়নে কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের উপর জোর দেওয়াই তাঁর প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ নবান্নে দপ্তরের দায়িত্ব গ্রহণের পর তিনি সচিব আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের স্বপনবাবু বলেন, রাজ্যে বর্তমানে রাজস্ব আয়ের যে সুযোগ আছে তার সবটা ব্যবহার করা হয় না।
2: ট্যাক্স বাড়িয়ে রেভিনিউ কিন্তু নেসেসারিলি বাড়ে না, ট্যাক্স অনেক সময় কমিয়ে দিলেই বাড়ে।
3: হিট বাজেট এখন একটা সমস্যা হয়ে গেছে যে GST-টা তো আমাদের হাতে নেই। GST-টা GST কাউন্সিল দেয়, ওটার বেনিফিট স্টেট নিশ্চয়ই পায়, কিন্তু ওটার পলিসি নির্ধারিত আমরা করতে পারবো না।
0: রাজ্যকে অতীতের মতো শিল্প বান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। আজ দপ্তরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের কাছে তাপসবাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারে।
4: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব।
0: রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25 জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য কলকাতা পৌর নিগমের কমিশনার, সবকটি জেলা জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্য সরকারের আয়ুষ্মান ভারতে যোগদানের ব্যাপারে মৌ স্বাক্ষরিত হয়েছে। সুস্মিতা দেব আজ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন, দল ছাড়ার কথাও জানিয়েছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে সুস্মিতা দেবের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আগে জানানো হয়েছে, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ও গত সোমবার রাজ্যসভার সাংসদ ও দলীয় সদস্য পদে ইস্তফা দিয়েছেন। নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যেই মমতা ব্যানার্জির পর এবার 10 জন ভোটে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, রাহুল ও অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। গতকালই দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। এদিকে 3 বার নোটিশ দেওয়ার পরেও হাজিরা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। ইতোমধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে জানা গেছে। বিধানসভায় সইজাল কাণ্ডে হাজিরা এড়িয়ে অভিষেক বর্তমানে দিল্লিতে, আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে মনে করছে সিআইডি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার আলিপুরে একটি সরকারি বহুতলার সকালে ভয়াবহ আগুন লাগে। ভবনটিতে একাধিক সরকারি অফিসের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কার্যালয় রয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। এসি অথবা শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে মনে করছে দমকল। এই ঘটনায় আলিপুর থানায় দায়ের হয়েছে এফআইআর। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এই মামলার শুনানিতে জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে অরূপকে, যখনই তাকে ডাকা হবে দিতে হবে হাজিরা, আদালতের অনুমতি ছাড়া তিনি এলাকার বাইরে যেতে পারবেন না, 17 আগস্ট পর্যন্ত তার এই রক্ষা কবচ বজায় থাকবে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা পৌরসভা 56 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস নেতা স্বপন সমাদ্দারকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, 2022 সালে 2 মে ভোট পরবর্তী হিংসায় এক মহিলা আক্রান্ত হন। তিনি গতরাতে নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজভবন অভিযান করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের নেতাকর্মীরা মিছিল করে রাজভবনের দিকে এগোলে ধর্মতলায় ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকে দেয়। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির খবর মিলেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতিভারী এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিতে গরমের অস্বস্তির হাত থেকে কিছুটা রেহাই পেয়েছেন মানুষ। বিকেল 5:30 পর্যন্ত ব্যারাকপুরে 54 মিলিমিটার, দমদমে 32, উলুবেড়িয়ায় 30, কৃষ্ণনগরে 29 এবং আলিপুরে 24 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকালও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণেই একটানা 12 বছর কেন্দ্রে এনডিএ সরকার চালাচ্ছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: ঘড়ির কাঁটা বলছে 8:25, তার মানে সময়টা এখন আপনার, আপনি কথা বলবেন, আমি শুনব। আমি মনীষা রয়েছি স্টুডিওর এ প্রান্তে, আর ও প্রান্তে কে কি বলছেন সে শোনার দায়িত্ব আমার। আজকের বিষয় খুব মজাদার, একটা অদ্ভুত বিষয় রেখেছি আজ আপনার জন্যই। আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, কিন্তু আমরা কি এটা ভেবে কখনো দেখেছি যে যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু সঙ্গদোষে সর্বনাশ হয় না? এটাই আজকে আপনার বলার বিষয়। আপনি কি বলছেন, বুদ্ধি দিয়ে কি সঙ্গদোষ এড়ানো যায়, নাকি সঙ্গদোষ এমনই জিনিস যাতে বুদ্ধি লোপ পায়? কথা শুনবো আপনার, প্রথমেই চলে যাব ফোনে কে আছেন দেখে নেব। হ্যালো, না কোনোভাবে ফোনে ছিলেন কিন্তু কোনোভাবে ফোন ব্লিঙ্ক করলেও তার সঙ্গে কথা হলো না। আবারও ফোনে কে রয়েছেন দেখে নেব। হ্যালো,
3: নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো, আপনাদের কথা না শুনতে পাচ্ছি না, তা আমি বলে যাব। হ্যালো,
4: হ্যালো,
2: হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি।
3: হ্যাঁ
2: হ্যালো,
3: আমি নদিয়া থেকে রাজু দাস বৈরাগ, অনেকদিন পর এলাম আপনাদের অনুষ্ঠানে, অনুষ্ঠান শুনি এবং খুব একটা ফোন করি না। হ্যাঁ, তো যাই হোক, প্রথমে আমি লাইনটা পেলাম, বিষয়টা বেশ মজার রেখেছেন। আসলে আমার মনে হয় যে সত্যি সত্যি বুদ্ধি যদি থাকে না তাহলে বোধ হয় সঙ্গদোষে খুব একটা মানে সেরকম খুব একটা খারাপ পথে বোধ হয় যেতে পারবে না, কারণ তার তো বুদ্ধি আছে। সেই হয়তো বা তার বন্ধু বান্ধব সবার সঙ্গে মিশতে হয়, প্রত্যেকটা মানুষের সঙ্গে তো সবাইকে মিশতে হবে, কিন্তু সেখান থেকে যদি বুদ্ধি থাকে মানে বুদ্ধি এদিকেই সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসতে পারবে, এটুকু আমার মনে হয় আর কি। আর বৃষ্টি হয়েছে আমাদের এখানে, আমাদের এখানে প্রচুর ফুল ফুটেছে, আসলো না, সেই ফুলের সুগন্ধ শুভেচ্ছা জানালাম আপনাদের সকলকে এবং শ্রোতা বন্ধুকে। নদিয়া থেকে রাজদেশ বৈরাগ্য বলে গেলাম।
2: খুব ভালো থাকুন, সুন্দর একটা মেসেজ দিলেন রাজু আমাদের। চলে যাব একটু হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে, হোয়াটসঅ্যাপে কোন বন্ধু কি লিখছেন দেখে নি। হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন বিশ্বজিৎ কর বোরাল মেন রোড থেকে। তিনি লিখছেন, সঙ্গদোষ বড়ই ক্ষতিকর, কিছুই ভালোর নয়, বন্ধু বান্ধবের কুঅভ্যাস জাঁকিয়ে হাজার হাজির হয়। আচ্ছা, আসলে বন্ধু চেনা নিতান্তই মনস্তাত্ত্বিক ব্যাপার, বাহ্যিক রূপ আসল নয়, আসল নিখাদ ব্যবহার। উপস্থিত বুদ্ধির আলোকে যেন সঙ্গদোষের প্রকৃতি, বুদ্ধিহীনতার নাগপাশে হবেই জীবনের চরম ক্ষতি। মানুষ চেনার মানসিকতা ঠেকাতে পারে সর্বনাশ, সঙ্গদোষের থেকে মুক্তি পেতে বুদ্ধি হল তুরুপের তাস, লিখছেন বিশ্বজিৎ কর। আরও একটি মেসেজের দিকে চোখ দেব, তবে সেই মেসেজ কিন্তু হোয়াটসঅ্যাপের নয়, কারণ আপনারা জানেন যে আমাদেরকে আপনারা তিন রকমভাবে যোগাযোগ করতে পারেন। যারা প্রথমবার শুনছেন তাদের জন্য আমি অবশ্যই আমাদের পদ্ধতিগুলো বলে দেব। যারা প্রথমবারের জন্য রেডিও টিউন করলেন, যারা এই অনুষ্ঠান আগে শোনেননি তাদের বলে দিই, এখানে একটি বিষয় দেওয়া হয়, যেমন আজকের বিষয় আপনাকে আমরা দিয়েছি, বুদ্ধি থাকলে সঙ্গদোষে সর্বনাশ হয় না। আপনি আমাদের কিভাবে জানাতে পারেন, ফোন করতে পারেন 2248 8085 এই নাম্বারে, আরও একবার বলছি 2248 8085 নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপ বা এসএমএস করতে পারেন 9903 05 999 2 9903 05 9992 এই নম্বরে। ঠিক আরও একটি পদ্ধতিতে আপনি জানাতে পারেন আমাদের যে

0: ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ডের ফেসবুক পেজ, সেখানে আজকের এই আপনার কথা বলে একটি পোস্টার পড়েছে। তার নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনি লিখতে পারেন, ঠিক যেমন লিখেছেন বিভিন্ন বন্ধু। সেখান থেকেই প্রথম যে মেসেজটি পড়ে নেব, তার নাম কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালী থেকে। কার্তিক লিখছেন, বুদ্ধি থাকলে সঙ্গদোষে সর্বনাশ হয় না, এ কথার গভীর তাৎপর্য রয়েছে। মানুষ সমাজে বাস করে এবং বিভিন্ন ধরনের মানুষের সংস্পর্শে আসে। সব সঙ্গ সবসময় ভালো হয় না, অনেক সময় খারাপ সঙ্গ জীবনে আসে, কিন্তু যার বিচার বুদ্ধি ও বিবেক শক্তিশালী সে সহজে বিপথে যায় না। সে ভালো মন্দের পার্থক্য বুঝতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নেয়। খারাপ বন্ধুর প্ররোচনায় সে অন্যায় কাজে জড়ায় না। বুদ্ধিমান ব্যক্তি নিজের চরিত্র ও মূল্যবোধকে অটুট রাখে, তাই সঙ্গদোষ তার জীবনে স্থায়ী ক্ষতি করতে পারে না। এরপর চলে যাব ফোনে, দেখে নেব কে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার, আমি শেওড়াফুলি থেকে অশোক দত্ত বলছি।
0: বলুন।
1: বলছি যে অশোক সঙ্গে মিশলে নরকবাস হয় না, কেননা আমরা এমনই জায়গায় থাকতাম।
0: আমাদের বিষয়টা হচ্ছে অসৎ সঙ্গে বুদ্ধি থাকলে সঙ্গদোষে সর্বনাশ হয় না।
1: হ্যাঁ, অসৎ সঙ্গে থাকলে ওই সর্বনাশ হয় না। সঙ্গদোষ আমার নিজের থাকলে আমি অসৎ লোকের সঙ্গে মিশেও আমি ঠিক থাকবো, এটাই আমার কথা।
0: বেশ, তিনি জানালেন যে তার বক্তব্য সুন্দর করে চলে যাব, খুব ছোট্ট করে বললেন, কিন্তু বিভিন্ন রকম মেসেজই তো আমরা পাবো। যেমন এরপর যে হোয়াটসঅ্যাপ মেসেজের দিকে চোখ রাখতে হবে, তার নাম দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, বলছেন বুদ্ধি থাকলে সঙ্গদোষে সর্বনাশ হয় না, এই প্রবাদ প্রমাণ করে যার নিজস্ব বিচার বুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণ থাকে সে কখনো অন্যের প্রভাবে নিজের নৈতিকতা হারায় না। প্রতিকূল পরিবেশের মধ্যেও তারা নিজেদের আদর্শ ও মূল্যবোধ ধরে রাখতে সক্ষম হয়। অসৎ সঙ্গ থেকে তারা শিক্ষা নেয়, কিন্তু সেই দোষে নিজেরা দুষ্ট হয় না। পরিশেষে বলা যায়, সঙ্গ মানুষের চরিত্র গঠনে বড় ভূমিকা পালন করে ঠিকই, তবে মানুষের আসল শক্তি হল তার অন্তর্নিহিত বুদ্ধি, বুদ্ধিমত্তা ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একজন মানুষ যে কোনো খারাপ পরিবেশ বা সঙ্গদোষকে এড়িয়ে চলতে পারে। খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকবেন। চলে যাব আমাদের পরের হোয়াটসঅ্যাপের দিকে, বেশ একটু ফেসবুকের দিকেও নজর রাখা যাক। ফেসবুকে লিখছেন তপন চক্রবর্তী সিঙ্গুর বসুবাটি থেকে, লিখছেন বুদ্ধি থাকলে সঙ্গদোষে সর্বনাশ হয় না, এক অর্থে ঠিক, সৎসঙ্গ অসৎসঙ্গ নির্বাচন করা কঠিন। সমাজ মাধ্যমের দৌলতে অনেক বন্ধু পেয়েছি, কিন্তু শ্রবণসঙ্গী আকাশবাণীর মতো সৎসঙ্গ কেউ নেই। এখন মুখোশধারী অনেক বন্ধু আছে, প্রতি মুহূর্তে তারা নানা ক্ষতি করার তালে আছে। প্রবাদে বলে, উৎসবে ব্যসনে চৈব, দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজদ্বারে, শ্মশানে নেয় চ য তিষ্ঠতি স বান্ধব। এরূপ সৎসঙ্গ খুঁজলে এর সঙ্গদোষে সর্বনাশ ঘটে না। বেশ, যদিও একটু অন্যভাবে দেখেছেন এই লেখাটিকে, আমরা বলতে চেয়েছি কেউ যদি বুদ্ধি থাকে, কারো যদি বুদ্ধি থাকে, সে যদি অসৎ সঙ্গেও মিশে, তবু তার সর্বনাশ হয় না, কারণ তার বুদ্ধি আছে, সে জানে কোনটা ঠিক কোনটা ভুল। এবং বুদ্ধি আছে বলেই তার মগজ ধোলাই সম্ভব নয়, এটা আমরা বলছি, আপনি কি বলছেন শুনব। কে আছেন ফোনে?
2: হ্যালো, আমি
0: বুদ্ধি
2: থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
2: তো আমার বুদ্ধি তো অবশ্যই, আমার বুদ্ধি যতটা থাকবে আমি তো অবশ্যই, তো আমার তো একটা বুদ্ধি আছে যে আমি অসৎ সঙ্গে লোকের সঙ্গে মিশছি নাকি আমি ভালো সৎ সঙ্গে লোকের সঙ্গে মিশছি, সেই আমার বুদ্ধিটা আছে। কিন্তু আমি যদি অসৎ লোকের সঙ্গে বসি বা আমি যা ভালো মন্দ বুঝবো, সে আমাকে সৎ পথে নিয়ে যাচ্ছে কি আমার অসৎ পথে নিয়ে যাচ্ছে, তো তেমন ক্ষেত্রে বিশেষ আমি ভালো মন্দ বুঝবো, বুঝে তবেই তো আমি সেই দিকে যাবো, আমি সর্বনাশের দিকে মূলে আমি যাবো কেন? অবশ্যই যদি আমার বুদ্ধি থাকে বা আমার বুদ্ধির সংযত ভাবে আমি যদি ঠিক চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমি খারাপ পথে যাবো না, আর আমি সর্বনাশকে আমার নিজের হাতে ডেকে আনবো না। নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন। চলে যাব পরের একেবারেই একটু ফেসবুক মেসেজের দিকে। আবারও লিখছেন মোহাম্মদ শাবেদ আলী বিশ্বাস, তিনি কোথা থেকে লিখছেন? বাংলাদেশ কালীগঞ্জ ঝিনাইদহ থেকে।

0: তিনি লিখছেন, বুদ্ধি থাকলে সঙ্গদোষে সর্বনাশ হয় না, এ কথাটার মধ্যে জীবনের এক গভীর সত্য লুকিয়ে আছে। মানুষ তার বন্ধুবান্ধব ও পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, কিন্তু তিনি বলছেন, যার বিবেক ও বিচারবোধ শক্তিশালী সে সহজে ভুল পথে পরিচালিত হয় না। ভালো মন্দের পার্থক্য বোঝার ক্ষমতাই প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয়। খারাপ সঙ্গের মধ্যে বিচক্ষণ মানুষ নিজের আদর্শ ও মূল্যবোধ আঁকড়ে ধরে থাকতে পারে, যে কথাটা আমরা সবাই মনে করি, তিনিও সেটাই মনে করছেন। আর কি বলছেন তিনি? তিনি বলছেন, সে অন্যের প্ররোচনায় নয়, নিজের বিবেকের নির্দেশে কাজ করে। অপরদিকে বুদ্ধির সঠিক ব্যবহার না থাকলে মানুষ সহজেই সঙ্গদোষে বিপথগামী হতে পারে। তাই জীবনে শুধু শিক্ষিত হওয়াই যথেষ্ট নয়, প্রয়োজন আত্মনিয়ন্ত্রণ। বিপদে ধৈর্য এবং সিদ্ধান্তে বিচক্ষণতা মানুষকে রক্ষা করে। সুস্থ চিন্তাশক্তি মানুষকে অন্যায়ের পথ থেকে ফেরিয়ে নিয়ে আসে। তাই বলা যায়, প্রকৃত বুদ্ধি থাকলে সঙ্গদোষ কখনো মানুষের সর্বনাশ ডাকতে পারে না। বেশ, চলে যাব এর পরের মেসেজের দিকে। পরমা মিত্র ভবানীপুর থেকে লিখছেন, সঙ্গ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে, কিন্তু শেষ পর্যন্ত নিজের বিচার বুদ্ধি সবচেয়ে বড় রক্ষা কবচ। খারাপ মানুষের সংস্পর্শে এলেই যে সবাই খারাপ হয়ে যাবে তা নয়। যার মধ্যে ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে, সে ভুল পথের প্রলোভন চিনতে পারে এবং প্রয়োজন হলে তা থেকে নিজেকে সরিয়ে নিতে পারে। বুদ্ধিমান মানুষ অন্যের ভুল থেকেও শিক্ষা নেয়, সে সঙ্গের প্রভাবকে অস্বীকার করে না, কিন্তু নিজের বিবেককে হারিয়েও ফেলে না। তাই বলা যায়, সঙ্গদোষ বিপদের কারণ হতে পারে, কিন্তু সুস্থ বুদ্ধি ও দৃঢ় চরিত্র থাকলে সেই বিপদ সর্বনাশ ডেকে আনতে পারে না। নিজের চিন্তাশক্তি মানুষকে শেষ পর্যন্ত সঠিক পথে রাখে। বেশ, চলে যাব একটু ফোন লাইনের দিকে, দেখে নেব ফোন লাইন ব্লিঙ্ক করছে কিনা। আপনারা কিন্তু মেসেজ পাঠাতে পারেন এবং হোয়াটসঅ্যাপ যেমন করছেন করতে পারেন। দেখে নেব কে আছেন। হ্যালো,
1: হ্যালো,
0: বলুন।
1: হ্যাঁ দিদি, আমি ফাইল ম্যানেজার বলছি বেলঘরিয়া থেকে।
0: বলুন।
1: হ্যাঁ বলছি দিদি, দেখুন, যে বুদ্ধি বিচার বিবেচনা এগুলো আমাদের থাকলেও আমার মনে হয় সঙ্গদোষ সেটা মাঝে মাঝে আমাদের হতেই পারে। কারণ বন্ধুত্ব এমন একটা জিনিস না, সেটা আমাদের যেহেতু আবেগ অনুভূতি এগুলোর সাথে জড়িয়ে থাকে, তো আমরা ওই আবেগে পড়ে না, আবেগ অনুভূতি গুলোতে পড়ে না, মাঝে মাঝে আমাদের ওই বুদ্ধির জিনিসটা একটু লোপ পেয়ে যায়। বলে না মন আর মাথা এই দুটো একসাথে চলতে পারে না, তো যখন আবেগটা বেড়ে যায় না তখন বুদ্ধিটা কিছুটা লোপ পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বুদ্ধি থাকলেও মাঝে মাঝে আমাদের সেই সঙ্গদোষটা হতে পারে। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বন্ধু আমাদের চেনাটা খুব দরকার। যে সুখের সময় পাশে আছে, দুঃখের সময় পাশে নেই, সে কিন্তু আমাদের বন্ধু না। আর যে আসল বন্ধু হবে, সে দুঃখের সময়ও সব সময় পাশে থাকবে। এই জিনিসটা মাথায় রেখে আমাদের বন্ধু নির্বাচনটা করা উচিত। এটুকুই বলবো, তাহলে আর সঙ্গদোষ হবে না।
0: অনেক ধন্যবাদ। চলে যাব পরের এসএমএস এর দিকে। এসএমএস করেছেন কুন্তল ভট্টাচার্য যাদবপুর থেকে, লিখছেন, ভালো সঙ্গের পরশ পেলে জীবন ওঠে হেসে, বুদ্ধি থাকলে হয় না সর্বনাশ, কভু কুপথে ভেসে। লোহার সঙ্গে চুম্বক রয়, গুণ তার সে পায়, তেমনি সজ্জন সঙ্গে মানুষ উচ্চতায় তো যায়। আপন বুদ্ধি খাঁটি হলে শত বাধাও হারে, সৎ পথে যে চলতে জানে জয় তার সংসারে। কুন্তল ভট্টাচার্যের টেক্সট মেসেজ থেকে পড়লাম এই মেসেজটি। এরপর চলে যাব, চোখ রাখবো হোয়াটসঅ্যাপের দিকে। হোয়াটসঅ্যাপে রমা রায় লিখছেন দাসনগর হাওড়া থেকে, লিখছেন, যার মধ্যে সঠিক বিচার বুদ্ধি আছে সে সঙ্গের ভালো খারাপ খুব সহজে আলাদা করতে পারে। সঙ্গদোষে সবাই পড়ে, কিন্তু বুদ্ধিমান ব্যক্তিরা সেই পরিস্থিতি থেকে নিজেদের বের করে আনতে পারে। খারাপ সঙ্গ থেকে খারাপ অভ্যাসগুলো শেখাটা স্বাভাবিক, কিন্তু বুদ্ধিমান মানুষ সেই অভ্যাসকে নিজের জীবনে স্থায়ী হতে দেয় না। অন্যের ভুল দেখে তারা নিজেরা শিক্ষা নেয়, নিজের সর্বনাশ ডেকে আনে না। বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় হাতিয়ার পরিস্থিতি বুঝে না বলতে পারা। কোনো বন্ধু খারাপ পথে চললেই তার সাথে সেই পথে পা বাড়াতে হবে এমন কোনো কথা নেই। সঙ্গদোষে অনেক সময় সাময়িক আনন্দ পাওয়া যায়, কিন্তু বুদ্ধির জোরে মানুষ বুঝতে পারে যে এই আনন্দের পরিণতি কতটা ভয়াবহ। এই দূরদর্শিতাই তাকে বড় ধরনের নির্দেশ সর্বনাশ থেকে বাঁচায়। বেশ, আবারও একটু দেখে নি ফোনে কে আছেন। হ্যালো,
2: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: নমস্কার।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার ভীরপুর থেকে কবির কুমার মণ্ডল দিদি ভাই।
0: বলুন।

0: হ্যাঁ দিদি ভাই দেখুন, আমার বুদ্ধি আছে, আমার বন্ধু একজন চোর, তো সেই চোরের সাথে তার সাথে মিশলে আমি কিন্তু চোর হব না, তাকে যদি আমি সৎপথে আনতে পারি তাহলেই কিন্তু আমার সেই আমি উত্তম তা বলে কি হয়, আমি অধম তা বলে কি উত্তম হইব না, সেই জিনিসটা মাথায় আসে দিদি ভাই। এবং সবসময় ভালো আসবে, ভালো করতে হবে, এইটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এইটুকু বললাম দিদি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: ভালো থাকুন আপনিও। বেশ, অনেকগুলো হোয়াটসঅ্যাপ আমরা পাচ্ছি, বেশ কিছু এসএমএস ঢুকছে আমাদের হোয়াটসঅ্যাপের বন্ধুদের সঙ্গে, ফেসবুকের বন্ধুরাও সুন্দর করে তাদের মতামত জানাচ্ছেন, সেখানে চলে যাব। পরের যে লিসনারের মেসেজ পড়ব, তার নাম শুভ্রা ভট্টাচার্য, বাঁশদ্রোণী থেকে। বুদ্ধি থাকলে সঙ্গ দোষে সর্বনাশ হয় না, জলে কাদা মেশে পদ্ম তবু ফোটে সেখানে, আগুনের পাশে ঘি রাখলে গলে যায় ঠিকই, কিন্তু হীরে আগুনে পুড়ে সে হীরেই থাকে। সঙ্গে খারাপ হোক, মাথা ঠিক থাকলে পথ হারায় না, নিজের আলোয় চলো, অন্ধকার তোমায় ছোঁবে না। শুভ্রাদি বললেন এই কথা। চলে যাব এর পরের হোয়াটসঅ্যাপের দিকে। হোয়াটসঅ্যাপ করেছেন সুমিতা রায়, একটা হোয়াটসঅ্যাপ করেছিলেন, করে সেই হোয়াটসঅ্যাপ ডিলিট করে দিয়েছেন। পরের বার থেকে যদি এই ডিলিটেড হোয়াটসঅ্যাপ আমরা পাই, আমরা কিন্তু তার নামটি আর পড়ব না। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। যাদবেন্দ্র পণ্ডা লিখছেন জুখিয়া বাজার কাঁথি থেকে। তিনি লিখছেন, একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো কাজে লিপ্ত হবার আগে তার শেষ পরিণতি কী হতে পারে তা নিয়ে চিন্তাভাবনা করেন। কুসঙ্গের সংস্পর্শে এলেও বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারেন কোনটি গ্রহণীয় আর কোনটি বর্জনীয়। ভালো এবং মন্দের পার্থক্য বোঝার ক্ষমতা কেবল বুদ্ধির মাধ্যমে সম্ভব। বাংলায় একটা প্রবাদ আছে, সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ, যার অর্থ হল মানুষকে ভুল পথে পরিচালিত করে সঙ্গ। এটা কিন্তু বুদ্ধিমানরা বুঝতে পারেন। কুসঙ্গ মানুষের সামনে নানা প্রলোভন তৈরি করে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটি নেয় মানুষের নিজস্ব বুদ্ধি ও ব্যক্তিত্ব। তাই অভ্যন্তরীণ নৈতিক শক্তি ও বুদ্ধি জাগ্রত থাকলে বাইরে কোনো খারাপ সঙ্গ মানুষের চূড়ান্ত সর্বনাশ করতে পারে না। সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন আপনিও। চলে যাব আবার আমাদের ফোন লাইনের দিকে, দেখে নেব ফোনে কোন বন্ধু আছেন। আর আপনারা যারা একের পর এক হোয়াটসঅ্যাপ করছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ তো বটেই। হ্যাঁ, ফোনে বন্ধু আছেন, দেখে নেব কে আছেন। কে আছেন? হ্যালো,
2: নমস্কার, বেহালা থেকে ভট্টাচার্য কথা বলছি।
1: হ্যাঁ বলুন।
2: আমি মনে করি প্রত্যুৎপন্ন মতিত্ব, তীক্ষ্ণ বিশ্লেষণী শক্তি, সঠিক পর্যবেক্ষণ এবং আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাই অসৎ সঙ্গকে, মানে সঙ্গ দোষ না হয়ে সঙ্গ গুণে পরিণত করে। কারণ কর্মসূত্রে আমি বিভিন্ন মেশে থেকেছি, শিক্ষাসূত্রে বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকেছি। সেখানে বিভিন্ন মানুষজন ছিল, বিভিন্ন শিক্ষার্থী ছিল। একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, যেটা হচ্ছে যে প্রত্যেক মানুষের মধ্যে কিছু ভালো গুণ আছে, সবটাই কুসঙ্গ হতে পারে না। কারণ আমরা যখন জন্মগ্রহণ করি প্রত্যেকের কিছু ভালো গুণ থাকে। এবার যার প্রত্যুৎপন্ন মতিত্ব রয়েছে সেই ভালো গুণকে নেবে, মানুষের ভালো গুণগুলোকে নেবে, এবং চেষ্টা করলে সেই অসৎ সঙ্গটা সঙ্গ দোষ না হয়ে সঙ্গ গুণে পরিণত হবে, এবং অনেক বন্ধু বান্ধব অসৎ পথ থেকে সৎ পথে ফিরে আসবে শুধুমাত্র প্রত্যুৎপন্ন মতিত্ব এবং ক্রমাগত চেষ্টা করে গেলে। নমস্কার।
1: নমস্কার। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। পরের হোয়াটসঅ্যাপ করেছেন, দেখিনি কে আছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, মানুষের প্রবৃত্তি সঙ্গসুধা লাভ করা, তাই সঙ্গ দরকার এবং তা নির্বাচন করতে হয়। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে হয় নরকবাস। বুদ্ধি

0: থাকলেও সঙ্গদোষে বুদ্ধি লোপ পেয়ে সর্বনাশ অবধারিত। বেশ, চলে যাব আবারও একটু আমাদের ফেসবুক পেজের দিকে, মানে ফেসবুকের আমাদের যে পেজ সেখানে কে কী লিখছেন সেদিকে। যেমন আজমা বিবি, তিনি লিখেছেন, আজমা বিবি লিখছেন, কোন জায়গা সেটা কি লিখেছেন? না, আজমা বিবি লেখেননি, কোথা থেকে লিখছেন? পরের বার থেকে, হ্যাঁ লিখেছেন, বেড়াচাপা বারাসাত থেকে লিখেছেন। লিখছেন, আমার নাম তুফান। আচ্ছা, আজমা বিবির অ্যাকাউন্ট থেকে তুফান মেসেজ করেছে। আপনাকে জানাই শুভ সন্ধ্যা, আমি দশম শ্রেণীতে পাঠরত এক ছাত্র। আচ্ছা, অতএব এই বয়সে আমি যতটুকু অভিজ্ঞতার শিকার হয়েছি সেই অভিজ্ঞতার সাক্ষী হয়ে আমি উক্ত বিষয়ে নিজের কয়েকটি কথা বলছি। সে লিখছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এই প্রবাদ যুগে যুগে মানুষের জীবনে পথ দেখিয়ে এসেছে। মানুষের চরিত্র, চিন্তাভাবনা ও কর্মধারা অনেকাংশেই তার সঙ্গের দ্বারা প্রভাবিত। ভালো সঙ্গ মানুষকে মহৎ করে তোলে, আর খারাপ সঙ্গ তাকে বিপথে চালিত করে। তবে একটি কথা চিরসত্য, বুদ্ধি থাকলে সঙ্গদোষে সর্বনাশ হয় না। জীবনের পথে চলতে গিয়ে সবসময় ফুলের বাগান পাওয়া যায় না, কখনো কাঁটা ঝোপের মধ্যে দিয়েও অগ্রসর হতে হয়। তেমনি সবসময় সৎ মানুষের সান্নিধ্য লাভ করা সম্ভব হয় না। কিন্তু যার অন্তরে বিবেকের দীপ জ্বলে, যার মন প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত, সে অন্ধকারের মাঝেও আলোর পথ খুঁজে নিতে পারে। অসৎসঙ্গ তাকে প্রলুব্ধ করতে পারে, কিন্তু পরাজিত করতে পারে না। যেমন কাদা জলে জন্ম নিলে ও পদ্মফুল তার নির্মল সৌন্দর্য অক্ষুণ্ণ রাখে, তেমনি বুদ্ধিমান মানুষ প্রতিকূল পরিবেশেও নিজের আদর্শ ও সততাকে রক্ষা করে। সে জানে কোনটি গ্রহণ করতে হবে আর কোনটি বর্জন করতে হবে। তার কাছে সঙ্গ নয়, বিবেকই শ্রেষ্ঠ পথপ্রদর্শক। প্রকৃতপক্ষে মানুষের সবচেয়ে বড় শক্তি তার ধন সম্পদ বা ক্ষমতা নয়, তার সঠিক বিচারবোধ। এই বিচারবোধই তাকে ভুলের অন্ধকার থেকে সত্যের আলোর দিকে নিয়ে যায়। তাই বলা যায়, খারাপ সঙ্গের প্রভাব যতই প্রবল হোক না কেন, বুদ্ধি ও বিবেক যার সঙ্গী, তার জীবন কখনো সর্বনাশের অতল গহ্বরে হারিয়ে যায় না। অতএব সঙ্গের প্রভাবকে অস্বীকার করা যায় না, কিন্তু বুদ্ধির শক্তি তার চেয়েও মহত্তর, কারণ প্রজ্ঞার আলোয় আলোকিত মানুষ প্রতিকূলতাকে জয় করতে পারে। বেশ সুন্দর লিখেছেন তিনি, এবং তিনি বলছেন যথার্থই তাই বলা হয়েছে, সঙ্গদোষে সর্বনাশ হয় না বুদ্ধি থাকলে। খুব সুন্দর তুফান, তুমি একটা ছোট্ট ছেলে, পড়াশুনো করছো, সবে ক্লাস 10, তোমার এই মেসেজ বেশ সুন্দর, ভালো লাগলো আমাদের। চলে যাব পরের মেসেজের দিকে। আরও একজন সুমিতা রায়, তিনি লিখছেন, এই সুমিতা রায় ঢাকুরিয়ার, তিনি লিখছেন, সঙ্গদোষে সর্বনাশ হয় না। নিজের বুদ্ধি থাকলে সঙ্গদোষ কখনোই সর্বনাশ করে না, বুদ্ধি দিয়ে সব কাজ সব ভালো হবে। বেশ, একটু কান পাতবো, টেলিফোনে কে আছেন দেখে নেব। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার, আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
0: বলুন।
1: দেখুন, সঙ্গ আর অসৎসঙ্গ এই দুটো জিনিসকে নির্বাচন করতে গেলে বুদ্ধি অবশ্যই দরকার। আমি নিজে একটি আবাসিক স্কুলে পড়াশোনা করেছি, পরবর্তীকালে মহাবিদ্যালয়ে পড়েছি, পরে মাস্টার ডিগ্রি করেছি, যাই হোক পড়াশোনা করেছি। সেই পড়াশোনার সূত্রে প্রচুর মানুষের সঙ্গে আমাকে মিশতে হয়েছে। তো এই মিশতে গিয়ে যেমন অসৎসঙ্গের কিছু মানুষ যাদের প্রলোভন ছিল যে আমি খারাপ পথে কিভাবে পরিচালিত হতে পারি বা তারা পরিচালিত করার চেষ্টা করেছে, আবার সৎসঙ্গেরও কিছু মানুষ ছিল যারা আমাকে সঠিক পথে পথ দেখিয়েছে। কিন্তু আমার যদি বুদ্ধি থাকে, আমার যদি ব্যক্তিত্ব থাকে, আমি যেটুকু শিখেছি সেই শিক্ষার আলোতে যদি আমি নিজেকে আলোকিত রাখতে পারি, তাহলে আমাকে কখনোই অসৎসঙ্গ আমাকে পিছিয়ে দিতে পারবে না, পিছনের দিকে নিয়ে যেতে পারবে না, আমি কখনোই খারাপ পথে যেতে পারবো না। কারণ মানুষের বুদ্ধি পথটা যদি, তাহলে মানুষকে অন্য প্রাণীর সঙ্গে আমরা আলাদা করে দেখি কেন? তাহলে মানুষ আর অন্য প্রাণীতে একই রকম হতে পারত। তো যার বুদ্ধি আছে, যে ছোট থেকে একটা শিষ্টাচার বুদ্ধি সবকিছু নিয়ে নিয়মানুবর্তিতা এই সমস্ত কিছু নিয়ে যারা বড় হয়, তারা কিন্তু কখনোই অসৎসঙ্গের দ্বারা পরিচালিত হতে পারবে না, এটা অসম্ভব। তাই আমি মনে করি যে অসৎসঙ্গ কখনো কাউকে খারাপ পথে নিয়ে যেতে পারে না, সম্পূর্ণ তার নিজের ওপরে নির্ভর করে। এখন দেখ, আমি আমার পাশের বাড়িতে একটা চোর থাকে, তার সঙ্গে আমার রোজ দেখা হচ্ছে, তার সে আমার প্রতিবেশী, আমি জানি সে চোর, তাহলে আমি কি তার সঙ্গে মিশবো? কখনোই মিশবো না, কারণ সে তো চোর, সে প্রতিবেশী হতে পারে, কিন্তু তার কোনো বিপদ হলে আমি ঝাঁপিয়ে পড়বো, কিন্তু তার

0: মানে নির্ভর না। এটাই হচ্ছে ব্যাপার, এই মেসেজটা পুরো বুদ্ধির ওপর নির্ভর করে।
1: বেশ সুন্দর মেসেজে, মানে সুন্দরভাবে তার বক্তব্য বললেন। চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে, সাধনা মজুমদার। আগের ফোনেও আমরা শুনলাম একটা নতুন এই যে, সত্যি তো আমরা চোরের সঙ্গে প্রতিবেশীর মতন করে যদি মিশতেও হয় আমরা কি চুরি করব? আমরা তো তাকে এড়িয়ে যাব, আমরা হয়তো তাকে মানে তার বিপদে ঝাঁপিয়ে পড়লেও হয়তো তার শারীরিক বিপদে বা তার আর্থিক সমস্যায় আমরা হয়তো তাকে সাহায্য করব, কিন্তু সত্যি কি তাকে সেই বন্ধুর মতন মিশতে পারবো? তাকে তো এড়িয়েই চলবো, কাজেই বুদ্ধিটা খুলে রাখতে হবে। সাধনা মজুমদার বলছেন বরানগর থেকে। তিনি লিখছেন, এক বস্তা ভালো আলুর মধ্যে যদি একটিমাত্র পচা আলু থাকে, ধীরে ধীরে পচা আলুটি বস্তার সমস্ত ভালো আলুর পচন ধরায়। তেমনই বুদ্ধি থাকলেও সঙ্গদোষ আমাদের ধীরে ধীরে বিপথে চালিত করে, অসৎসঙ্গে আমাদের বিচক্ষণতা বুদ্ধিশুদ্ধি সব লোপ পায়। ইংরেজিতে একটি প্রবাদ আছে, বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, অর্থাৎ এই যে বার্ডস অফ আ ফেদার ফ্লক টুগেদার, এটার মানেই হল সমগোত্রীয়রা একত্রে থাকে। একই ধরনের স্বভাব, আগ্রহ, ব্যক্তিত্ব বা অন্যান্য বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীরা সাধারণত একে অপরের সঙ্গে মেলামেশা করে বা সঙ্গ করে। বকের শাড়িতে যেমন কাকের দেখা মেলে না, তেমন চোরের দলে সাধু থাকেন না। বুদ্ধিমান ব্যক্তিরা সঙ্গদোষ এড়িয়ে চলেন, তাতে তাদের সর্বনাশের আশঙ্কাই থাকে না। তাই বুদ্ধি থাকলে সঙ্গদোষে সর্বনাশ হয় না, কথাটি মেনে নিতে পারলাম না। ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। চলে যাব একটু আমাদের ফেসবুকের মেসেজের দিকে। ফেসবুক মেসেজে এখন এই মুহূর্তে যার মেসেজটি পড়ব, তিনিও কিন্তু বেশ সুন্দর করে নিজের মতামত লিখেছেন। তার নাম সর্বেশ্বর পাল, তিনি বলছেন মাহেশ থেকে। আচ্ছা, সঙ্গদোষ হলো বোকামির পরিচয়, তবে বাধ্যবাধকতার কারণে অনেক ক্ষেত্রে কুসঙ্গের মান্যতা দিতে হয়। সেক্ষেত্রে বুদ্ধি দ্বারা নিজের অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর দিশা খুঁজতে হয়। যেমন কোনো কারণে যদি পরিবারের পিতা বা মাতা একজন ভালো মানুষ, অন্যজন উচ্ছৃঙ্খল প্রকৃতির হন, যিনি ভালো মানুষ সংসার ও সন্তানের স্বার্থে সঙ্গদোষ উপেক্ষা করে পরের প্রজন্মকে আলোর দিশা দেখাবেন। এটা আবার একটু অন্য রকমের একটা মতামত উঠে এলো, দেখে নেব ফোন কলে কে আছেন। হ্যালো হ্যালো, ছিলেন একজন, হ্যাঁ আছেন, আবার এসেছেন। হ্যালো
2: হ্যালো,
1: হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন।
2: হ্যাঁ, আমি লেকটন থেকে বিজয়া বলছি।
1: বলুন।
2: আচ্ছা, একটা কথা বলি, যে অনেক সময় আমরা বললে মানে সঙ্গদোষে সবকিছু খারাপ হয়ে যায় এবং বলে না, তবে একটা কথা, আমার একটা কথা আছে, সেটা হচ্ছে মতিভ্রম কিন্তু হয়, মানে বুদ্ধি থাকলে যে সবসময় ঠিক পথে চলছি, মানে ভালো লোকের সাথে মিশতে গিয়ে খারাপটা এগো, তো অনেক সময় খারাপটা মাথার মধ্যে ঢুকে যায়। অনেক বুদ্ধিমান মতিভ্রম কথাটা তো বাংলাতেই আছে, মতিভ্রম কথাটাও কিন্তু সঙ্গদোষে বঙ্গ নষ্ট বলে ঠিকই, কিন্তু এই কথাটাও আছে, লোকে অনেক বুদ্ধিমান লোকও অনেক ভুল কাজ করে ফেলে ভালো লোকের সাথে থাকার চেষ্টা।
1: মানে আপনি বলছেন সঙ্গদোষ অনেক লোকের বুদ্ধি নাশ করে?
2: হ্যাঁ, বুদ্ধি এই জন্য সবসময় মতিভ্রম কথাটা আছে, বুদ্ধিভ্রম হয় বলে না, বুদ্ধিভ্রম হয় মানে সবসময় এটা মানা যায় না যে ভালো লোকের সাথে থাকলে আমি ভালোটা নিয়ে নেবো, আমি খারাপ হবো না, এটা ধারণা একদম বদ্ধ ধারণা হওয়াটাও ঠিক নয়।
1: বাহ সুন্দর, একটা অন্যরকম একটা মেসেজও পেলাম, যে কথা আমরা বলছিলাম আপনারাই বলবেন, কেউ ফরে কেউ অ্যাগেনস্টে, আমরা সবার মতামত তুলে ধরব। দীনেশ নস্কর বলছেন বালি থেকে, লিখছেন বুদ্ধি থাকলে সঙ্গদোষে সর্বনাশ হয় না, সঙ্গ মানুষকে ভালোর দিকে নিয়ে যায় আবার খারাপের দিকেও নিয়ে যায়। যখন আমি বুঝতে পারবো সে আমার ক্ষতি করার চেষ্টা করছে, তখন সঠিক সিদ্ধান্ত নিজে নিজেকে নিতে হবে। বুদ্ধি থাকলে খুব সহজেই বেরিয়ে আসা যায় যে কোনো বিপদ থেকে, তাই আমার মনে হয়। বেশ চলে যাব, বাচ্চু মোদি পশ্চিম মেদিনীপুর থেকে কি লিখেছেন সেদিকে চোখ রাখার পালা। এবার বুদ্ধি দিয়ে অবশ্যই অসৎসঙ্গ এড়ানো যায়, কারণ বিচক্ষণতা মানুষের ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করার ক্ষমতাকে জাগ্রত করে। বুদ্ধিমত্তার সাহায্যে ক্ষতিকর মানুষের দুরভিসন্ধি ও নেতিবাচক প্রভাব আগে ভাগেই আঁচ করা যায়। এর ফলে কোনোরকম ঝগড়া বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে অত্যন্ত কৌশলে এবং ভদ্রভাবে তাদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা যায়। এরপর আবারও একটু ফোন লাইনে কে আছেন দেখে নেওয়ার পালা। হ্যালো
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: নমস্কার দিদি ভাই।

0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি, সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস। ভাবিয়া করিলে কাজ ভাবিতে না হয়, যে কোনো কাজ করার আগে যদি মুক্তির ভক্তি মত্তা দিয়ে বিচার করা যায়, ভালো কি খারাপ, এর এফেক্ট কি হতে পারে, বা এর সুফলই বা কুফল, যাই বলে না কেন, যদি ভেবে চিন্তে কোনো ব্যক্তি কোনো কিছু কাজ করে তাহলে তার বিপদ আসে না, এড়িয়ে যাওয়া যায়। এটা কিন্তু ছোট্টবেলা থেকে পিতা মাতার কাছ থেকে অনেকটা অভ্যাসটা নিয়ে রাখতে হয়। বাবা মা যেমন ভাবে শিক্ষা দেবে ছোট থেকে, তাদেরকে সেইভাবেই তার ছেলে পুড়েরা মানুষ হয়, আমরা সেইভাবেই বড় হয়েছি। নমস্কার নেবেন।
0: নমস্কার। চলে যাব আবারও ফেসবুক মেসেজে। কাজী আবু জাফর তিনি লিখছেন, অমন বুদ্ধিমান বলো কজন হয়, জলে নামবো জল ছোবো না, থাকবো আমার মতো, ঝড় ঝামেলা আসুক শত শত, জ্ঞানের কথা বলবো কাকে, মরছে সবাই সঙ্গ দোষে, মনের কথা মনেই রেখে যাই, সঙ্গ দোষে সর্বনাশ, বুদ্ধিমানে কয়ে আমার কথা নয়। আত্রাই বাংলাদেশ থেকে তিনি লিখলেন এই সুন্দর ছড়ায় ছড়ায় আমাদের হোয়াটসঅ্যাপটি। দেখে নেব নতুন আর কি এলো আমাদের কাছে। বেশ, তেঁতুলতলা উলুবেরিয়া থেকে গোপাল মান্না লিখছেন, বুদ্ধির দ্বারা অসৎসঙ্গ থেকে বিরত থেকে নিজেকে ঠিক রাখা যায়। কথায় বলে, এক বস্তা আলুর মধ্যে একটি পচা আলু থাকলে পুরো বস্তা পচিয়ে দিতে পারে। সমাজে বহু মানুষ আছে যারা ভালো মানুষকে অসৎ পথে নিয়ে যেতে পারে, কিন্তু ওই ব্যক্তি যদি সজাগ থাকে তাহলে বিভিন্ন কারণ দেখিয়ে তার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে। এটা আরও এক ধরনের মেসেজ এলো। কিশোর বলছেন বালি থেকে, লিখছেন, কথাটা কিছু ঠিক আবার কিছু ভুল। অসৎসঙ্গে থাকলে কেউ যদি খারাপ কাজ করে, একজনের জন্য যে ভালো ছেলে কেউ দোষীর ভাগিদার, আচ্ছা একজন কাজ করে একজনের জন্য যে ভালো ছেলে কেউ দোষীর ভাগিদার হয়। এক কথায় বলে, চোরের সঙ্গে থাকলে তুমিও চোর। সমাজে চলতে গেলে অনেকের সঙ্গে মেলামেশা করতে হয়, খারাপ ভালো সব থাকে। বুদ্ধি থাকলে নিজেকে একটু সাইড করা যেতে পারে, আবার অনেক সময় কপাল ছাড়বে না। অন্যায় করে একজন, দোষ পড়ে অন্যজনের ঘাড়ে, তাই যতটা পারা যায় অসৎসঙ্গকে ত্যাগ করলেই ভালো। তপন কুমার সেন হালতু বাজার কসবা থেকে লিখছেন, বুদ্ধিমান মানুষ খারাপ সঙ্গী বাছাই করার মতো যথেষ্ট বুদ্ধি সবসময় ধরেন না। আমার বয়স 75, নানান পর্যায়ের মধ্যে আমার বড় হওয়া, ছোটবেলার কথা মনে পড়ে। বাবা মা গুরুজনের একটা বড় ভূমিকা থাকে সৎ অসৎ বিষয় বোঝাতে। অনেক গরিব অভাবী মানুষদের দেখেছি, তারা অসৎ সঙ্গে থেকেও নিজেরা ঠিক থেকেছেন। আবার ধনী অবস্থাপন্ন মানুষদের দেখলাম, তারা অসৎ অসামাজিক কাজকর্ম করেই চলেছেন, কারণ মা বাবার অতিরিক্ত স্নেহ প্রশ্রয়, পরিবারের শিক্ষা রুচি কৃষ্টি অনেক প্রভাব ফেলে সঙ্গ দোষ কাটাতে। তপন কুমার সেন লিখছেন হালতু বাজার কসবা থেকে। ফোন লাইনে কে আছেন দেখব। হ্যালো
2: হ্যালো
0: হ্যালো,
2: আমি জিজ্ঞাসা থেকে বলছি।
0: বলুন।
2: বলছিলাম যে সৎসঙ্গে সৎসঙ্গে থেকেও যে ভালো হওয়া যাবে, সদ্গুণ নেওয়া যাবে, সেটা মানুষের ব্যক্তিত্বের উপর। আর অসৎসঙ্গে যে থেকেও যে অসৎ বুদ্ধি অসৎসঙ্গ, তাদের থেকে যদি নিজের বুদ্ধি থাকে, নিজের যদি সেরকম জ্ঞান থাকে, তাহলে আমি ভালোটা নেব, খারাপটা বাদ দেব, তাতে আমি সৎসঙ্গই করি বা অসৎসঙ্গই করি।
0: বেশ সুন্দর করে নিজের মতামত বললেন তিনি। শিপ্রা কারার মালিকপাড়া লেন থেকে লিখছেন হাওড়া, বলছেন, বুদ্ধি শিক্ষার বয়স, মানে আমরা যখন অ্যাডাল্ট হই তখন জ্ঞান আমাদের সচেতন করে দেয়, কিন্তু নিজেদের মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে তাকে বিপদে পড়তেই হবে। যদি কোনো কারণে সে বিচার বিবেচনা হারিয়ে ফেলে তখন গুরুজনদের সঙ্গে আলোচনা করলে প্রবলেম সলভ হয়ে যেতে পারে, কিন্তু সে যদি নিজের আপনজনদের ভাবে খারাপ মানুষ আর যে কোনো বন্ধু বা পরিচিতদের ভাবে এরাই আমার ভালো করবে, তাহলে তো বিপদ আসবেই। এরপর তাই অনুতাপ করা ছাড়া আর কী বা থাকতে পারে। শিপ্রাদি, আমি আপনাকে আগেরও একদিন বলেছি, এবারেও বললাম, আপনি হয় পুরোটা বাংলায় লিখুন মেসেজে, আর যদি সেটা সম্ভব না হয় তাহলে ঠিকঠাক রোমান বানানেই লিখুন। মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আপনি যদি বানানটা লিখেছেন জে এ ও DHI, মানে আমরা যখন টানা পড়তে থাকি তখন আমরা

0: এই জাউধি টানা পড়ার সময়, এটা যে যদি, আপনি এটা JODI লিখলেই তো এটা যদি বোঝায়। আপনি যদি এভাবে লেখেন তাহলে আমাদের পড়তে সুবিধে হয়। চলে যাব পরের মেসেজে। তারক কুলপি থেকে লিখছেন, হাঁস পুকুর থেকে উঠে এসে গা ঝেড়ে দিলে জল কাদা ঝরে যায়, সেভাবে আমরাও কায়দা করে লিখেছেন, কায়দা করে অসৎসঙ্গ তার যে স্পর্শ সেখান থেকে দূরে থাকতে পারি। সুন্দর, সবাই নিজের নিজের মতন করে লিখছেন এবং আমরা তো সেটাই চাই, বিভিন্ন মত উঠে আসুক। ঠিক যেমন প্রভাতী ভট্টাচার্য, তিনি কোথা থেকে লিখেছেন লেখেননি, আমি আগের মেসেজ হিস্ট্রি থেকে দেখতে পাচ্ছি তিনি বেহালার বাসিন্দা, লিখছেন, বুদ্ধিতে ভর করে বাঁচতে শেখা চাই, নয়তো ভরা ডুবি হতে দেরি হবে না ভাই। যতই চেষ্টা করুক অসৎ যারা আছে খারাপ কোনো কাজে জড়ায় পাছে, বুদ্ধির জোরে মুক্তি পাওয়ার শক্তি চাই, তবেই অসৎ সঙ্গেও সর্বনাশ নাই। বেশ সুন্দর করে প্রত্যেকেই আপনাদের মতামত লিখলেন এবং অবশ্যই দেখে নেওয়ার পালা যে আমাদের ফোন কলে কে আছেন, কোন বন্ধু আছেন, এবং নতুন করে যদি আরও কেউ কিছু মেসেজ লিখতে চান অবশ্যই লিখতে পারেন, দেখে নেব ফোনে কে আছেন। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, আমি অজিত বলছি বেলঘরিয়া থেকে।
0: বলুন।
1: অ্যাকচুয়ালি যে আমাদের অনুভূতিগুলো, ইমোশনস, ফিলিংসগুলো কিন্তু এটা আমাদেরই হাতে, এটা কিন্তু ওয়েস্ট করার নয়। মানে ভগবান যদি আমাদের এইগুলো দিয়েছেন, তিনি কিন্তু খুব ভেবে চিন্তে দিয়েছেন সঠিক জায়গায় প্রয়োগ করার জন্য। কিন্তু ওই মতিভ্রম শুনলাম, যে মতিভ্রমের জন্যই কিন্তু আমি ইউজ করতে পারিনি। আর ওই আমাদের যে বিচার বুদ্ধি এবং ব্যক্তিত্ব, এই দুটোই কিন্তু চাঙ্গা রাখতে হবে। আমরা ছোটবেলায় যদি দেখি স্কুলে বা কলেজে, ছাত্র জীবনের সময় তো আমরা সবাই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এই র্যাঙ্ক গুলো করে, তারা কি, যারা ব্যাক বেঞ্চার্স তাদের থেকে কি দূরে থাকে? থাকে না, তাদের সঙ্গে খেলাধুলো করে, একসাথে বসে টিফিন করে, সবাই করে, আলোচনা করে। কিন্তু সে জানে তার লক্ষ্য আছে যে সে কিন্তু পড়াশোনাটা করবে, তার ভবিষ্যৎ সেখানে জড়িয়ে আছে। কিন্তু কেউ তাই কিন্তু টলাতে পারে না, তো ঝড় তো আসবে, তো ঝড়কে কিন্তু আটকাতে হবে। কারণ সব মানুষ সমান হয় না, সব আঙুল তো সমান নয়। তো যে চাইবে আপনাকে নাবানোর চেষ্টা করতে, স্পেশালি যেটা আমরা কর্মজীবনে দেখি যে কুল ডাউন করার একটা প্রবণতা থাকে কলিগসদের মধ্যে, সিনিয়রদের মধ্যে, সেখানে কিন্তু একটা বিশাল বড় অবদান যে আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং তারও আগে বাড়ি থেকে কি শিখে এসছেন। মানে ওই যে ডিসিপ্লিন, একটা এনভায়রনমেন্ট, একটা যে একটা শিষ্টাচার থাকা এবং বুদ্ধি বিবেচনা, সেটা কিন্তু বাড়ি থেকেই তৈরি হয়। তাই জন্য বোধ হয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম। কিন্তু তারপরে যখন আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যাচ্ছি, এই কাজটাই লাগে এবং কর্মজীবনে সেটা সব থেকে বেশি প্রয়োজন। তাই একটু আগেও বলছিলেন সেই পদ্মের কথা, তো কাদাতেই তো হয়, কিন্তু সে তো পদ্ম, সে তো আর কোনোদিন তার গায়ে কোনোদিন কাদা লাগবে না। এইটুকুনি বলতাম।
0: খুব সুন্দর সুন্দর করে নিজের মত বললেন, এই ধরনের মেসেজের জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি। চলে যাব এর পরের হোয়াটসঅ্যাপের দিকে। স্বাগত পাল মামুদপুর আমতলা থেকে লিখছেন, মানুষের জীবনে বুদ্ধি একটি মূল্যবান সম্পদ। বুদ্ধিমান মানুষ ভালো মন্দ বিচার করতে পারে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। কিন্তু শুধু বুদ্ধি থাকলেই সবসময় সফল হওয়া যায় না। যদি একজন বুদ্ধিমান ব্যক্তি অসৎ মানুষের সঙ্গ গ্রহণ করে, তবে তার জীবনেও বিপদ ও সর্বনাশ নেমে আসতে পারে। অসৎ সঙ্গ মানুষের চিন্তাভাবনা ও চরিত্রকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। খারাপ বন্ধুদের প্রভাবে একজন বুদ্ধিমান মানুষও ভুল পথে পরিচালিত হতে পারে। তখন সে নিজের বিবেক ও জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না, ফলে তার সম্মান, শিক্ষা এবং ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সমাজে এমন অনেক উদাহরণ দেখা যায় যেখানে মেধাবী ছাত্রছাত্রীরা খারাপ সঙ্গের কারণে পড়াশোনায় পিছিয়ে পড়ছে এবং জীবনে ব্যর্থ হয়েছে। তাই বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সুতরাং জীবনে উন্নতি করতে হলে শুধু বুদ্ধিমান হলেই চলবে না, সৎ ও ভালো মানুষের সঙ্গও গ্রহণ করতে হবে। তাহলেই বুদ্ধি সঠিক পথে কাজে লাগবে এবং জীবনে সাফল্য অর্জন করা সম্ভব হবে। সত্যি তো, স্বাগত পাল লিখছেন মামুদপুর আমতলা থেকে। এবং এই ধরনের মেসেজ, এই বিস্তারিত বিভিন্ন বিষয়ের আলোচনা, এইগুলোর সাফল্য তখনই যখন এই আপনার কথায় আপনাদেরই মত বিনিময় হয়। আরও একবার চোখ রাখব ফোন কলের দিকে, কে আছেন? হ্যালো।
2: হ্যালো দিদি ভাই,
0: বলুন।
2: তরুণ বলছি রশিদপুর হুগলি থেকে।

0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, আপনাদের আমরা শুনছি, ভালো লাগছে। কিছু একটা ছোট্ট করে বলবো আমি। দেখুন, মেশাটা সবার সাথে মেশা যেতে পারে, কিন্তু আমার তো লক্ষ্য থাকবে কিন্তু সেই দিকে যে আমি ভালো হব, ভালো মানুষ হব। আর সবার সঙ্গে মেশা পাই ভালো, আমি আমার সেই শিক্ষা আমার ছেলেকেও দিই যে সবার সাথে মিশবি, ভালোটাকে তুই বেছে নিবি। এটাই আমি বললাম। নমস্কার ভাই।
0: বেশ, আপনি যখন পরের বার থেকে ফোনে আসবেন তখন রেডিওর সাউন্ডটা একদম মিউট করে আসবেন। আমাদের হাতে সময় আর মাত্র 3 মিনিট কি 4 মিনিট, তার মধ্যেই আপনাদের আবারও একটি ফোন এসেছে, দেখে নেব কে আছেন। হ্যালো
2: হ্যালো হ্যালো দিদি
0: বলুন।
2: নমস্কার, বেলগা থেকে লক্ষ্মী বলছি। দিদি একটা কথা, আমি সবাই ভালো মন্দ সবার সাথে চলবো, কিন্তু কে ভালো কে কে খারাপ সেইটা আমার মাথার বুদ্ধি হচ্ছে সবাই বড়। বুদ্ধি সে যদি অসৎ পথে যায় আমি সেইখান থেকে আমি সরে আসবো, সৎ পথে আসার চেষ্টা করবো। মানুষে আমাকে অসৎ পথে নিয়ে যাবে, আমার সেই বুদ্ধিটাই দেখতে হবে যে আমার কোন দিকে নিয়ে যাচ্ছে। বুদ্ধি পাবার বড়, এইটুকু বললাম। নমস্কার নেবেন, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন। সুন্দর সুন্দর মেসেজে এবং ফোনে আপনাদের হোয়াটসঅ্যাপে ভরে উঠেছে আমাদের এই দপ্তর। ভালো লাগছে যে আপনারা এত সুন্দর করে আমাদের সঙ্গে আছেন, আপনাদের জন্যই তো এই অনুষ্ঠান। চলে যাব আবারও ফোন কলে। হ্যালো হ্যালো, না বন্ধু ছিলেন কিন্তু কোনোভাবে, আসলে অনেক জায়গায় আজকে ঝড় বৃষ্টি হয়েছে, বেশ ভালো রকমই ঝড় বৃষ্টি হয়েছে, তাই হয়তো দু একজন লাইন পাচ্ছেন না, আবারও এসেছেন দেখে নি, হয়তো শেষ ফোন আজকের। হ্যালো
3: হ্যালো, নমস্কার
0: নমস্কার,
3: আমি এশিয়ান ব্যানার্জি রোড থেকে নীলাঞ্জন দেবমান্না বলছি।
0: খুব দ্রুত বলুন, একদম শেষে ফোন পেয়েছেন, বলুন।
3: যেটা আমাদের সব থেকে, যেটা আমার মনে হয় ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে, সত্যের পথ ধরে যদি আমরা এগোতে থাকি আমাদের সব বাধা বিঘ্ন যাই আসুক সব পরাজিত হবে। নমস্কার আপনাদেরকে।
0: নমস্কার, ভালো থাকুন। সঙ্গে ছিলাম মনীষা, এবং যাওয়ার আগে বলি যে ফেসবুকে দুজন অভিযোগ করেছেন যে কালকের আপনার কথার পোস্টার খুঁজে পাচ্ছি না এবং আমার নাম ছিল, তার বদলে চেঞ্জ হয়ে আরেকজনের নাম আসে, এই বিষয়টি আমার এই মুহূর্তে জানা নেই। নিশ্চয়ই আমি আপনাদের অভিযোগটি নিলাম এবং আমি উচ্চতর কর্তৃপক্ষের কাছে এটি পাঠাবো, হয়তো কোনো সমস্যা হয়েছিল, এটা যেহেতু আমি সম্পূর্ণভাবে জানি না তাই বলার এক্ষুনি ঠিক হবে না, আগে পুরোটা জেনে নিই তারপর আপনাদের জানাবো। ভালো থাকুন, শুনতে থাকুন 100.1 FM গোল্ড। ফিরছি আবারও ঠিক রাত 9:30।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন, pmsurjaghar.gov.in।

0: নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা। শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।
1: গৌরীর কাঁটা বলছে 9:31 তার মানে আজ বুধবার, আর বুধবার মানেই সময়টা সঙ্গে স্পেশালিস্টের। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ নিয়মিত ফলো করেন তারা জেনেই গিয়েছেন আজ আমাদের অতিথিকে, বিষয় কি সবই। কিন্তু যিনি এই মাত্র রেডিও সেটটা টিউন করলেন তার জন্য বলি 100.1 FM কোল্ড কলকাতায় এখন সঙ্গে স্পেশালিস্টে আজ আমরা কথা বলবো সম্পর্কের জটিলতা ও তার আইন কানুন নিয়ে। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট আইনজীবী অয়না বন্দ্যোপাধ্যায়। অয়না, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
2: নমস্কার।
1: অয়না রয়েছে এবং আপনারাও আছেন আমাদের সঙ্গে। কিভাবে প্রশ্ন পাঠাবেন সেটা আগে বলে দিই, SMS করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903 05 9992 এই নম্বরে, অথবা 100.1 FM গোল্ড কলকাতার যে ফেসবুক পেজ সেখানে আজকের অনুষ্ঠানের যে পোস্টার তার নিচে কমেন্ট সেকশনে পাঠাতে পারেন আপনার প্রশ্ন, অথবা আপনি আমাদের যে লাইভ অনুষ্ঠান চলছে 100.1 FM গোল্ড কলকাতায় সরাসরি লাইভে, ফেসবুক লাইভে এসে আপনি প্রশ্ন পাঠাতে পারেন। বিভিন্নভাবেই আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা চাই আপনি যোগাযোগ করুন। আপনারও এই আইনজীবীকে কোনো প্রশ্ন থাকলে আপনার নিজের কোনো প্রয়োজনে তাকে করতেই পারেন, তিনি উত্তর দেবেন, আপনার সঙ্গে কথা হবে। এবং অবশ্যই আমাদের ফোন লাইন খোলা তো থাকছেই, ফোনও করতে পারেন, আমাদের ফোন করবেন 2248 8085 এই নম্বরে। অয়না, আমি প্রথমেই যে প্রশ্নটা দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করব, আমরা জানি যে দুটো মানুষ যখন সম্পর্কে জড়িয়ে পড়ে তাতে আবেগ এবং ভালোবাসা, এই দুটো হাত ধরাধরি করে প্রথম দিকে চলে, কিন্তু কিছুদিন যাওয়ার পর বা কিছু বছর যাওয়ার পর অনেকের ক্ষেত্রেই এই আবেগ ও ভালোবাসার জায়গাটায় কিছুটা খামতি শুরু হয় এবং বিরোধ শুরু হয়, সম্পর্কের জটিলতা তখনই আসে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সম্পর্কে জটিলতা আসতে পারে বা এই সম্পর্কটা জটিল হয়ে যাচ্ছে এটা বোঝার কোনো নিয়ম বা রুল আছে যেটা আপনি গোয়েন্দার মতন চোখ দিয়ে বলে দিতে পারবেন যে এবার আপনার কিন্তু সাবধান হওয়ার সময় হয়েছে, আপনি পার্টনারের সঙ্গে কথা বলুন কারণ অসুবিধে হচ্ছে?
2: মানে আপনি জানতে চাইছেন যে কখন আমি বলবো যে এই সম্পর্কটা রেড ফ্ল্যাগ দেখাচ্ছে? বেশ, এটার আমার প্রথম পার্ট যেটা মনে হয় যে রেড ফ্ল্যাগ প্রথমেই বোঝা যায় যখন মিউচুয়াল রেসপেক্টটা হারাতে শুরু করে। এটা হচ্ছে প্রথম সিগন্যাল যে আমি কি ভাববো বা আমি কোনো কথা কিভাবে নিচ্ছি বা আমার কেমন লাগতে পারে সেটা জানা সত্ত্বেও ইচ্ছে করে আমাকে অসম্মানজনকভাবে কোনো কথা বলা হচ্ছে বা এরকম উপায় অবলম্বন করা হচ্ছে। তো এটা বোধ স্বামী স্ত্রী দুজনের ক্ষেত্রেই যদি হয় তাহলে ধরে নেওয়া যায় যে সম্পর্কটা ভাঙনের পথ শুরু হয়েছে।
1: এই যে অসম্মান, অসম্মান এক একজনের কাছে এক এক রকম হয়। আরবান মানুষের কাছে অসম্মান একরকমভাবে পৌঁছয়, রুরাল মানুষের কাছে অসম্মান আর একরকমভাবে পৌঁছয়। যিনি রুরাল অথচ মানসিকভাবে অনেক বেশি পড়াশুনো করেছেন তার কাছে অন্যরকমভাবে পৌঁছয়, যিনি আরবান কিন্তু তেমন পড়াশুনো করেননি তার কাছে আরেকভাবে পৌঁছয়। অসম্মানের ডেফিনেশন আইনের ভাষায় কি?
2: অসম্মানের ডেফিনেশন আইনের ভাষায় বলতে গেলে আমরা ক্রুয়েলটিটাই বুঝি। আমাকে আলাদা করে অপমান করা হয়েছে, আমাকে জোরে কথা বলেছে বা তার চোখ মুখের আচরণ ভালো ছিল না, সেটা তো আলাদা করে অসম্মান বোঝায় না বা আইনিভাবে বোঝায় না। অসম্মান বলতে গেলে ক্রুয়েলটি, সেটা মেন্টাল ক্রুয়েলটি বা ফিজিক্যাল ক্রুয়েলটি।
1: বেশ, অয়ন, আমরা সম্পর্কের জটিলতার কথা বলছি, আগে সম্পর্ক শুরুর কথা বলি বরং প্রথমেই। রেজিস্ট্রি করার নিয়ম কি এখন?
2: রেজিস্ট্রেশন করার নিয়ম হচ্ছে যদি হিন্দু ম্যারেজ হয়, মুসলিম ম্যারেজ তো একেবারেই রেজিস্টার ডেকে একদিনেই রেজিস্ট্রেশন ম্যারেজ, আর হিন্দু ম্যারেজ হলে আমরা দুটো উপায়তে রেজিস্ট্রি করতে পারি। এছাড়াও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তো আমাদের দেশে রয়েইছে, মানে আমার যে সামাজিক বিবাহ, সামাজিক বিবাহের রীতিরটা হওয়ার আগে যদি আমি বিবাহ করতে চাই আইনি মতে, তাহলে সেটা আমাকে

0: স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করতে হবে। আর যদি আমি বিয়ের দিনই রেজিস্ট্রেশনটা করি তাহলে সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্টে হবে। তো এই দুটো মতে আমরা মোটামুটি বিয়ে করতে পারি।
1: রেজিস্ট্রি করতে গেলে কী কী ডকুমেন্ট লাগে, কতদিন আগে নোটিস পিরিয়ড সার্ভ করতে হয়?
0: রেজিস্ট্রি করতে গেলে ছেলেদের 21 বছর বয়স ম্যান্ডেটরি, মেয়েদের 18 বছর বয়স ম্যান্ডেটরি, আর দুজনের আধার কার্ড, দুজনের ভোটার কার্ড এগুলো জমা করতে হয়, একটা ফর্ম ফিল আপ করতে হয়, ব্যাকগ্রাউন্ড হোয়াইট, মুখটা বেশি দেখা যাচ্ছে এরকম দুজনের দুটো ফটো জমা করতে হয়, আর রেজিস্ট্রেশন অফিসে গিয়ে যেদিন এক মাস আগে নোটিস দিতে হয়, আর যেদিন রেজিস্ট্রেশন সেদিন বায়োমেট্রিক হয়। বায়োমেট্রিক হয়ে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে 7 দিনের মধ্যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আসে।
1: বেশ, সম্পর্ক শুরু হলো, আইনতভাবে রেজিস্ট্রি হলো, সম্পর্ক এগোতে এগোতে তিক্ততা এলো, মানুষ ডিভোর্স করতে চায়। এই যে ডিভোর্স করতে চাওয়া, এই ডিভোর্স করতে চাইলেই কি ডিভোর্স পাওয়া যায়? আমাদের দেশে ডিভোর্স করার প্রাথমিক স্টেপ কি? কেউ যদি সঙ্গীর সঙ্গে থাকতে না চান, ডিভোর্স করতে চান, তিনি প্রথম কি করবেন?
0: প্রথম তিনি আলাদা থাকবেন, মিনিমাম 3 মান্থস।
1: এটা কি কোনো আইনের নির্দেশে নাকি তিনি নিজেই সেই সিদ্ধান্ত নিতে পারেন?
0: নিজেই সেই সিদ্ধান্ত নিতে পারেন, কেননা ডিভোর্স করার প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে এক বাড়িতে থেকে ডিভোর্স করা যায় না। আমি একসাথে আছি অথচ আমি কাল থেকে ডিভোর্স ফাইল করলাম, সেটা হয় না। আমার প্রথম শর্ত হচ্ছে যে আমাদেরকে আলাদা হয়ে যেতে হবে, আলাদা হয়ে সেই পিরিয়ডটা আমাকে মেনশন করতে হবে ডিভোর্স পিটিশনে, যে আমরা কতদিন আলাদা আছি এবং তার মধ্যেও আমরা চেষ্টা করেছি কি না, বা তার মধ্যেও কোনো ক্রুয়েলটি হয়েছে কি না, তার মধ্যেও কী কী স্টেপস আমরা নিয়েছিলাম এটা বাঁচানোর জন্য, সেগুলো আমাকে জানাতে হয় কোর্টকে। তো প্রথম শর্ত হচ্ছে যে আমাদেরকে আলাদা থাকতে হবে।
1: তারপর?
0: তারপরে আমরা নোটিস সার্ভ করব, তারপরে আমি আমার হাজব্যান্ডকে জানাতে পারি যে আমি আর থাকতে চাইছি না, আমি তোমাকে ডিভোর্স দিতে চাইছি। সেটা আমি লিগাল নোটিস দিয়ে জানাতেও পারি, আবার আমি ডিরেক্টলি পিটিশন ফাইল করতেও পারি, তখন কোর্টের সামন যাবে।
1: বেশ, ডিভোর্স নিয়ে আমাদের প্রচুর দ্বন্দ্ব আছে মনের মধ্যে, অনেকেই জানেন ভয় পান ডিভোর্সকে, ভাবেন যে খোরপোশ চাইবে। এইসব প্রশ্নে আমরা আসবো, তবে তার আগে আমাদের ফোনে লিসনার আছেন, শুনে নেব ফোনে কে আছেন। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: বিহার থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। ক্রমবর্ধমান পরকীয়া একটি দুরারোগ্য সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে, এই ব্যাধি উপশমনে আইনগত কি কি ব্যবস্থা নিয়ে যেতে পারে যদি একটু বলেন।
1: বেশ, শুনতে থাকুন অনিমেষ বাবু। একটি প্রশ্ন আমরা পেয়েছি, প্রশ্নটি আপাতত সরিয়ে রাখছি কারণ এই পর্যায়ে আমরা আসবো এবং অনিমেষ বাবুর প্রশ্নটি নিয়ে অবশ্যই আলোচনা হবে। হ্যাঁ, আমরা ডিভোর্সে ছিলাম। ডিভোর্স নিতে গেলে বা ডিভোর্স পেতে গেলে আমাদের মধ্যে অনেক রকম ট্যাবু তো কাজ করে, সোশ্যাল ট্যাবিউজ আছে, এখন যদিও সেসব আস্তে আস্তে কাটছে, মানুষ অনেক বেশি ভোকাল, কিন্তু এই যে কেউ একজন ডিভোর্স চাইছেন, ডিভোর্স পাওয়া মানে কি খোরপোষ পাওয়া?
0: না,
1: খোরপোষ ব্যাপারটা খুব জটিল। এই কখন খোরপোষ পাওয়া যায়, কখন নয়?
0: কখন খোরপোষ পাওয়া যায়? আচ্ছা, এই আমি ডিভোর্স ফাইল করছি মানেই কিন্তু যে আমি মেনটেন্যান্স ফাইল করেছি তা কিন্তু নয়। ডিভোর্স একটা আলাদা আইনে ফাইল হবে, মেনটেন্যান্স সেটার জন্য আলাদা ফাইলিং লাগে, মানে আমি মেনটেন্যান্স চাইছি কি না সেটা আমাকে কোর্টকে আলাদা করে জানাতে হয়। তো আমি যদি 125 সিআরপিসির ক্লজে গিয়ে মেনটেন্যান্সটা দাবি করি এবং কত টাকা দাবি করছি, আমার হাজব্যান্ডের কত রোজগার, সেসব নানান ফ্যাক্টর বিচার বিবেচনা করে জজ সাহেব একটি অর্ডার দেন, তো সেই খোরপোষের অর্ডার পাওয়ার পর থেকে খোরপোষটা শুরু হয়। তার সাথে ডিভোর্স চাইলেই যে আমি খোরপোষ চাইবো বা আমার ওয়াইফ ডিভোর্স চেয়েছেন মানেই আমাকে কাল থেকে খোরপোষ দিতে হচ্ছে, এরম ব্যাপারটা না। উনি যদি সেটা চান, জজ সাহেব অর্ডার দেন, তারপরে সেটা এক্সিকিউটেড হবে।
1: মেয়েটি চাকরি করে, ভালো চাকরি, খোরপোষ মেনটেন্যান্স দাবি করলো, খোরপোষ দাবি করলো, আইনে কি কোনো পথ আছে হাজব্যান্ডের কাছে খোলা যে তিনি খোরপোষ নাও দিতে পারেন?
0: হ্যাঁ, এখানে আবার একটা ব্যাপার আছে যে যদি বাচ্চা থাকে, বাচ্চার মেনটেন্যান্স কিন্তু আমি চাকরি করি বলে যে আমি আমার হাজব্যান্ডের থেকে চাইতে পারি না, তা না। এবার মেনটেন্যান্সটা কার জন্য চাইছে, প্রথম বিবেচ্য এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি চাকরি করি, শুধু চাকরি করলেই হবে না, আমি চাকরি করি, কিরকম চাকরি করি, কতটা

0: পাক্কা স্যালারি পাই সেটা দিয়ে আদপে আমি আমার নিজের জীবন চালাতে পারছি কি না, মানে যেমন ধরুন আমি 10,000 টাকা স্যালারি পাই, এবার আমি বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একটা ভাড়া বাড়িতে থাকি, সেখানে আমি ওই টাকাতে আমি মেনটেন করতে পাচ্ছি না নিজেকে, তখন আমি চাকরি করা সত্ত্বেও কিন্তু আমি এই মেনটেন্যান্সটা চাইতে পারি।
1: আচ্ছা, এবার আসি একটি খুব মানে আগ্রহের জায়গা রয়েছে অনেকের এটা এবং এটা জানারও বিষয়, ভারতীয় আইন পুরুষকে খোরপোষ দিতে বৈধতা দেয়? মানে ছেলেরা খোরপোষ চাইতে পারে?
0: হ্যাঁ।
1: কখন চাইতে পারে?
0: এটা শুধুমাত্র আমাদের দেশে তো ইউনিফর্ম সিভিল কোড তো নয়, আমাদের দেশে নানা ধর্ম নানা জাতির নানান রকম কোর্ট আছে আর কি, তো হিন্দু ম্যারেজ অ্যাক্টেই একমাত্র পুরুষরা খোরপোষ চাইতে পারে, সেটারও নানান ধরনের ক্লজ আছে আর কি, যদি সেই মানুষটি একেবারেই ইনকামলেস হয় বা তার সেই জায়গাটা মেনটেনেবল নয়, তিনি নিজেকে মেনটেন করতে পারছেন না এবং তার ওয়াইফ একটা ভালো টাকা ইনকাম করেন এবং তিনি তার হাজব্যান্ডকে মেনটেন্যান্স দিতে পারবেন, সেই নানান জায়গাগুলো বিচার করে কিন্তু মেনটেন্যান্স তিনি চাইতে পারেন।
1: আচ্ছা, কী কী শর্তে ছেলেরা মেনটেন্যান্স চাইতে পারে? মানে আমি এই প্রশ্নটা আরেকটু সরল করে করতে চাইছি, যে মেয়েটির রোজগার বেশি হতে হবে আপনি বলছিলেন ছেলেটির তুলনায়, এরকম কোনো শর্ত?
0: তুলনায় নয়, ছেলেটির রোজগার নেই বা ছেলেটি হয়তো কোনো দুরারোগ্য ব্যাধিতে আছে বা তিনি রোজগার করতে পারছেন না সেই অবস্থায়,
1: মানে রোজগার কম হলেই যে চাইতে পারে
0: না। না না,
1: আর মেয়েদের ক্ষেত্রে খোরপোশের যে অংশটা বারবার উঠে আসে, যে অনেকেই ভালো চাকরি করেন কিন্তু তবুও খোরপোশ চান, এবং আমরা অভিযোগ শুনি যে এই মেনটেন্যান্স নেওয়ার জন্যই এক শ্রেণীর মহিলা বারবার বিয়ে করেন, ভারতীয় আইনে এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার জায়গা আছে?
0: এইটা না প্রমাণ করা খুব জটিল যে আমি মেনটেন্যান্সের জন্যই বিয়েটা করেছিলাম বা আমি পার্মানেন্ট অ্যালুমিনি এই টাকাটা পাওয়ার জন্যই বিয়েটা করেছিলাম, কারণ আমাদের দেশ বা আমাদের সংস্কৃতি এটা মেনে নেয় না যে একটি মেয়ে শুধুমাত্র অন্য মানুষকে একটা টাকার ব্যাংক হিসেবে ব্যবহার করছে, ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন, তো সেটাকে আমি এইভাবে এটিএম কার্ডের মতো ইউজ করতে চাইছি বা পেরেছি এটা আইন এইভাবে গ্রান্ট করে না।
1: সেক্ষেত্রে আপনার পরামর্শ কি যারা এই ধরনের খোরপোশের আইনের জটিলতায় রয়েছেন, কিভাবে জিনিসটা অনেক সহজ হতে পারে এবং আইনিভাবে আরও জটিলতায় তারা জড়াতে চাইছেন না, তাদের ক্ষেত্রে আপনার টিপস কি?
0: আমার মনে হয় যে মানে আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয় আইনি ছাড়াও যে যখন দুটো মানুষের বিরোধ অত্যন্ত চরমে ওঠে তখনই তো এটা এই কোর্টের মতো একটা জায়গায় গিয়ে এরম বিচ্ছেদ মামলা শুরু হয়, তো এই আমি ডিভোর্স দেব না, আরেকজন বলছে ডিভোর্স নেব, আর এই প্রসিডিংটার মধ্যেই মেনটেন্যান্সের মামলাটা চলে, তো এটার থেকে বেরোনোর একটা উপায় আছে যদি আইনজীবীদের সহায়তায় হোক বা পারিবারিক সহায়তায় হোক তারা নিজেদের মধ্যে এটা মিউচুয়ালি করে এই ডিভোর্সটাকেও কমপ্লিট করে এবং বাকি প্রসিডিংটাকেও কমপ্লিট করে,
1: বেশ
0: তাহলে এটা থেকে বেরোনো যায়।
1: যেটা জানতে চাইব সেটা হলো যে সন্তান থাকলে আপনি বললেন মেনটেন্যান্সটা শিশুকে মানে বাবাকে দিতেই হয়, এটা কি একা বাবার দায় নাকি মায়ের কাছ থেকেও মেনটেন্যান্স চাওয়া যেতে পারে?
0: সাধারণত বাচ্চার কাস্টাডি তো ওই মাই পায়, তো যেহেতু মা বাচ্চার কাস্টাডি পেয়েই থাকে, তো মানে খুব আলাদা কোনো ধরনের মানে খুব বিশিষ্ট কোনো ঘটনা না ঘটলে মাই পায় কাস্টাডি, তো ধরে নেওয়া হয় মা তো তাকে সম্পূর্ণভাবে মেনটেন করছেই, মা আর আলাদা করে মেনটেন্যান্সটা কাকে দেবে, কোথায় জমা করবে, মা তো তাকে মেনটেন করছেই বাচ্চাটিকে, ফলে মেনটেন্যান্সের যে টাকাটা মানে মানিটারি ট্রানজ্যাকশনটা তখন বাবার কাছ থেকে নেওয়া হয়।
1: আচ্ছা আচ্ছা, আপনি একটা কথায় কথায় বললেন যে মানিটারি ট্রানজ্যাকশনটা বাবার কাছ থেকে নেওয়া হয় বাচ্চার খোরপোশের জন্য, এবার একটা প্রশ্নে আসি, ধরুন একটি শিশু তার বাবা মায়ের ডিভোর্স হচ্ছে, শিশুটির কাস্টাডি কে পাবে, আইন কি বলছে?
0: মা,
1: একটু যদি বুঝিয়ে বলেন, একটু বিস্তারিত যদি বলেন, কত বছর থেকে কত বছর অবধি হলে মা?
0: তার প্রথমত বাচ্চাটি অ্যাডাল্ট না হওয়া পর্যন্ত তার কাস্টাডি সম্পূর্ণ মায়ের অগ্রাধিকার,

0: এর বাইরে যদি আপনি জানতে চান যে কখন মা পাবে না, মার মার যদি চারিত্রিক সেই ধরনের কোনো বৈশিষ্ট্য যে সে কোনো অ্যান্টি সোশ্যাল কাজে লিপ্ত বা আমাদের সোসাইটি বৈধতা দেয় না এরকম কোনো প্রফেশনে সে লিপ্ত বা মায়ের জীবনযাত্রা ভালো না, মায়ের মেন্টালি কোনো অসুখ আছে, তিনি ইনসেন বলবো না কিন্তু ওনার খুব মানসিক সমস্যা আছে, মা খুব ভায়োলেন্ট হয়ে যায় কখনো কখনো তার প্যানিক অ্যাটাকে, সেইগুলো যদি সেগুলো প্রমাণ সাপেক্ষ সেইগুলি যদি কোর্টে প্রমাণ করা যায় তবে গিয়ে বাবা একমাত্র কাস্টডি পেতে পারেন। প্রথম ১৩ বছর পর্যন্ত তো মানে ব্লাইন্ডলি মা এবং অ্যাডাল্ট হওয়া পর্যন্তও মা।
1: বেশ, আমরা আবারও একটু বিয়ের প্রশ্নে ফিরবো বিবাহ বিচ্ছেদ থেকে, যে এই যে আমাদের বিভিন্ন ধর্মের বিয়ে, খ্রিস্টান ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের বিয়ে হচ্ছে, অনেক সময় শিখ ধর্মের সাথে খ্রিস্টান ধর্মের বিয়ে হচ্ছে, আন্তর্ধর্মীয় যে বিয়ে তার কোনো নিজস্ব আইন আছে, সেই আইন যদি একটু বলেন।
0: ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট।
1: আচ্ছা, মানে বিয়ে হচ্ছে ডিভোর্স অ্যাক্টে
0: না, বিয়েটা তো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে হবে,
1: এর কথাই বলছি। হ্যাঁ, বিয়ের কোনো আইন আছে?
0: হ্যাঁ, স্পেশাল ম্যারেজ অ্যাক্ট।
1: আচ্ছা,
0: একমাত্র আইন
1: সেই আইনেই তারা বিয়ে করে।
0: তাতে আমি আমি হিন্দু হয়ে মুসলিমকে বিয়ে করি বা খ্রিশ্চানকে বিয়ে করি, আর শিখ বৌদ্ধতা তো হিন্দুর মধ্যেই পড়ছে।
1: এই যে অনার কিলিং আমরা দেখি বিভিন্ন ধর্মের বা জাতিকে বিয়ে করার অপরাধে অনার কিলিং করা হয়, অনার কিলিং বা সম্পর্কের কারণে যে পারিবারিক জটিলতা, এগুলো মানে রোধ করার জন্য ভারতীয় আইন কি রক্ষা কবচ দিয়েছে?
0: হঠাৎ করে যদি আমাকে কেউ মেরে ফেলে সেটা তো আর প্রথম কথা হচ্ছে এই যে
1: মানে অনার কিলিং এর শাস্তি কি অন্যান্য খুনের তুলনায় আলাদা?
0: না, একই রকম,
1: তাকে খুনি হিসেবেই দেখা,
0: খুনি হিসেবেই দেখা হয়। এবং সব থেকে আশ্চর্য এটাই যে এই যে বিবাহর কারণে যে খুনটা হচ্ছে তাতে হয় আমার পরিবারের আপনজন, নয়তো আমার উল্টো দিকটার পরিবারের আপনজন, এতে করে সাসপেক্ট করা তো খুব মুশকিল। আমি তো কখনোই এটা ধরে নিতে পারবো না যে আমি একটি ছেলেকে বিয়ে করেছি বলে আমার বাবা তাকে মেরে ফেলতে পারে, এটা ধরে নেওয়াও তো খুব মানে জটিল, কষ্টকর।
1: আচ্ছা, ধরুন পরিবারের আপত্তি কিন্তু দুজনেই প্রাপ্তবয়স্ক, তারা বিয়ে করতে চায়, ভারতীয় আইনের নিয়ম কি?
0: হিন্দু হলে তারা মন্দিরে গিয়ে বিয়ে করতে পারে, তাতে এখন তো হিন্দু মন্দিরগুলোতে রেজিস্টার, সাক্ষী, এছাড়াও হিন্দু ম্যারেজ অ্যাক্ট বলছে ম্যারেজ ইজ আ স্যাক্রামেন্ট, মানে আমরা যদি আমাদের ধর্মীয় মতে বিবাহ করে থাকি সেই বিবাহের যদি সাক্ষী থাকে, ফটো থাকে, বিয়ের কার্ড থাকে, আরও নানান জিনিস প্রযোজ্য, তাহলে সেই আইনে কিন্তু হিন্দু ম্যারেজ হিসেবে কিন্তু সেই বিবাহ বৈধ ধরা হয়। আর এখন তো সবাই রেজিস্ট্রি অ্যাপ্লিকেশন করে রেজিস্ট্রি ম্যারেজই করে নিচ্ছে।
1: পরিবারের কি এখানে কোনো ভূমিকা থাকে? তারা কি আইন আদালত করতে পারে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ একসঙ্গে থাকতে চাইলে?
0: না, পারে না, কিন্তু সাধারণত পরিবাররা যেটা করে সেটা হচ্ছে যে একটি মেয়ে যখন বাড়ির থেকে বেরিয়ে যায় তখন পরিবার নানান রকম অভিযোগ দেয় যে হয় আমার মেয়েকে অ্যাবডাকশন করেছে, আমরা তো কিডন্যাপ বলতে পারি না, ছোটো না, অ্যাবডাকশন, বা ওকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে, প্ররোচনা দেওয়া হয়েছে, হ্যাঁ, ক্রিমিনাল কনস্পিরেসি, এই সব বলে বাড়ির লোকেরা একটা কমপ্লেন দেয়।
1: আচ্ছা, তারপর সেখান থেকে বেরোনোর জন্য ছেলেটি কি করতে পারে?
0: যদি তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তাহলে তো সবই মিটে গেল।
1: আর ধরুন রেজিস্ট্রেশন সার্টিফিকেট তখনও পায়নি, তাহলে সেই সময় ছেলেটির কি, সে কি পালিয়ে পালিয়ে বেড়াবে নাকি?
0: না, সেই ক্ষেত্রে মেয়েটির যে স্টেটমেন্ট সেটা খুবই ভাইটাল, কিন্তু মেয়েটি যদি কখনো রং স্টেটমেন্ট দেয় তাহলে কিন্তু ছেলেটির জন্য এটা একটা ভয়ের বিষয়।
1: আচ্ছা আচ্ছা, মানে পালিয়ে যাওয়ার আগে মানে এই স্টেটমেন্টের বিষয়টা বুঝিয়ে নিতে হবে তো।
0: হ্যাঁ হ্যাঁ, যে যদি এরম একটা সিচুয়েশন এসে দাঁড়ায় যে মেয়েটির বাড়ির লোক পুলিশ নিয়ে এসে উপস্থিত হলো এবং মেয়েটি তার বাড়ির লোককে দেখে হঠাৎ করে পাজল হয়ে গিয়ে বলতে শুরু করলো যে না, ও আমাকে ভুল বুঝিয়ে নিয়ে সেখানে আটকে রেখেছে, তাহলে কিন্তু বিষয়টা জটিল হয়ে যাবে।
1: আচ্ছা বেশ, এই যে স্বামী স্ত্রী তারা যে মানসিক নির্যাতন একে অন্যের উপর করতে পারেন, এই মানসিক নির্যাতনের গ্রাউন্ডে কোনো আইন

0: মানে যেখানে আমার দেহে ক্ষত নেই কিন্তু আমি মেন্টালি টর্চার্ড, এইটা বিরুদ্ধে কি কি আইন আছে, কিরকম শাস্তি হতে পারে প্রমাণ হলে?
1: মেন্টালি টর্চার্ড বলে আলাদা করে কিছু এস্টাবলিশ করা যায় না, কারণ আমি 498 করতে পারি, আমি বধূ নির্যাতন ডোমেস্টিক ভায়োলেন্সে যেতে পারি, কিন্তু শুধুমাত্র আমাকে এই কথাটা বলেছিল তার জন্যই আমি খুব নির্যাতন হয়েছি এটা নয়, একটা আমার বেশ অনেকগুলো ঘটনা প্রবাহ অনেকটা লম্বা সময় ধরে কিন্তু আমি ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করতে পারি, যে আমাকে শুধু তো আমার স্বামী নয় বা আমার শ্বশুরবাড়ির লোকজন, যে কেউ, আমি যে কারোর এগেনস্টে এই ডোমেস্টিক ভায়োলেশনের মামলাটা আনতে পারি।
0: বেশ, এই যে আমরা কথায় কথায় বলি যে 498, আপনি এক্ষুনি বললেন এই এটা নিয়ে তো প্রবল অভিযোগ, প্রবল আমাদের জানারও আগ্রহ, 498-এ কি কি বদল এসেছে?
1: বদল এসেছে বলতে, যেটা শুরুতে এই আইনের কড়াকড়ি যেটা ছিল সেটা হচ্ছে প্রথমতই যে অ্যারেস্ট করার ব্যাপারটা, মানে আমরা তো একটা সোসাইটিতে থাকি এখনো, আমরা লোকে কি বললো, লোকে কি ভাবলো, হঠাৎ করে পুলিশ এসে গাড়িতে উঠিয়ে চলুন বলে নিয়ে চলে যাওয়া, এই যে একটা ভয়ানক ব্যাপার ছিল, এখন সেটা অনেকটা প্রশমিত বলতে গেলে। হ্যাঁ, এখনো অভিযোগ হচ্ছে, বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার মতোই আছে, মানুষ বিচার পাচ্ছেন, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ওই হঠাৎ যে ধরপাকড় ব্যাপারটা ছিল, ভীষণ কড়াকড়ি ছিল, সেটা এখন অনেকটা প্রশমিত, এখন সবাইকে বলতে দেওয়ার সুযোগ আছে, মানুষ বেলও পাচ্ছেন, মেডিকেল টেস্টের রিপোর্ট হিসেবেই পুলিশ স্টেপ নিচ্ছে, এই এইভাবে বিষয়টাকে দেখা হচ্ছে।
0: বেশ, 498 হলে এখন পুলিশের কাজ কি, পুলিশ কি করবে 498? এখন তো ডিরেক্টলি গিয়ে আপনি বলছেন তুলে নেওয়ার কোনো প্রভিশন থাকে না, যদি না সে খুব বড় সড়ো ক্ষত তার শরীরে থাকে। তো যদি নর্মাল কারণে 498 করা হয় যেখানে অত বড় সড়ো ক্ষত নেই, পুলিশের ভূমিকা কি?
1: পুলিশের ভূমিকা, পুলিশ কেসটা রেজিস্টার করবে, পুলিশ কেস রেজিস্টার করার পর পুলিশ সেটা কোর্টে পাঠাবে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ, এবার কোর্ট প্রসিডিং স্টার্ট হবে, পুলিশ যদি মনে করেন কাউকে কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন আছে, যদি ভিকটিমের স্টেটমেন্ট অনুসারে মনে হয় যে সে পুলিশ স্টেশনে গেছিল বলে তার ওপরে এই স্পেসিফিক মানুষটা আঘাত হানতে পারে, এবং পুলিশ যদি সেই কথাটা বিশ্বাস করে মনে করেন, তবেই অ্যারেস্টের ব্যাপার, তাছাড়া এই ব্যাপারটা ওনারা কেস রেজিস্টার করে পরের দিনকে কোর্টে কেস প্রডিউস করবেন, এবার কোর্ট কেস যেভাবে প্রসিডিং হয় ওইভাবেই চলবে।
0: বেশ, এরপর আমাদের যে এই 498 থেকে যে প্রশ্নগুলো মাথায় আসছে, যে গার্হস্থ হিংসা, আমরা জানি যে ডোমেস্টিক ভায়োলেন্স যেটাকে আমরা বলে থাকি, এই ডোমেস্টিক ভায়োলেন্স আইনে সুরক্ষা কারা পেতে পারেন, শুধুমাত্রই বাড়ির স্ত্রীরা?
1: না, সবাই, মানে আমি বাড়ির মেয়ে, আমি বাড়ির বউ, আমি বাড়ির ভাইপো ভাইজি,
0: মানে পুরুষও পেতে পারে।
1: হ্যাঁ, মানে ডোমেস্টিক ভায়োলেশন ফর এভরিওয়ান। হ্যাঁ, মানে একটি ছেলে আমার বাড়িতে আছে, তাকেও আমরা প্রচণ্ডভাবে হ্যারাস্ট করছি একটি বাচ্চা ছেলেকে পেয়ে, সেও এই এই আইনে অভিযোগ জানাতে পারে।
0: আচ্ছা, বাচ্চা ছেলের ক্ষেত্রে কি এটা পক্সো আইন অনুযায়ী বিচার হবে?
1: মানে আমি জাস্ট
0: 18 জিজ্ঞেস করছি, 18 নিচে যদি কেউ হয় তার ক্ষেত্রে কি এটা পক্সো আইন যাবে? যদি না, সেটা
1: সেক্সুয়ালি হ্যারাসমেন্ট না হলে সেটা পক্সো আইনে যাবে না।
0: বেশ, এরপর আমরা একটু অন্যরকম কথাবার্তায় আসি, অন্যরকম মানে আমরা একটু ডিজিটালে সরে যাই, যে আমরা জানি যে অনেকেই বিচ্ছেদের পর অনেক দম্পতি অভিযোগ জানান যে তাদের ব্যক্তিগত ছবি, চ্যাট তাদের অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়া হয়েছে বা প্রকাশ করে দেওয়া হয়েছে, হয়তো তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ চলছে বা বিচ্ছেদ হয়ে গেছে, এর জন্য কি ধরনের আইন প্রযোজ্য?
1: আইটি অ্যাক্ট।
0: আচ্ছা, এগুলো না একবারে আপনি যেহেতু পুরোটা জানেন, আপনি এক শব্দে বলছেন, আমাদের যদি একটু বুঝিয়ে বলেন আইটি একটা কি, কিভাবে লজ করব, কোথায় যাব, বাড়ির কাছে থানায় যাব নাকি অন্য কোথাও যাব, এগুলো যদি?
1: বাড়ির কাছে থানাতেই যেতে হবে, আমাকে লিখিত অভিযোগ জানাতে হবে, এবং এই এই ব্যাপারগুলো না মানে টেক শাবি না হলে, এগুলো তো আমরাও সবাই সব কিছু জানি না, সেগুলো কিন্তু আমাকে দেখাতে হবে যে আমার অমুক বন্ধু বলেছে।

0: বললেই কিন্তু যে আমার হাজবেন্ড এই ছবিটা ছেড়েছে, এরম বললে কিন্তু হবে না, সেটা কিন্তু দেখাতে হবে
1: যে সে ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
0: ডকুমেন্ট তো আমি যদি আমার হাজব্যান্ড হয় হাজব্যান্ড, বয়ফ্রেন্ড হয় বয়ফ্রেন্ড, তার নাম ঠিকানা তো দিতেই হবে। প্লাস হচ্ছে যে অমুক সোশ্যাল মিডিয়ায় অমুক প্ল্যাটফর্মে যে সে এই কাজটি করেছে সেইটার প্রমাণ নিয়ে গিয়ে, বা এরকমও তো হতে পারে যে মানে সে হয়তো করেনি, অন্য কাউকে সে এটি শেয়ার করেছিল, সে করেছে, সেটা অবশ্য তদন্ত সাপেক্ষ। কিন্তু অভিযোগ জানাতে গেলে আমি জানি, আমার জানা মতে এই এই এই প্রাইভেট ইনফরমেশনগুলো যার কাছে থাকার কথা তার নামেই অভিযোগ জানাতে হবে।
1: আচ্ছা আচ্ছা অয়না, আপনি আমাকে একটু বলুন, স্টকিং কি, স্টকিং কি অপরাধ ভারতীয় আইনে?
0: স্টকিং তো অপরাধ।
1: স্টকিং কি যদি একটু বুঝিয়ে বলেন?
0: স্টকিং মানে একটা মানুষকে আমি আননেসেসারি ফলো করছি,
1: মানে রাস্তাঘাটে ফলো করছি,
0: রাস্তাঘাটে ফলো করছি, তার কাজের জায়গায় ফলো করছি, তার ব্যক্তিগত পরিসরে সে সিনেমা দেখতে গেছে বা সে কেনাকাটি করতে গেছে সেখানেও আমি তাকে ফলো করছি। আমি একটা মানুষকে আননেসেসারিলি ফলোই বা করবো কেন?
1: সোশ্যাল মিডিয়াও কি স্টকিং অপরাধ?
0: সোশ্যাল মিডিয়া স্টকিং এইটা মানে স্টকিংটা ধরা মুশকিল না? আমি একটা মানুষকে সোশ্যাল মিডিয়াতে স্টক করছি, এবার আমার কাউকে ভালো লাগছে, আমি তার প্রোফাইলটা রোজ খুলে দেখছি, এটাকে ঠিক স্টকিং বলে না, কিন্তু তার প্রত্যেকটা অ্যাক্টিভিটির ওপরে নজর রাখছি, সেটা নিয়ে আবার আমি কারোর সাথে কিছু শেয়ার করেছি, বা আমি আমি যে তাকে এইভাবে স্টক করছি সেটার এটা বিচার বিবেচ্য, মানে আমার যদি এটার এগেনস্টে যদি কোনো ক্রিমিনাল ইন্টেনশন থাকে তবেই কিন্তু আমি সোশ্যাল মিডিয়া স্টকিংটাকে অপরাধ বলবো। এবার সেটা তো আগে প্রমাণ হয় না, পরে প্রমাণ হয়।
1: আপনার কি মনে হয় না যে সোশ্যাল মিডিয়ার স্টকিংয়ে আমরা যে বুঝতে পারি না যে আমরা স্টক করছি কাউকে, এইটার একটা লেয়ার মানে এটার একটা বর্ম চাপিয়ে সোশ্যাল মিডিয়াতে বহু লোক অপরাধী মানে অপরাধ করব বলেই, শুধু ভালো লাগছে বলে না, ফলো করব বা অপরাধ করব তার বিধি গতিবিধি জানবো এই জন্য স্টক করে?
0: করে তো, করে তো। ফেসবুক থেকে আমরা খবরে দেখি না, ফেসবুক থেকে আবার আরও কী কী সব প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম থেকে প্রেম হয়ে তারপরে কিছুদিন বাদে গিয়ে সেই মানুষটিকে মেরে ফেলছে।
1: তো সেই স্টকিং তো প্রমাণ করার বলছেন যে জায়গা খুব কম, কেউ যদি প্রমাণ করতে পারে যে আমাকে সোশ্যালি স্টক করা হচ্ছে বা এই লোকটি করছেন, তার কি কোনো শাস্তি আছে?
0: আমরা তো FIR তো করতেই পারি, এবার সেইটা কতখানি তার অপরাধ মূলক মানসিকতা আছে সেইটা বিচার বিবেচ্য, কিন্তু অপরাধ যদি প্রমাণ হয়, ধরা যায় যে তার যদি একটা ক্রিমিনাল ইন্টেনশন ছিল, তাহলে নিশ্চয়ই।
1: বেশ, যারা শুনছেন আমাদের তারা জানেন যে আমাদের একটু বাদেই একটা সংবাদ বিরতিতে যেতে হবে, তবে আমাদের ফেসবুক লাইভ চলবে যেমন চলছে, আমরা রেডিওতে ফিরবো আবার ঠিক 10:10 ফিরবো। তবে এখন যারা আমাদের লাইভ দেখছেন আকাশবাণী কলকাতা এবং 100.1 FM গোল্ডের পেজ থেকে, তারা কিন্তু একযোগে লাইভটি দেখতে পাবেন। আমাদের সঙ্গে রয়েছেন আজকে অয়না বন্দ্যোপাধ্যায়, তিনি আইনজীবী এবং ক্রিমিনাল ল নিয়েই তার মূলত কাজ, তাই তিনি আজকে সম্পর্কের খুঁটিনাটি, সেখানকার আইন, ডিভোর্স এই সব কিছু নিয়েই কথা বলবেন আমাদের সঙ্গে, সম্পর্কের জটিলতা নিয়ে তার সঙ্গে কথা হবে। আমরা এক্ষুনি যাব সংবাদ বিরতিতে, ফিরে আসব সংবাদ বিরতির পর রেডিওতে 10:10, কিন্তু লাইভ যারা শুনছেন তারা
2: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে NDA সম্মেলনে তিনি বলেন বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে আজ NDA এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। বস্ত্র শিল্পের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ PLI প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22টি নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। তৃতীয় পর্যায়ে এজন্য মোট 96টি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক 449 কোটি টাকার

একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী হয়েছেন তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডক্টর শারদা মুখোপাধ্যায়, নতুন স্কুল শিক্ষামন্ত্রী হয়েছেন দীপক বর্মন, উচ্চ শিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারেই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। আসছি বিস্তারিত।

0: হচ্ছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের ওপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয় তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলো সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
1: এনডিএ সরকার কে ইন 12 বর্ষো মে 25 করোড় সে জাদা লোকো কা গরিবি সে বাহার নিকলনা ই দিখাতা হ্যায় কি হামারি নীতিয়া সহি হ্যায়, হামারি দিশা সহি। ই সফলতা আজ দেশ কে হর উস ব্যক্তি কো এক ভরোসা দেতি হ্যায় কি এক না এক দিন উসকা সংঘর্ষ ভি খতম হোগা, এক দিন উসকে সপনে ভি পুরে হোঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলোতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা ও অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রশংসা করছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রধানমন্ত্রী বলেন, এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। সরকারের গৃহীত অর্থনৈতিক ও পরিকাঠামোগত সংস্কারসমূহ কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার ফল নয়, বরং তা আদর্শগত দৃঢ় বিশ্বাসের ফসল। নিরবচ্ছিন্নভাবে সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডাস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং, অস্ট্রেলিয়ার 2 প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইলফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং সকলকে তাদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবে জাতির সেবায় শ্রী মোদীর নিরবচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে। এদিকে মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের 2 পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের 2টি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারি ও সাধারণ আবাসিকদের জন্য আবাসন নির্মাণ।
2: आज कैबिनेट में 3 फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और 2 फैसले अमरावती, जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके 2 फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में।
0: এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএও একটি প্রস্তাব গ্রহণ করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর এই বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে ও সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা। বস্ত্র শিল্পের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22টি নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। বস্ত্র মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে মোট 96

0: নব্বইটি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। এতে 12,822 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি এবং 58,000 কোটি টাকার বেশি বাণিজ্যিক লেনদেনের লক্ষ্যমাত্রা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম GNSS জ্যামা সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্ন থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র ও পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিরও তদারকের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। ডক্টর শারদনাথ মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র ও অতিক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধ কুমার মণ্ডলকে। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্যকে অতীতের মতো শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। আজ দপ্তরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের কাছে তাপসবাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারে।
1: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব।
0: নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যে মমতা ব্যানার্জির পর এবার 10 জনপথে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তৃণমূল সূত্রে খবর, রাহুল এবং অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। গতকালই দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে দুই নেত্রীর মধ্যে। মমতা ব্যানার্জি আজ দিল্লিতে থেকে ফিরলেও কলকাতায় ফেরেননি অভিষেক। এদিকে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার জল্পনায় কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
2: আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের পরিষদীয় দল এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ তারাও মিশছেন না, জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না।
0: তিনবার নোটিশ দেওয়ার পরও হাজিরা না দেওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে সূত্রের খবর। এদিকে ত্রিপুরার খোয়াই আদালত থেকে অভিষেক ব্যানার্জিকে সশরীরে হাজিরার সমন জারি করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারেই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
3: আমরা লাইভেও ফিরবো, চলে এসেছি আমরা রেডিও সেটেও।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. নানা কথা নানা কাজ জানাবেন স্পেশালিস্টরা, শুনছেন সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold, সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM Gold.
3: শুনছেন সঙ্গে স্পেশালিস্ট, আমি মনীষা, আমার সঙ্গে রয়েছেন অয়না বন্দ্যোপাধ্যায়, ক্রিমিনাল লয়ার। তিনি আজকে সম্পর্কের জটিলতা নিয়ে নানা প্রশ্ন করছেন। আমরা দেখছিলাম নাবালিকা বিবাহ নিয়ে আপনি কথা বলছিলেন। নাবালিকা বিবাহটি যদি হয়ে যায় সেক্ষেত্রে কি শুধু ছেলের বাড়ি, পাত্রপক্ষ তারাই অ্যারেস্টেড হন, নাকি মেয়ের বাড়ি তথ্য গোপন করার দায়ে অ্যারেস্ট হন?
5: হন, মেয়ের বাড়িও তথ্য গোপন করার দায়ে অ্যারেস্টেড হন।
3: আচ্ছা আচ্ছা, অয়না, আমরা অনেক সময় দেখতে পাই যে সব সম্পর্ক তো সামাজিকভাবে

0: মিলে যায় না, সব সম্পর্কের পরিণতি বিয়ে নয়। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ তারা বিয়ে না করেও কোনো রকম সম্পর্কে থাকতে পারেন? সমাজ কি সেটাকে অপরাধ বলে চিহ্নিত করে? ভারতীয় আইন কি তাকে অপরাধ বলে?
1: আগে এই কনসেপ্ট ছিল, এখন অনেকটা এটা নিউট্রালাইজড। এখন মানুষ একসাথে থাকছে, এখন দুটো পরিণত মানুষ যদি মনে করেন যে আমরা বিবাহের জটিলতায় যাচ্ছি না বা আমাদের নিজস্ব কিছু অসুবিধার কারণে আমরা বিবাহ করতে পারছি না, কিন্তু এর মাঝে একটা ক্লজ আছে যে সেই পুরুষটি বা সেই মহিলাটি কিন্তু প্রি ম্যারেড হলে হবে না, যে আমি বিবাহিত কিন্তু আমি আমার ওয়াইফকে ছেড়ে এসে বা আমি ডিভোর্স না নিয়ে আমি আরেকজনের সাথে থাকতে শুরু করলাম সেটা অপরাধ, কিন্তু দুটি প্রাপ্তবয়স্ক মানুষ নিজের ইচ্ছে একসাথে থাকতে পারে।
0: ফোন আছে একটা, দেখে নেব কে আছেন। হ্যালো,
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি ময়েসতলা থেকে দেবাশিষ ঘোষ
0: কথা বলছি।
2: আচ্ছা, আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে আধার কার্ড কি বাধ্যতামূলক রেজিস্ট্রির ক্ষেত্রে?
0: আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে?
2: দ্বিতীয় কথা হচ্ছে, ধরুন সে প্রাপ্ত বয়স্ক, মানে বয়স যেহেতু বেশি হয়ে গেছে তার, আমার স্ত্রীর, তো আমার স্ত্রীর আধার কার্ডটা আমি করাতে পারছি না, কিন্তু আমার ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দরকার, সেক্ষেত্রে কি আধার কার্ডের কোনো বিকল্প ইউজ করে বা আমার তরফে যা ডকুমেন্টস আছে সেই ইউজ করে আমি কি ম্যারেজ রেজিস্ট্রি করতে পারি?
0: আচ্ছা, শুনতে থাকুন, দুটো প্রশ্ন, তারপর আমরা ফিরে যাব। আবারও আমাদের আরেকজন লিসনার প্রশ্ন করেছিলেন, অনিমেশ বাবু, সেই প্রশ্নেই আমরা আস্তে আস্তে এগোচ্ছি, যে ভারে আমাদের আলোচনা এগোচ্ছে। দুটি প্রশ্ন, ম্যারেজ রেজিস্ট্রির ক্ষেত্রে আধার কার্ড কি ম্যান্ডেটরি?
1: এখন ম্যান্ডেটরি।
0: আর যিনি আধার কার্ড তৈরি করতে পারছেন না স্ত্রীর, তিনি কি নিজের ডকুমেন্ট, নিজের আধার কার্ড এগুলো দিয়ে কোনোভাবে ম্যারেজ সার্টিফিকেটটা আনতে পারেন? তার বিকল্প কি আছে?
1: উনি তো বললেন ওনার হাজবেন্ডের কথা,
0: যে উনি নিজের কথাই বলছেন, উনি বললেন যে উনি করাতে চাইছেন আধার কার্ড কিন্তু করাতে পারছেন না, কিন্তু ওনার ম্যারেজ সার্টিফিকেটটা প্রয়োজন, এর কোনো বিকল্প আছে?
1: তাহলে উনি অ্যাপ্লাই করতে পারেন, ভোটার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, এগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আমি যতদূর জানি এখন আধার ম্যান্ডেটরি।
0: আচ্ছা,
1: আধারটা ওনাকে করাতেই হবে,
0: যেভাবেই হোক করাতে হবে,
1: করাতেই হবে।
0: বেশ, ছিলাম আমরা সেই প্রশ্নটাতে, যে স্ত্রীকে বাড়িতে রেখে বা স্বামীকে বাড়িতে রেখে দুজন অন্যত্র লিভ ইন করছেন, সরাসরি থাকছেন কিন্তু বিয়ে করেননি। আমাদের সোসাইটিতে অ্যাডাল্ট্রি, এটা কি এখন আর আইনত অপরাধ? অ্যাডাল্ট্রি কি অপরাধ হিসেবে গণ্য হয়? আর
1: অ্যাডাল্ট্রি অপরাধ, কিন্তু সেটা প্রমাণ করাটা খুব জটিল, মানে সবই অ্যাডাল্ট্রি। মানে আমি একজন বিবাহিত মহিলা, আমি কারোর সাথে কফি খেতে গেলাম, এবার আমার হাজবেন্ড মনে করছেন যে এটাও একটা পার্ট অফ অ্যাডাল্ট্রি, আমি একটা কফি শপে বসে সেই মানুষটির সাথে প্রেমালাপ করছি, এটাও অ্যাডাল্ট্রি। আবার একটি মানুষের সাথে আমি
0: মানে প্রেমালাপ করি বা না করি, এটা অ্যাডাল্ট্রি আর কি,
1: উনি মনে করছেন,
0: উনি মনে করছেন।
1: হ্যাঁ, এবারে ওনার মনে হচ্ছে যে আমি পরপুরুষে আসক্ত, ততেও অ্যাডাল্ট্রি। আবার একত্র বাস করছি, সেটাও অ্যাডাল্ট্রি। এবার অ্যাডাল্ট্রির ওই মাপকাঠিটা কত দূর এগোচ্ছে সেইটা বিচার করে অ্যাডাল্ট্রি অবশ্যই অপরাধ। আমাদের সোসাইটিতে একজন বিবাহিত পুরুষ বা একজন বিবাহিত নারী একটা সীমারেখা বাইরে যেতে পারে না, সেটাকে অ্যাডাল্ট্রি ধরা হবে, কিন্তু ওই অ্যাডাল্ট্রি প্রমাণ, এই প্রমাণটা হচ্ছে খুব মুশকিল।
0: তিনি যদি দুজনের ছবি, দুজনের ফোনের চ্যাট, দুজনের মেসেঞ্জারের চ্যাট, এগুলোকে প্রমাণ হিসেবে দাখিল করেন, করে মামলা করেন, সেক্ষেত্রে কি অ্যাডাল্ট্রির শাস্তি হয়? মানে আমরা সম্প্রতি শুনেছিলাম যে অ্যাডাল্ট্রিকে আর অপরাধ বলছে না ভারতীয় আইন, এটা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন।
1: না, অ্যাডাল্ট্রিকে অপরাধ বলছে না তা না, এই অ্যাডাল্ট্রির প্যাটার্নটা নিয়ে মডিফিকেশন হয়েছে। এই যে আপনি বললেন না দুজনের ছবি, সেই ছবিটা কিরম ছবি? দুটো মানুষ পাশাপাশি কফি শপে বসে কফি খাচ্ছে বা সিনেমা দেখছে বা, এই ছবি নাকি অন্তরঙ্গ মুহূর্তের ছবি, আপত্তিকর ছবি? এই এই দুটো ছবির মধ্যে অনেক কিছু পার্থক্য। এবার যেই মানুষের পার্সপেক্টিভ যেরকম, সে সেই রকমভাবে সেটাকে এক্সপ্লেন করা শুরু করে। এবং হোয়াটসঅ্যাপ চ্যাট, আমি একটি মানুষ আমাকে হয়তো লিখেছে কি গো খেয়েছো, সেইটি দেখেও আমার হাজবেন্ড হয়তো বলতে পারে ইটস আ পার্ট অফ অ্যাডাল্ট্রি, সেই মানুষটার সঙ্গে আমার প্রেমালাপ হচ্ছে। হ্যাঁ, এইটাও এইটাও একটা কথা। আবার একটা খুব গভীর একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা

0: না হচ্ছে যে আমরা ওখানে গেছিলাম, সেখানে গিয়ে আমরা ছিলাম, কিরম কাটিয়েছি, এই এই পার্টগুলো হচ্ছে খুব বিচার্য বিষয়।
1: আচ্ছা,
0: যে হোয়াটসঅ্যাপ চ্যাট থাকলেই যে সেটাকে আমি অ্যাডাল্ট্রি বলতে পারবো তা না, সেই চ্যাটটা কি রকম, বা একটা মানুষ যদি নিজের ফ্যান্টাসি নিয়েও কথা বলে তাহলেও তো হতে পারে, দুটো অ্যাডাল্ট মানুষের মধ্যে অ্যাডাল্ট কোনো টপিক নিয়ে কথা হচ্ছে কিন্তু তারা ফিজিক্যালি রিলেটেড না, তাহলে তো আমি সেটাকে অ্যাডাল্ট্রি বলতে পারি না।
1: আচ্ছা বেশ, ভারতীয় আইন লিভ ইনকে সমর্থন করে?
0: আইনত সমর্থন নেই, কিন্তু আইনত অপরাধ বলেও এটাকে আর ধরা হচ্ছে না। মানে এরকম ব্যাপারটা নয় যে ভারতীয় আইন লিভ ইনকে বৈধতা দিয়ে দিয়েছে, মানে এটা তুমি করতেই পারো, এরম ব্যাপারটা না। আবার দুটো মানুষ একত্রে থাকলেই যে তাদেরকে কালকেই এসে পুলিশে তুলে নিয়ে যাবে, তারা খুব অপরাধমূলক কিছু করছে, সেটাও না।
1: আচ্ছা, দুজন প্রাপ্তবয়স্ক লিভ ইন করছে, বাড়ির লোকজন এফআইআর করতে পারে বা ডায়েরি করতে পারে?
0: না,
1: বাড়ির লোকজনের কোনো ভূমিকা সেক্ষেত্রে নেই?
0: না।
1: আচ্ছা,
0: নিজেরা নিজেদেরকে বলতে পারে, মানে আমি আমার বোনকে বলতে পারি বা আমার মা আমাকে বলতে পারেন বা আমার বাবা আমাকে বলতে পারেন যে তুমি এটা ঠিক করছো না, কিন্তু এটার আইনি কোনো
1: রক্ষা কবচ
0: নেই।
1: আচ্ছা, আমরা লিভ ইন নিয়ে বেশ কিছু প্রশ্ন শুনবো, কারণ আমাদের প্রচুর প্রশ্ন রয়েছে লিভ ইন নিয়ে, কারণ এখনকার জেনারেশন অনেকেই বিয়ে করতে চান না, তারা একসঙ্গে থাকতেই পছন্দ করেন বেশি, বা অনেকে কয়েক বছর থেকে তারপর বিয়ে করতে চাইছেন। এই যে লিভ ইনের ক্ষেত্রে আমরা এক ছাদের তলায় যখন দেখি দুজনকে তারা থাকছেন, লিভ ইনের ক্ষেত্রে আইনের হাত কতটা চওড়া কতটা খাটো, মানে লিভ ইন যারা করছেন তারা কি বিয়ের মতো সব রকম সামাজিক সুরক্ষা বলয় পান আদৌ?
0: না, তা কী করে পাবেন? মানে একটি মানুষ লিভ ইন করলেই সে তো, মানে এখনো পর্যন্ত আমাদের দেশের আইনি ব্যবস্থায় যেমন ওই রিটায়ারমেন্টের টাকা, পিএপিএফ বা মেডিক্লেম সুবিধা, এগুলো বোধ হয় ওই সমস্ত বেসরকারি সংস্থাগুলোও এখন দেয়, সেখানে তো আপনি ওয়াইফ, মানে ওখানে গার্লফ্রেন্ড বলে কোনো কলাম নেই, ওখানে ওয়াইফ, মাদার, ফাদার, তো এই এই জায়গাগুলো তো আমি অ্যাভেল করতে পারবো না। এবং ছেলেটির ক্ষেত্রেও তাই, সে যদি আমার সাথে থাকে, আমি যেই পদেই চাকরি করি না কেন বা আমি যা কিছুই করি না কেন, আমি তো তাকে আমার লিগাল কোনো জায়গাতে বা লিগাল সম্পর্ক তো এটা নয়, সে তো আমার লিগালি কেউ হচ্ছে না, আমি বন্ধু বলে তো তাকে নমিনি করতে পারবো না, তো এই সুবিধাগুলো থেকে কিন্তু বঞ্চিত। মানে আপনি যেটা জানতে চাইলেন যে সামাজিক বলয়ে যে সুযোগ সুবিধা সেইগুলো তো সে পাবে না।
1: আরও একটু প্রশ্ন খুঁচিয়েই দিলেন আপনি, এই উত্তরটা দিয়ে আসবো সেই প্রশ্নে, আমাদের একটা ছোট্ট বিরতি রয়েছে, কয়েক সেকেন্ডের বিরতি, তারপর আমরা আবারও ফিরব ঠিক এই প্রশ্নেই, যে এই যে সে সামাজিক সুরক্ষা নিধিগুলো পাবে না, তার জন্য কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা?
2: পাতা হ্যায় দুনিয়া কে কই বিকশিত দেশ এসে ভি হ্যায় জহাঁ মুফত ইলাজ এক সপনা হ্যায় অর হামারে ইয়াহাঁ ভো আম নাগরিক কা অধিকার। আয়ুষ্মান ভারত সে 60 কারোড় সে অধিক লোগোঁ কো মিল রাহা হ্যায় 5 লাখ তক কা মুফত ইলাজ অর 19,000 জন ঔষধি কেন্দ্রো পর 90% তক সস্তি দবাইয়াঁ।
3: কিসি এক ব্যক্তি কি জমিন, ঘর, গহনে ইয়া দুসরা কোই সামান বিমারি কে খরচ মে बिकने से बचा है, गिरवी रखने से बचा है, तो ये आयुष्मान भारत की बहुत बड़ी सफलता है।
2: 12 साल विश्वास के, विकास के, जन कल्याण के।
4: नाना कथा नाना काज जानबें स्पेशलिस्टरा, सुनछेन संगे स्पेशलिस्ट 100.1 FM गोल्डे। সঙ্গে স্পেশালিস্ট, সঙ্গে স্পেশালিস্ট 100.1 FM গোল্ডে।
1: ফিরে এলাম সঙ্গে স্পেশালিস্টে, মনীষা আমি, রয়েছেন আমার সঙ্গে অয়না বন্দ্যোপাধ্যায়। আমরা যে প্রশ্নটাতে ছিলাম, আপনি উস্কিয়ে দিয়েছিলেন যে তারা সামাজিক সুরক্ষা নিধি, আমরা যেগুলোকে ভবিষ্য নিধি বলে থাকি, পিএফ বা ধরুন অফিসের কোনো রকম টাকা পয়সা যেটা ভবিষ্যতে তার স্ত্রী নমিনি হতে পারেন, লিভ ইনের ক্ষেত্রে নাকি সেটা হয় না, সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা কি?
0: কোনো ব্যবস্থা নেই
1: তাহলে সেক্ষেত্রে? আমার পার্টনার যার সঙ্গে আমি থাকছি বা কেউ থাকবেন বা কেউ থাকবেন মনস্থ করছেন, তিনি ভবিষ্যতে আমার সম্পত্তির অধিকারী, এটা যদি আমি করতে চাই আমাকে কি করতে হবে?
0: স্থাবর অস্থাবর।

0: ও সম্পত্তির অধিকারী হবেন। উইল,
1: আচ্ছা
0: আমি রেজিস্টার্ড উইল করে যেতে পারি যে এই মানুষটির প্রতি আমার ভালোবাসা, আমার স্নেহ বশত আমি এনাকে আমার স্থাবর অস্থাবর সম্পত্তি আমি দিয়ে যেতে চাই।
1: সেখানে কি পিএফটিএফ সবগুলোই পড়বে, যেহেতু সেগুলো তখন ওই অস্থাবর সম্পত্তি হয়ে?
0: হ্যাঁ, কারণ ব্যাংক অ্যাকাউন্টে নমিনি আমি যে কাউকে করতে পারি এবং ব্যাংক নমিনিকে সেই মানিটা ট্রান্সফার করে দেয়। এবং উইলের প্রবেট থাকলে তাই হবে, উইলের প্রবেট থাকলে তখন স্থাবর অস্থাবর সব সম্পত্তি তিনি পেতে পারেন।
1: আমরা কি এই জন্যই দেখি যে বহু দম্পতি একদম জীবনের শেষ সীমায় এসে বিয়েটা করেন, শুধু কি এই আইনি সুরক্ষাগুলো আরও মজবুত করার জন্য? মানে এটাও কি একটা কারণ?
0: সোশ্যাল সিকিউরিটি তো একটা ম্যাটার এবং টাকা পয়সার ভরসাও তো একটা ম্যাটার, কারণ যৌবনের উদ্দীপনায় যা সহজ মনে হয় তা পরন্ত বেলায় এসে, জীবনের শেষ ধাপে এসে এতটা তো সহজ মনে হয় না। তখন তো সত্যিই টাকা পয়সার দরকার, তখন শরীর চলে না, আমাকে দেখার লোক কমে আসে, আমার খোঁজ নেওয়ার লোক কমে আসে, আমার হয়ে দৌড়াদৌড়ি করার লোক কমে আসে, ফলত তখন টাকা পয়সা অনেকটাই ভাইটাল একটা ব্যাপার, তখন ভবিষ্যতের সঞ্চয়টা তো আসলেই তখন কাজে লাগে।
1: লিভ ইন করতে করতে সন্তান আসে, অনেকের ক্ষেত্রে সন্তান জন্মায়, সেই সন্তানকে কি দত্তক নিতে হয় ছেলেটিকে বা মাকে? মাকে তো দত্তক নিতে হয় না, মায়ের সে কোন মাকে কোনোভাবেই সন্তানকে দত্তক নিতে হয় না। বাবা হতে গেলে, সোশ্যালি বাবা হতে গেলে লিভ ইনের যিনি আছেন পার্টনার যার সন্তান তাকে কি দত্তক নিতে হয়?
0: ম্যান্ডেটরি না, মানে উনি সোশ্যালি বাবা হতে চাইছেন কিন্তু ওনার ম্যারেজটা রেজিস্টার্ড নয় বা ম্যারেজটা
1: আছেন,
0: হ্যাঁ, তাতে উনি দত্তক নেবেন কেন? দত্তক না নিলে উনি বাবা, উনি যদি সোশ্যালি সেটা মেনে নেন তাহলে উনি বাবা।
1: সোশ্যালি না, আমি আইনত বলছি,
0: আইনত, আইনত উনি বাবা। মানে একটি সম্পর্কের যদি এরম হয়, আমাদের আইন বলছে যে সন্তান বৈধ বা অবৈধ যাই হোক না কেন, সে পিতার সমস্ত কিছুর ওপরেই অধিকার তার সমান। বৈধ সন্তানের অধিকার যতখানি, অবৈধ সন্তানের অধিকারও ততখানি। স্ত্রীর অধিকারটা থাকে না কিন্তু সন্তানের অধিকার সবসময় সমান।
1: স্ত্রীর অধিকার থাকে না মানে?
0: মানে আমার, আমি একটি মানুষের, আমার একজন মানুষ আমার স্ত্রী, তিনি আমার বৈধ মানে লিগাল ওয়াইফ, তার আমার সম্পত্তি আমার সমস্ত কিছুর ওপরে তার অধিকার আছে, কিন্তু যে মানুষটির সঙ্গে আমি শুধু থেকেছি সে তো আমার স্ত্রী নয়, অতএব তার আমার সম্পত্তির ওপরে কোনো অধিকার জন্মায় না।
1: আচ্ছা,
0: কিন্তু সন্তানের ক্ষেত্রে তা না, সন্তান যেহেতু ওন ব্লাড সেহেতু আমার বৈধ সন্তান অবৈধ সন্তান দুজনের অধিকারই সমান।
1: আচ্ছা, ধরুন সন্তান জন্মালো, তারপর লিভ ইন সম্পর্কটা নষ্ট হয়ে গেল একটা সময়ের পর, এবার এই সন্তানের কাস্টডি কে নেবে? এই উপলক্ষে যে মামলা দায়ের হয় সেটা কি সাধারণ বিয়ের পরে ডিভোর্সের মামলার মতোই কাস্টডির মামলা হয় না লিভ ইনের ক্ষেত্রে?
0: গার্জেনশিপ, কাস্টডির জন্য, তখন তো আমি গার্জেনশিপটা পাওয়ার জন্য মামলাটা করব।
1: সেটা কি একেবারেই বিয়ের মতনই সমান নাকি লিভ ইনের জন্য আলাদা নিয়ম আছে?
0: লিভ ইনের জন্য আমি তো ডিভোর্সের মামলা করছি না, আমি তো কাস্টডিয়ান, কাস্টডির জন্য মামলাটা করছি, মামলাটাই একেবারে আলাদা। সেই মামলাটি আমি বাচ্চাটির কাস্টডি, মা তো পাবেই, মা তো অগ্রাধিকার, তাতে বিয়ে বৈধ অবৈধ এটার কোনো ব্যাপারই নেই। এবার বাবা যদি পেতে চান বা বাবা যদি বাচ্চাটিকে নিয়ে চলে যান বা বাবা বাচ্চাটিকে জোর করে নিজের কাছে রাখতে চাইছেন বা মা রাখতে চাইছে, বাবা মাকে দিতে চাইছেন না, তিনি মনে করছেন আমার উত্তরাধিকার আমার কাছে রাখবো, তখন ওই গার্জেনশিপ অ্যাক্টে,
1: গার্জেনশিপ অ্যাক্টে আমরা অনেক সময় দেখি যে বাবা মা কেউই বাচ্চাটির দায়িত্ব নিতে চাইছে না, তখন আদালত কিভাবে এটাকে সামলায়?
0: গ্র্যান্ড প্যারেন্টস, আঙ্কেল, আন্টি, যে কেউ তার
1: ওই
0: নিকটাত্মীয়, সেটা মায়ের দিকে হোক বা বাবার দিকে হোক, যে কেউ বাচ্চাটিকে তখন দত্তক, তখন কিন্তু ওই বাচ্চাটিকে গার্জেনশিপ অ্যাক্ট অ্যাপ্লাই করে আমি তাকে দত্তক নিলাম।
1: আচ্ছা, দত্তক নিতে হয়? আচ্ছা, এমনি এমনি নেওয়া যায় না?
0: না, আমাকে মানে বাই ল কোর্টের পারমিশন নিয়ে আমি তখন তাকে নেব, অ্যাডপ্ট করব।
1: আচ্ছা, আবারও যে প্রশ্নটাতে আসবো যে ধরুন এই লিভ ইনের পর যখন নিজেদের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে, দুটো মানুষ একসাথে থাকতেন তারা অনেকটা দূরে চলে গেছেন, দেখা যায় যে পার্টনার বাড়ি থেকে যাওয়ার আগে হয়তো ভাঙচুর করে দিয়ে গেছে, বা ব্যাংক

0: বেশ কিছুটা টাকা ছিল সে সেটা
1: তুলে নিয়ে চলে গেছে।
0: এইগুলোর বিরুদ্ধে কোনো আইনি স্টেপ নেওয়া যায়?
1: ব্যাংক থেকে টাকা তুললে তো সরাসরি ফ্রড, তাহলে তো হয়েই গেল যে সে আমার এটিএম কার্ডের পিন জানতো বা সে আমার অনলাইন ট্রানজ্যাকশনের সমস্ত ডেটা তার কাছে ছিল, সেখান থেকে সে ট্রান্সফার করেছে। এবার মুশকিলটা হয় এটাই যে অনলাইন ট্রানজ্যাকশন করলে তো এটা প্রমাণ করা যায় না যে ট্রান্সফারটা আসলে আমি করেছি নাকি ট্রান্সফারটা আমার ফোন থেকে বা আমার ল্যাপটপ থেকে আমার পার্টনার সেটা করে গেছে, সেটা অবশ্যই প্রমাণ করা যায় না বলবো না, সেটা পুলিশ অনেক সময় চাপ দিয়ে ওটা বার করে। আর এটিএম হলে একটা সুবিধা, কারণ ম্যাক্সিমাম এটিএম সেন্টারগুলোতেই ক্যামেরা থাকে, তো হ্যাঁ আমি অভিযোগ করতেই পারি।
0: আচ্ছা,
1: অভিযোগ আমি করতে পারি, আমার যেটুকু যা সে ক্ষতি করে গেছে সেটার এগেনস্টে আমি অভিযোগ করতে পারি।
0: লিভ ইন করলাম একজনের সঙ্গে, কিছু বছর বাদে বিয়ে করলাম আরেকজনকে, ভারতীয় আইন কি বলছে?
1: করতেই পারি।
0: শাস্তি?
1: শাস্তি কেন হবে
0: না, ধরুন আগে যে মেয়েটির সঙ্গে লিভ ইন করতেন বা যে ছেলেটির সঙ্গে লিভ ইন করতেন তিনি অভিযোগ জানালেন যে লিভ ইন করতেন কিন্তু তাকে না জানিয়েই সে বিয়েতে সম্মতি দিয়েছে বাড়ির দেখা মেয়ে কিংবা নিজের পছন্দ করে রাখা অন্য একটি মেয়ে যাকে সে বিয়ে করেছে, এবং বিশ্বাসভঙ্গের তিনি মানে কেস করলেন, আইন কিভাবে তার পাশে থাকবে?
1: মেয়ে হলে তো তাও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এটা তে যাওয়া যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা খুবই মানে এরকম তো হয় না যে কাল রাত পর্যন্ত আমি তার সাথে ছিলাম পরের দিন সকালে গিয়ে সে আরেকজনকে বিয়ে করে ফেলেছে, এটা সাধারণত হয় না।
0: যদি হয়,
1: যদি হয়, যদি হয় তেও এটা একটা কোয়েশ্চেন মার্ক থাকে, কারণ কাল যদি সে বিয়ে করে ফেলে তখন তো সেটা তার আইনি
0: প্রেম হিসেবেই ধরা হবে,
1: প্রেম হিসেবেই ধরা হবে,
0: কারণ আইন নেই, লিভ ইন ভাঙলেও আইন নেই,
1: আইন নেই, কারণ পরের দিন তো সে অন্য কারো স্ত্রী হয়ে গেছে, সেই সেই বিবাহটা তো হয়েছে, সেটা তো লিগ্যাল ম্যারেজ হয়েছে।
0: আচ্ছা, জোর করে বিয়ে দিলে বাড়ি থেকে, শুধু নাবালিকা নয়, আমি বলছি কোনো সাবালিকাকেও, ধরুন মানসিকভাবে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে সে বাধ্য হচ্ছে, এর কোনো আইন আছে?
1: ডোমেস্টিক ভায়োলেশন।
0: আচ্ছা,
1: আমাকে যে কোনো কিছুর জন্যই আমাকে আমার বাড়ির লোক জোর করছে, সেটা বিয়ের জন্য হোক বা অন্য কোনো ব্যাপারেই হোক, আমাকে জোর করছে বা আমার সাথে আমাকে মেন্টালি খুব টর্চার করছে, তার জন্য ডোমেস্টিক ভায়োলেশন। ডোমেস্টিক ভায়োলেশনটা আমরা সাধারণত শুনি ওই বধূ নির্যাতন মানে ম্যারেজ রিলেটেড কেসে বা ওই শ্বশুরবাড়ি সংক্রান্ত কেসে, কিন্তু ডোমেস্টিক ভায়োলেশন ইজ ডোমেস্টিক ভায়োলেশন, সেটা আমার বাবা মাও আমার সাথে করতে পারেন।
0: আচ্ছা, আমরা বিয়ের জায়গাতে ছিলাম, সেখানে আবার একটু ফিরবো, যে পণ নেওয়া ভারতীয় আইনে আমরা বলি দণ্ডনীয় অপরাধ, কিন্তু পণ দেওয়াও তো অপরাধ, তো সেক্ষেত্রে পণ দেওয়ার যে মামলা সেটা কে রুজু করবেন? পণ নেওয়ার মামলা না হয় কন্যাপক্ষ রুজু করলেন, আমাদের সোসাইটিতে যেহেতু মেয়েদের বাড়ি থেকে পণ যায়, পণ নেওয়ার ক্ষেত্রে সেখানে কি পুলিশ সুমোটো কেস করে?
1: সুমোটো পিআইএল করতে পারেন,
0: পুলিশ নিজেই কেস করতে পারে,
1: পুলিশ নিজেই কেস করতে পারে, কিন্তু ওই প্রমাণ থাকতে হবে। তো এবার ধরুন আপনি মেয়েকে টাকা দিলেন, মেয়ে নিজের নামে গাড়িটা কিনল, এবার প্রমাণ করবেন কি করে যে মেয়ের বাবা সেই টাকাটা দিয়ে ওটা পণ হিসেবে দিয়েছে?
0: আর একবার যদি বিস্তারিতভাবে বলেন,
1: ধরুন আমার বাবা আমাকে একটি টাকা সার্টেন অ্যামাউন্ট আমাকে দিলেন, সেটা হয়তো বিয়ের কিছুদিন আগেই দিলেন বা বিয়ের কিছুদিন পরেই দিলেন, সেই টাকাটি দিয়ে আমি আমার নিজের নামে একটি ফ্ল্যাট কিনলাম বা আমি আমার আর আমার হাজবেন্ডের নামে একটি ফ্ল্যাট কিনলাম, এবার সেটা হয়তো একটা যখন বদ্ধ পরিসরে যখন বিয়ের আলোচনা হয়েছিল তখন হয়তো এরম একটা কথা হয়েছিল বা আমার বাবা বলেছিলেন যে আমি একটি ফ্ল্যাট দেব, এবার সেটা যে পণ বা পণের বিনিময়ে নেওয়া হলো, এখন তার ওই পুরনো যুগে আমরা যে কনসেপ্ট দেখেছি যে বিয়ের দিন ওজন করে গয়না দেওয়া, ওজন করে বাসন দেওয়া, এরমভাবে টাকা সাজিয়ে দেওয়া, এখন তো ওই প্রথাটা নেই, এখন সবই মডিফাইড, এখন ওই গিফট, এখন সব গিফট এগিয়ে দাঁড়িয়েছে।
0: মেয়েটি মামলা করতে পারে যে আমার মানে বাবার উপর প্রেশারাইজ করে পণ নেওয়ার জন্য তারা প্রেশার দিচ্ছে এবং বাবা বাধ্য হয়ে দিতে বাধ্য হচ্ছেন, মেয়ে নিজে গিয়ে মামলা করতে পারে?
1: কেন বাধ্য হচ্ছেন, তুমি বিয়ে ভেঙে দাওনি কেন?
0: সেটা তো পরের প্রসঙ্গ।

0: বলছে মেয়ে কি এই মামলা রুজু করতে পারে বিয়ে তার হাজবেন্ডের বিরুদ্ধে?
1: বিয়ে হয়ে যাবার পরে আমার আমাকে অনেক কিছুর জন্য চাপ দেওয়া হচ্ছে, সেটা করতে পারে, ডোমেস্টিক ভায়োলেশনের মধ্যেই সেটা পড়ে, কিন্তু পণ দেওয়ার জন্য, অতএব পণের কথা আগে উঠেছিল, আমি তো এটা শুনেই পিছিয়ে আসতে পারতাম। হয়তো এটা আমি বলতে পারি যে যখন আমার বিয়ে হয়েছিল তখন এরকম কোনো তাদের দাবি ছিল না, এখন তারা এই নতুন দাবি শুরু করে আমাকে চাপ দিচ্ছে। কিন্তু বিয়ের সময় এটা দেওয়ার কথা ছিল, সেটা দেয়নি, সেটা কিন্তু আমি বলতে পারি না।
0: আচ্ছা,
1: কারণ বিয়ের সময় দেওয়ার কথা ছিল মানেই তো আমরা পণে সম্মত ছিলাম, আমি তো একটা বেআইনি কাজে লিপ্ত ছিলাম, তা কি থাকতে পারি?
0: বুঝতে পেরেছি। ধরুন অনেক সময় দেখা যায় যে বিয়ের সময় পণের কথা হয়নি, কিন্তু বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি ক্রমাগত মেয়েটির ওপর পণের জন্য অত্যাচার করছে বা মেয়ের বাবার বাড়িতে প্রেশারাইজ করছে যে পণটা দিতে হবে, সেক্ষেত্রে আইন কার দিকে থাকে বা কিভাবে আইনি নালিশ করা যায়?
1: মেয়ের দিকে, অবশ্যই মেয়ের দিকে, এটা পুরোপুরি ডোমেস্টিক ভায়োলেশন, পুরোপুরি।
0: সেখানে মেয়ে গিয়ে মামলা করতে পারে,
1: অবশ্যই,
0: বা এফআইআর করতে পারে বা জিডি করতে পারে। বেশ,
1: অবশ্যই। কোনো সময় যদি মেয়েটি ভয় পায়, মেয়েটি যদি একা না সাহস পায়, মেয়েটির বাবাও করতে পারে যে আমার মেয়েকে ওই বাড়িতে প্রচণ্ড প্রেশারে রাখা হচ্ছে, তাকে আপনারা নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করুন, তাকে আপনারা প্রোটেকশন দিন, মেয়ের বাবাও অভিযোগ জানাতে পারেন।
0: আচ্ছা আচ্ছা, যেটা যে প্রশ্নটা করব, আপনি নিজে প্রচুর ডিভোর্স মামলা লড়েন, মানে ডিভোর্সের ক্ষেত্রে আপনি বারবারই আমাদেরকে বলে থাকেন যে আদালত চায় শেষ পর্যন্ত যেন ডিভোর্সটা না হয়, আদালত সবসময় চেষ্টা করে প্রতিষ্ঠান যেন না ভাঙে
1: একেবারে।
0: এইটা কেন বলেন, মানে এর ব্যাখ্যাটা যদি দেন?
1: প্রতিটা ছোটোখাটো ব্যাপারেই, কারণ
0: মানে আদালত কী কী স্টেপ নেয় যাতে আপনাদের মনে হয় যে কোথাও ডিভোর্সটা আটকে দেওয়ার জন্যই ভারতীয় আইনে এই স্টেপগুলো রাখা হয়েছে, মানে যদি মানুষটার মনটা ফেরে?
1: প্রচুর বার রিকনসিলেশনের সুযোগ দেন এবং প্রতিটা স্টেপে জজ সাহেব এটা জানতে চান যে যখন বিশেষ করে সাক্ষীগুলো হয় আর কি, রি এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, তখন প্রতিবারে জজ সাহেবের এটা জানতে চাওয়া থাকে যে আপনারা কি একবার চেষ্টা করতে চান, আর একবার চেষ্টা করতে চান, আগেরবারে ফেল হয়েছেন, আরেকবার কি রিকনসিলেশনের জন্য আমি 2 মান্থসের টাইম দেব বা 3 মান্থসের টাইম দেব? এটাকে মিডিয়েশনে পাঠানো হয়, শুধু রিকনসিলিয়েশন যে চাওয়া হয় তা না, দুটো মানুষকে যদি সেইরকম মডারেট পজিশনে মনে হয় তাহলে মিডিয়েশনের জন্য মিডিয়েশনে গিয়ে কাউন্সেলিংয়েরও পর্যন্ত ব্যবস্থা আছে, যে কোনোভাবেই যেন ম্যারেজটা ওভার না হয়, যদি কোনো সম্ভাবনা থেকে থাকে দুজনের মধ্যে রিকনসাইল করার, সেই সম্ভাবনাটা জাগিয়ে দেওয়ার ভীষণভাবে চেষ্টা করা হয়।
0: আচ্ছা, সন্তান কারো কাছেই থাকতে চাইছে না, কোনো না কোনোভাবে সে বাবা মায়ের ঝগড়া দেখে অভ্যস্ত, বাবা মায়ের সঙ্গে তিক্ত সম্পর্ক, তার কারোর বাবা মায়ের প্রতি তার কোনো টানই তৈরি হয়নি, সন্তান কিন্তু 13 বছরের নিচে। আদালত যখন কাস্টাডির মামলা পায়, সন্তানের মতামতটা গুরুত্ব পায় নাকি মাই পেয়ে যান, সন্তান যাই বলুক?
1: না, সন্তান যদি থাকতে না চায় তাহলে জজ সাহেব নিজে সন্তানের সাক্ষীটা নেন
0: আলাদা করে,
1: তাতে গ্র্যান্ড প্যারেন্টসরাও অনেক সময় মান্যতা পায় যে আমি বাবা মাকে সঙ্গে থাকতে পাচ্ছি না, আমি দাদু দিদার সাথে বা আমি ঠাম্মা দাদুর সাথে কমফর্টেবল থাকতে, তখন
0: কঠিন উত্তরটা জানতে চাইবো আপনার থেকে, যে এত ডিভোর্স বাড়ছে কেন? সহজ উত্তরটা হচ্ছে এত বিয়ে বাড়ছে বলে, মজা সরিয়ে রেখে বলি যে এত ডিভোর্স এই সময় বাড়ছে কেন?
1: মেয়েরা আর অন্যায় সহ্য করতে চাইছে না।
0: শুধু কি মেয়েরা
1: না, এখন আমরা একটা খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা অনেক কিছু এই শতাব্দীর মধ্যে অনেকগুলো ঘটনা আমরা দেখলাম, আমরা একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মানুষের ধৈর্য কমে আসছে, সহনশীলতা কমে আসছে, ছোট ছোট জায়গাতেই আমরা খুব গিভ আপ টেন্ডেন্সি, এটা খুব মানে আমার মনে হচ্ছে যে মানুষের মধ্যে এটা খুব বেড়ে উঠছে, এবং বাচ্চারাও খুব খুব বদ্ধ পরিসরে মানুষ হচ্ছে, মানে সবার সাথে ভাগ করে থাকা।

0: সবার সাথে মানিয়ে চলা বা
1: এই এই উত্তরটা শুনবো, একজন লিসনার আছেন। হ্যালো, হ্যালো,
2: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি সন্তোষপুর মহেশতলা থেকে কথা বলছি।
1: বলুন।
2: বলছিলাম ম্যামের কাছে আমার একটা প্রশ্ন আছে। ধরুন মানে আমি সমাজ সেবায় বুঝিয়ে বলতে পারছি না, ঠিক ধরুন একটা মেয়ে একটা বাচ্চা আর কি, তাকে ছোট থেকে আমরা লালন পালন করেছি বা দেখাশোনা করেছি যেটা বলুন, তা এখন কি আমরা মানে ওর বাচ্চা মারা গেছে, মানে আমরা কি কোনো আমাদের কাছে রাখার জন্য তাকে দাবি করতে পারি বা দাবি করতে মানে তার উপর যাতে কোন রকম অবিচার না হয়?
1: বাচ্চাটির কি বাবা মা দুজনেই মারা গেছে?
2: মা আছে, মায়ের ব্যাপারটা হচ্ছে এরা বৈধতা দেয়নি, কারণ হচ্ছে তার কিছু চেঞ্জ করতে দেয়নি।
1: কি করতে দেয়নি আরেকবার বলুন।
2: বলছি ওর মা হচ্ছে ওর বাবার হচ্ছে আগে একটা মানে বিয়ে করেছিল, ঠিক আছে, ওটা কোনো কারণে হচ্ছে ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরে যাতে বিয়ে করেছিল সেই টাইটেলটা ওরা মানে আগের টাইটেল আগের টাইটেলই আছে, আধার কার্ডটা এখানে কেউ করে দেখি।
1: আচ্ছা,
2: তা ওনাদের একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা আমরা ওর যখন চার বছর বয়স, চার বছর বয়স থেকে ওর বাবা মোটামুটি আমাদের কাছেই রাখতো দেখাশোনা করার জন্য, মানে ওর যে আত্মীয় স্বজনেরা ছিল তারা কিন্তু তখন তাকে সেইভাবে দেখাশোনা করতো না।
1: আপনারা কি প্রতিবেশী? আপনারা প্রতিবেশী না নিকট আত্মীয়?
2: না মানে নিকট আত্মীয় বলতে লতায় পাতায় সম্পর্ক
1: বেশ আত্মীয়। হ্যাঁ,
2: মানে আমি ওর জেঠু জেঠু হই বাচ্চাটার।
1: আচ্ছা,
2: মানে নিজের না, আমার
1: বাচ্চাটির বয়স কত?
2: আমি প্রশ্ন তুলেছিলাম যে রক্ত সম্পর্কটাই কি সবকিছু?
1: আচ্ছা আচ্ছা, বলছি বাচ্চাটির বয়স কত? বাচ্চাটির বয়স কত?
2: বাচ্চাটির বয়স 11+।
1: ঠিক আছে, আপনি শুনতে থাকুন, প্রশ্নটা একটু জটিল এবং ঘটনাটাও একটু জটিল। বাচ্চাটিকে কি তারা অ্যাডপ্ট করতে পারেন? উনি বারবারই প্রশ্ন করছেন যে রক্তের সম্পর্ক কি শেষ, কথা বলে নাকি আবেগের সম্পর্কেও জায়গা আছে? আমরা কিন্তু জানি যে আইনের কাছে আবেগের কোনো দাম নেই, তো শুধুই সে তথ্য প্রমাণের উপর একটা দাঁড়িয়ে থাকে আর কি।
0: এখানে আবেগ আর বাচ্চাটির নিরাপত্তা। এবার বাচ্চাটি মেল না ফিমেল সেটা আমার জানা হলো না।
1: মেয়ে বললো।
0: ওকে, বাচ্চাটি অ্যাডপশনের জন্য ওনারা ডিস্ট্রিক্ট জাজের কাছে অ্যাপিল করতেই পারেন যে বাচ্চাটিকে আমি দত্তক নিতে চাই এবং আমি আমার পরিচয়ে তাকে বড় করতে চাই। সেখানে মেয়ের মায়ের কিন্তু সাক্ষী নেওয়া হবে
1: এবং অনুমতিও কি
0: অনুমতি নেওয়া হবে। মেয়েটির মা যদি বলেন যে আমি ওকে সুরক্ষা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে বড় করতে অক্ষম, ওনারা যদি দত্তক নিতে চান তাহলে আমার কোনো অসুবিধা নেই। এবং এখানে বাচ্চাটি বড়, যদি চার বছর বয়সে হতো বা দু বছর বয়সে হতো তাহলে সেটা আরও সুবিধাজনক হতো। এখানে বাচ্চাটির সাক্ষ্যও নেওয়া হবে, যেহেতু বাচ্চাটি মেয়ে, ফিমেল চাইল্ড, তার
1: আরও চাইল্ড হলে কি নেওয়া হতো না?
0: নেওয়া হতো, কিন্তু সেটা এতটা জটিল হতো না, যেহেতু ফিমেল চাইল্ড এবং মানুষের উদ্দেশ্য বোঝা খুব মুশকিল আইনের অন্তত ক্ষেত্রে। হ্যাঁ, আইনের তাই ধারণা যে একটি মেয়েকে তারা দত্তক নিয়ে তারা তাকে কিভাবে রাখবে, কিভাবে ট্রিট করবে। তো এখানে আরো অনেকগুলি ফ্যাক্টর আছে, মেয়ে তো সেখানে ওই ভদ্রলোককে কিন্তু বিবাহিত হতেই হবে, উনি ওনার যদি ওয়াইফ ওনার সঙ্গে না থাকেন তাহলে উনি পাবেন না, এবং 25 বছরের বয়সের ডিফারেন্স
1: থাকলে বোধহয় পেতেন।
0: হ্যাঁ, ছেলে হলে পেতেন। 25 বছরের এই বাচ্চাটির সঙ্গে ওনার বয়সের এই পার্থক্যটা থাকতে হবে,
1: 25 বছরের ফারাক থাকতে হবে। আচ্ছা,
0: আর হচ্ছে ওনার স্ত্রী অবশ্যই উপস্থিত থাকতে হবে, মানে ওনার সঙ্গে থাকতে হবে, তবে গিয়ে উনি এই অ্যাডপশনটা ফাইল করতে পারবেন। এবার পাবেন পাবেন না সেটা তো আরও অনেক ডকুমেন্টস, আরও অনেক সাক্ষী, বিচারের ব্যবস্থার মধ্যে পড়ে, কিন্তু উনি এটা দাবি করতে পারেন, চাইতে পারেন।
1: বেশ, হ্যাঁ, আমরা একটা আলোচনায় ছিলাম, সেই আলোচনাটা বেশ জটিল জায়গায় গিয়েছিল, সেটা যদি আপনি শেষ করেন। ফোনটা আসার আগে আমরা আলোচনা করছিলাম যে এই যে বাচ্চাদের বাচ্চাদের বলছি এই যে আমাদের যে ডিভোর্স হচ্ছে এত ইয়ের মধ্যে, যে কিভাবে এইটা লজ করা যায়, যে ধরুন

0: আমি বিবাহিত, আমি কোর্ট বারবার বলছে যে রিকনসাইল করো, রিকনসাইল করো, এবং সম্পর্কটা যাতে থাকে সেই চেষ্টা করছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে সম্পর্কটা আমরা রাখতে চাইছি না। সেক্ষেত্রে আদালত কত সময়ের পর এডিভোর্সটা দেয়?
1: প্রথমে যে স্টিপুলেট পিরিয়ডটা দেওয়া হয় রিকনসিলেশনের জন্য, তারপরে আবার সাক্ষী নেওয়া হয় অ্যাজ ইউজুয়াল। তাতেও যদি তিন মাস একসাথে থেকেও যদি তারা এসে বলেন যে না, আমরা 15 দিন একসাথে থাকার পরেই আবার অশান্তি চরমে উঠেছিল, আমাদের পক্ষে কিছুতেই সম্ভব না, তখন দুজনের সাক্ষ্য নিয়ে জজ সাহেব তখন সেটাকে গ্রান্ট করেন। বা তিন মাস থাকার পরে অনেকের মত বদলায়, অনেকে আবার একটু সময় চায় কোর্টের কাছে যে আরও 2 মাস আমি চেষ্টা করে দেখতে চাই, বা আমি এক্ষুনি ডিভোর্স সম্পর্কে সিওরিটি পাইনি, আমি আবার 1 মাস আলাদা থেকে দেখতে চাই।
0: আচ্ছা, ধরা যাক একজন ফিরতে চাইছে আর একজন চাইছে না, আদালত কি করবে?
1: কিচ্ছু করতে পারবে না আদালত।
0: মানে জোর করে রাখার রাইট আদালত,
1: জোর করে রাখার রাইটও নেই, আবার জোর করে ডিভোর্স করারও রাইট নেই। যিনি ফেরত পেতে চাইছেন তিনি রেস্টিটিউশন অফ ম্যারেজ ফাইল করতেই পারেন। রেস্টিটিউশন অফ ম্যারেজ মানে আমি আবার একসাথে, আমি আমার ওয়াইফকে ফেরত পেতে চাইছি বা আমি আমার হাজব্যান্ডকে ফেরত পেতে চাইছি, আমি একসাথে থাকতে ইন্টারেস্টেড, কিন্তু তাতে যদি উনি সাড়া না দেন তাহলেও কোর্ট ইন্টারভেন করে বলতে পারে না যে তোমাকে ছেড়ে দিতেই হবে, আবার থাকতে চাইলেও আলাদা করে দিতে পারে না। এই হচ্ছে ব্যাপার।
0: ওই প্রশ্নটায় যাব, এত ডিভোর্স বাড়ছে কেন, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই সময়?
1: আমার মনে হয় বললাম যে মানুষ অসহিষ্ণুতা খুব বেড়ে গেছে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই, এবং আমরা যদি পুরনো যুগটা দেখি তাহলে সেই সময় আমাদের মা কাকিমারা যা কিছু মেনে নিয়েছেন বা যা কিছু তারা অসম্মানের বলে মনে করেননি, এই যুগে আমরা বা আমাদের নেক্সট জেনারেশন মনে করছে যে সেই সময় সবার সামনে খুব দম্ভ নিয়ে কথা বলা, তখন আমরা সেটাকে পুরুষালী বলতাম, এখন আমরা সেটাকে অহংকারী বলছি। আমরা মনে করছি এই তুমি চুপ করো, এটা এটা বলা অপমানজনক, কেন আমি কি লেখাপড়া জানি না, বা
0: আমার যদি নাও জানি, হ্যাঁ বা আমার ব্যক্তি সম্মান আছে,
1: আমার তো একটা ব্যক্তি সম্মান আছে, আমাকে জনসমক্ষে এইভাবে বলা যায় না। এই এই ব্যাপারগুলো মানুষের মধ্যে সেলফ রেসপেক্ট অনেকটাই বেড়েছে, মানুষ আত্মসচেতন এবং মানুষ আত্মনির্ভরশীল। আগে যে ব্যাপারটা ছিল যে বিয়েটা ভাঙলে যাব কোথায়, সবার আগে যে এই ভয়টা ছিল, এখন মেয়েদের যেহেতু নির্ভরশীলতাটা বাড়ছে, অর্থনৈতিক সঙ্গতি তাদের আছে এবং তারা পৃথিবীটাও এখন অনেক ইজিলি অ্যাভেলেবেল, মোবাইল ফোন আছে, সোশ্যাল মিডিয়া আছে, তো সেইভাবে আর যে আমি কোথায় যাব, হারিয়ে যাব পৃথিবীতে, সেই ভয়টা এখন অনেক কমে গেছে। আমার যদি মনে হচ্ছে যে এই সম্পর্কটা আমি পারছি না, আর আবার উল্টো দিকে চেষ্টার জায়গাটাও অনেক কমে এসছে। আগে একটা মানুষ একটা সম্পর্কে যতখানি এফার্ট দিত, এখন আমার মনে হয় যে এফার্টের জায়গাটাও অনেকটা কমে এসেছে। তো অনেকগুলো রিজন, অনেকগুলো রিজন, তার মধ্যে অবশ্যই একটা বড় রিজন হচ্ছে যে মহিলারা আর খুব সহজে মেল ডমিনেন্সটাকে মেনে নিতে চাইছে না।
0: ছেলেরাও কি কোথাও গিয়ে তাদের নিজেদের অধিকার, বা ছেলেরাও কি নিজের অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন হয়ে উঠছে? যে অনেকেই আছে, আমরা জানি যে ধরুন বিয়ের পর অনেক মেয়েই চাইছে শাশুড়ির সঙ্গে বা শ্বশুরের সঙ্গে একসঙ্গে থাকবো না, একই বাড়িতে থাকবো না, আমার জন্য একটা আলাদা ফ্ল্যাট দিতে হবে, আমার এই চাই, আমার ওই চাই। আগে যেমন অনেক সময় মেনে নেওয়া হতো, এখন কি ছেলেরাও সেগুলোকে কোথাও গিয়ে কাটিল করছে?
1: করছে। আবার এটাও ঠিক, আমি অনেক ডিভোর্স কেসে এসে আমি কথা বলতে গিয়ে এটা দেখেছি যে এটা শুনতে খুব খারাপ কিন্তু এটাও অনেক সত্যি, যে হয় মেয়ের বাবা মার ইনফ্লুয়েন্স, নয়তো ছেলের বাবা মার ইনফ্লুয়েন্স, এরা ছেলে মেয়েদেরকে এত বেশি করে সংসার শেখাতে যায়, সেখানেই বাঁধে গণ্ডগোল। হয় মেয়ের মা খুব বেশি মতামত দিয়ে ফেলছেন বা ছেলের মা খুব বেশি মতামত দিয়ে ফেলছেন। এবার আমরা এমন একটা যুগে, এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি, আমাদের বিবাহটা তো আর ছেলেটির 21 বছর বয়স, মেয়েটির 16 বছর বয়স, তাতে তো আর আটকে নেই।

0: অতএব তারা সব কিছু শুনবে কেন? এই যে নিজেদের ডিসিশন নিজেরা নেব বা নিজেদের ডিসিশন নিজেরা না নিতে পারা, এই জায়গাটা থেকেও কিন্তু অনেক বিরোধ তৈরি হচ্ছে।
1: বিয়ের পর আমার স্ত্রী বললেন যে আমি তোমার বাবা মায়ের সঙ্গে থাকবো না, আমি আলাদা থাকবো। এই শুধুমাত্র এই জায়গায় আমি আমার বাবা মাকে ভালোবাসি, তাদেরকে ছেড়ে আমি থাকবো না। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, পারলাম না, আমি ফেলিওর হলাম, আমাকে প্রেশার দেওয়া শুরু হলো যাতে আমি আলাদা থাকি। এই নিরিখে মানে এই ঘটনাচক্রে মামলা হয় ডিভোর্সের?
0: ডিভোর্সের মামলার তো ঠিক এটা গ্রাউন্ড নয়,
1: কিন্তু ডিভোর্সের মামলার কি আদৌ কোনো গ্রাউন্ড? মানে আমি বলছি যে অনেক
0: মেন্টাল ক্রুয়েলটিটা গ্রাউন্ড হতে পারে। হ্যাঁ, মেন্টাল ক্রুয়েলটি হতে পারে, মেন্টাল অ্যাগোনি হতে পারে, আমাকে প্রচন্ড মেন্টাল প্রেশার দেওয়া হচ্ছে, টর্চার করা হচ্ছে, সেটা গ্রাউন্ড হতে পারে। কিন্তু মেয়েটি আমার বাবা মার সাথে থাকতে চাইছে,
1: আমার কাছে একটা মেন্টাল অ্যাগোনি হতে পারে, আমি আমার বয়স্ক বাবা মাকে ছাড়তে চাইছি না।
0: মেয়েটি তো তার বাবা মাকে ছেড়ে এসেছে। আমি দুটো বাড়ি আলাদা থাকলেই যদি আমার বাবা মা ডিপ্রাইভড হয়ে যায়, তাহলে মেয়েটির বাবা মা যাবে কোথায়? এখন তো মেয়েরাও সিঙ্গেল চাইল্ড হয়, সে তো কই নিজের মেয়েকে আটকে রাখতে চাইছে না।
1: না, এইটা যদি এই গ্রাউন্ডে যদি মামলা হয়, সে মামলা কি সে করতে পারে? মানে
0: না, এই গ্রাউন্ডে মামলা হবে না, কিন্তু মেন্টাল ক্রুয়েলটি হলে,
1: মানে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করলে মামলা হতে পারে, আমার মাকে সে অসম্মান করছে, আমার মাকে পারিবারিক ভাবে সে আমাকে,
0: যে আমার ফ্যামিলির মধ্যে সে ক্রুয়েলটি, বা আমার মাকে, আমার মা কে হয়তো এমন কথা বলেছে, হ্যাঁ এমন কথা বলেছে যে তিনি অসুস্থ হয়ে গেছেন, বা তার একটা বড় সড়ই ঘটনা ঘটে গেছে, এই ঝগড়াঝাটি অশান্তিতে তার প্রেশার বেড়ে গিয়ে একটা স্ট্রোক হয়ে গেছে, সেইগুলো হতে পারে, কিন্তু সে থাকতে চাইছে না বলে মামলা হবে না।
1: আচ্ছা, ধরুন আমার স্ত্রী আগে একটু অন্য পেশায় ছিলেন, আমি তাকে সেই রকমভাবে, বা আমার স্বামী তাকে আমি সেরকমভাবে দেখি বিয়ে করেছি, বিয়ের পর তিনি এমন একটি পেশা বেছে নিয়েছেন যে পেশাটা আমি আগে জানলে তাকে বিয়ে করতাম না, এটা নিয়ে একটা নিত্য অশান্তি, সেখান থেকে একটা মন কষাকষি, এই সব গ্রাউন্ড থেকে ডিভোর্স হয়।
0: ওটাও আবার ওই ডোমেস্টিক ভায়োলেশনস, কারণ আমি আগে গান গাইতাম, কাল আমি বুটিক খুলে ফেললাম, সেটি আমার হাজবেন্ডের পছন্দ না, কিন্তু সেটা তো সামাজিকভাবে বহির্ভূত কোনো প্রফেশন নয়, সেটা হয়তো তার পছন্দ হচ্ছে না। হ্যাঁ, সেটার জন্য কাউন্সেলিং করা যেতে পারে, সেটার জন্য আমরা অনেক চেষ্টা করতে পারি, আমরা মিউচুয়ালভাবে আমরা কাপল কাউন্সেলিং করাতে পারি, কিন্তু উনি যদি এটা একটা নার্সিসিস্ট অ্যাটিটিউড দিয়ে দেখেন যে যেহেতু প্রথমে সে গান গাইত এবং আজকে তার এই কাজটা আমার পছন্দ হচ্ছে না, তাহলে আমি তাকে ছেড়ে দিতে চাইছি, সেটা ঠিক না, সেটা সেটা সেই চাওয়াটাই ঠিক না। কারণ আমি যখন আজকে কাউকে বিবাহ করেছি, তাকে একটা সম্পূর্ণ মানুষ দেখে বিবাহ করলাম, কালকে তার হার্ট অ্যাটাক হয়ে গেল বা সে কালকে প্যারালাইজড হয়ে গেল, তাহলে আমি বললাম যে না, সে যদি আগের থেকে প্যারালাইজড হতো তাহলে আমি তাকে বিবাহ করতাম না। তা তো হয় না, কনস্ট্যান্ট চেঞ্জিংটা তো লাইফের একটা পার্ট, সেটা তো মেনে নিতে হবে।
1: বেশ বেশ সুন্দর আলোচনা হচ্ছে, বেশ কিছু পরিস্থিতির কথা মাথায় আসছে, সেগুলো একটা একটা করে জানতে চাইবো আপনার কাছে। যে ধরুন একটি শিশু, সে মায়ের কাছে থাকে, কাস্টাডি মা পেয়েছে, আদালতের রায় আছে যে বাবাকে দেখতে দিতে হবে
0: সপ্তাহে
1: ভিজিটেশন, সেটা আলাদা করে ফাইল করে নিশ্চয়ই পেতে হয়, বাবা মা ভিজিটেশন ফাইল করেছেন এবং পেয়েওছেন, আদালত বলেছে যে এই যে কতদিন দেখা করবে, কতটা সময় শিশু থাকবে বাবার কাছে, এটা কি আদালত ঠিক করে দেয় না এটা মা ঠিক করেন?
0: আদালত।
1: আচ্ছা,
0: যে কোন দিন কোন সময় সে বাবার সাথে বেরোবে, কতটা সময় থাকবে, সেটা
1: কিসের ভিত্তিতে ঠিক হয়? মানে বাবার পেশা, কাউকে বললো রোজ, কাউকে বললো সপ্তাহে দুদিন থাকবে,
0: রোজ সাধারণত ভিজিটেশনটা কেউই পায় না। কারণ ভিজিটেশন বাচ্চাকে নিয়ে চলে আসে, চলে আসার পরে রোজ তো ভিজিটেশন পায় না, এবার উইকলি টু ডেজ পেলো বা মান্থলি থ্রি ডেজ পেলো, যেরকম বাবা চাইবেন, বাবা যখন ফাইল করবেন তখন তিনি তার অ্যাভেলেবিলিটি, তার সময় সেগুলো তিনি মেনশন করেই দেবেন, সেটার ওপরেই বিচার বিবেচনা করে একটা ভিজিটেশন ডেট অ্যান্ড টাইম ফিক্সড হয়।
1: সেই ভিজিটেশন ডেট অ্যান্ড টাইম যদি মা না মানেন পরবর্তীতে, বাবা মামলা করতে পারেন?
0: বাবা তো তখনই ভিজিটেশনের জন্য অ্যাপিয়ার করে উনি ওটার এগেনস্টে বলতেই পারেন যে আমাকে এই এই যে দিনগুলোতে ভিজিটেশন দেওয়া হচ্ছে না, উনি আবার অভিযোগ জানাতে পারেন,
1: তার জন্য মামলা হয়। আলাদা করে মামলা করতে,
0: আলাদা করে না, ওই ভিজিটেশনের মধ্যেই, ভিজিটেশন রাইটস ওই ডিভোর্সের মামলার মধ্যে।

0: উনি পিটিশন করে বলবেন যে আমাকে আবার দেখা করতে দেওয়া হচ্ছে না।
1: আচ্ছা, একজন লয়ার হিসেবে ডিভোর্স নিয়ে এতদিন কাজ করার সম্পর্কে নানা উঠা পড়া আপনি দেখেছেন, সেক্ষেত্রে খুব মধ্যবিত্ত বাড়িতে বিয়েটা যেমন খরচ সাপেক্ষ, ডিভোর্সও কি খুব খরচ সাপেক্ষ?
0: খুব না হলেও বেশ কিছুটা খরচ সাপেক্ষ, কারণ ডিভোর্সের ফাইলিংয়ের কস্ট, ডে টু ডে হিয়ারিং, এবার সেই মামলা যতদিন চলবে সেটার তো একটা কস্ট আছেই, খুব না হলেও খরচ সাপেক্ষ।
1: আচ্ছা, তাহলে যারা প্রান্তিক অঞ্চলে বাস করেন, যারা সেইভাবে আর্থিকভাবে সঙ্গতি নেই অথচ তাদের জীবনে ডিভোর্সটা প্রয়োজন তাকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য,
0: তাকে সরকারিভাবে তারা উকিল পান?
1: আচ্ছা, তিনি কি করবেন, তার কি কি?
0: সেটা অবশ্যই মহিলাদের জন্য, সেটা মহিলাদের জন্যই প্রযোজ্য।
1: তিনি এখানেও পুরুষরা সেই সুযোগ পান না?
0: না,
1: মানে এমন একটা আইন বানিয়েছেন আপনারা, সব দিক থেকেই আমাদের পুরুষ লিসনাররা কি ভাববেন?
0: সেখানে মহিলারা পান, সেখানে বেশ কিছু বিধি আছে আর কি, যে তাকে বিপিএল বিলো পভার্টি লেভেলে বিলং করতে হবে, বা তিনি আর্থিকভাবে সঙ্গত নন, তিনি একেবারেই সেই মামলাটি চালাতে পাচ্ছেন না, সেই মর্মে তাকে একটি অ্যাপ্লিকেশন তিনি বার কাউন্সিলে দেবেন, বারে দেওয়ার পরে তার জন্য একটি লয়ার অ্যাপয়েন্টেড হবে, সেটা তিনি সরকারি খরচে, মানে বিনা খরচে, তার দিক থেকে বিনা খরচে সরকারি উকিল তিনি পাবেন।
1: বেশ, আমরা একদম প্রথমে একজনের ফোন পেয়েছিলাম, অনিমেশ বাবু, তিনি প্রশ্ন করেছিলেন যে পরকীয়া, এখন সমস্ত কিছু ভেঙে দিচ্ছে, পরকীয়ার জন্য কোনো আইন আছে কিনা?
0: ওই যে বলেছিলাম, পরকীয়া প্রমাণ করাটাই এখন আমরা না, মানে মানসিকভাবে আমরা খুবই,
1: একজন যদি আরেকজনের সঙ্গে কোথাও বেড়াতে চলে যায়, কয়েক রাত্রি থাকে, সেটাকে পরকীয়া বলছে না? মানে আইনের কাছে পরকীয়ার ডেফিনিশনটা কি, কোনো ডেফিনিশন আদৌ আছে?
0: পরকীয়ার ডেফিনিশনটা যদি সেক্স পর্যন্ত ব্যাপারটা গড়ায় তাহলে আমরা সেটাকে ধরে নিতে পারি, কিন্তু তার আগে পর্যন্ত বন্ধুত্ব সেটা। এবার আমরা না একটা অদ্ভুত অর্থোডক্স আর একটা, মানে অর্থোডক্সের মিশেলের মধ্যে দিয়ে যাই আর কি, মানে তোমার বিয়ে হয়ে গেছে, অতএব তুমি কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারবে না, তুমি হেসে কথা বললে কেন, রাত্রি 11টায় তোমার কোনো পুরুষ বন্ধু ফোন করলো কেন? হ্যাঁ, তো এইরকম অনেকগুলো ট্যাবু আছে, সেইটার বাইরে গিয়েই যদি কোনো একটা ঘটনা হয় আমরা খুব সহজেই সেটাকে পরকীয়া বলে ফেলতে পারি। আমি এতদিন পর্যন্ত কলেজে পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, বিয়ের আগে এতদিন প্র্যাকটিস করেছি, আজ আমি বিবাহিত বলে কাল আমি আমার একটা পুরুষ বন্ধুর সাথে সিনেমা দেখতে যেতে পারবো না? যদি যাই তার সাথে আমার একটাই কমন টপিক এখনো মিল আছে, যে আমরা দুজনেই এই একই ধরনের সিনেমা দেখতে ভালোবাসি, তাহলে কি সেটা পরকীয়া? এবার এই যে একটা সোশ্যাল ট্যাবু এবং এই অর্থোডক্স মেন্টালিটি যে তুমি বিবাহিত, এবং অদ্ভুত ব্যাপার, এই বিবাহিত ব্যাপারটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে যতখানি আঁটো সাঁটো, পুরুষের ক্ষেত্রে কিন্তু তা না। মানে পুরুষ বিয়ে করে পরের দিনই আড্ডা দিতে পারে, কিন্তু মহিলা বিয়ে করেই পরের দিন আবার তার নিজের জায়গায় ফিরে গিয়ে আড্ডা দিতে পারে না, তখন তার কাছে একটা সংসার। তো সংসারটা তো শুধুমাত্র পুরুষের হয়, মানে নারীর নয়, সংসারটা তো দুজনের। তবে একটি নারী তার বিয়ের পূর্ববর্তী জীবনের জীবনধারার অনেকটা বজায় রাখতে গেলে আমরা তাকে বলে ফেলি যে পরকীয়াতে লিপ্ত, তা সবসময় নাও হতে পারে।
1: আচ্ছা, কিন্তু উপযুক্ত প্রমাণ দিলে সেটাতে মামলা হতে পারে?
0: অবশ্যই মামলা হতে পারে।
1: এবং শাস্তি কি হয় পরকীয়ার, মানে যদি সে অপরাধী প্রমাণিত হয়?
0: প্রথম কথা হচ্ছে, পরকীয়ায় তো ছেলেটিকেই টার্গেট করা হয়, এবং অদ্ভুত ব্যাপার,
1: আমি নিরপেক্ষভাবে জানি,
0: মেয়েটিকে করা হয় ঠিকই, কিন্তু মেয়েটিকে শুধু টার্গেট করলে মেয়েটির তো শাস্তি হয় না। বলা হয় যে আমার ওয়াইফকে ভুল বুঝিয়ে এই মানুষটি ট্র্যাপ করেছেন।
1: আচ্ছা,
0: অদ্ভুত, এই জায়গাটি অদ্ভুত।
1: এবং ওয়াইফের তো সেখানে একটা ভার্সন আছে নিশ্চয়ই, তিনি যদি বলেন না আমাকে ভুল বোঝানো হয়নি, আমি পছন্দ করি তাই বেরিয়ে এসেছি বা তার সঙ্গে থাকছি, আমরা এগুলো এরকম প্রচুর ভিডিও এখন দেখতে পাই, সেক্ষেত্রে শাস্তির প্রভিশন আছে কোনো?
0: সবার আগে তিনি যেটা করেন সেটি হচ্ছে নিজের ডিভোর্সটি ফাইল করে ফেলেন।
1: ও, তখনই ওই অপরাধ থেকে তিনি মুক্তি পেয়ে যান।
0: সবার আগে তিনি যেটা করেন যে ডিভোর্সটি ফাইল করে ফেলেন, যে ওই সম্পর্কটাতে আমি আর পেরে উঠছিলাম না, এবং
1: তাই আমি আমার মনের মতো মানুষের সঙ্গে বেরিয়ে গেছি।

0: বেশ, যে প্রশ্নটা না করেই অনুষ্ঠান শেষ করতে চাইছি না সেটা বেশ আবেগেরই প্রশ্ন। আমি জানি না আদালতের চোখে এর কোনো দাম আছে কিনা, তবু এই প্রশ্নটি অনেকের মনেই থাকে। একজন মানুষকে আর ভালোবাসতে পারছি না, কোনো পরকীয়ার দিকে যাচ্ছি না, একজন মানুষকে এমনি আর ভালোবাসতে পারছি না, শুধু এই মর্মে ডিভোর্স ফাইল করা যায়?
1: যায়, যে এই সম্পর্কটার মধ্যে আর কোনো প্রাণ নেই, আমি আর থাকতে চাইছি না। এবং এটা সব থেকে বেশি দেখা যায় মিউচুয়াল কনসেন্টে, যখন দুটো খুব পরিণত মানুষ হয় এবং দুটো মানুষই বুঝতে শুরু করেন যে এই সম্পর্কটার মধ্যে বিতৃষ্ণা হয়তো নেই কিন্তু কোনো তৃষ্ণাও বেঁচে নেই, এটা থাকা আর না থাকা সমান, তখন তারা হয়তো কখনো পরিণত অবস্থায় নিজেরা কিছুদিন আলাদা থেকে দেখেন যে সেটাও হচ্ছে কি না, বা যদি দেখেন যে আলাদা থাকাতেই শান্তি, তখন মিউচুয়াল কনসেন্টেও ডিভোর্সটা হয়। মানে এত পরিণত চিন্তাভাবনাটা সাধারণত কোর্টে গিয়ে কাদা ছোড়াছুড়ি হয় না, সাধারণত এনারা নিজেরাই খুব পরিষ্কারভাবে, এরকম আমি দেখেছি যে হাজব্যান্ড ওয়াইফ একই সাথে এসছেন এবং তারা একই সাথে বসে সুন্দর চা খেতে খেতে গল্প করলেন এবং ডিভোর্স করে বেরিয়ে গেলেন। এবং অদ্ভুত ব্যাপার, আমি যখন দুজনকে বলছি যে আমি ছেলেটির পক্ষে ছিলাম, না আমি আমি ছিলাম না, বেসিক্যালি ওটা আমার সিনিয়রের মামলা ছিল সেই সময়, তো উনি বলেছিলেন যে এদের মিউচুয়াল হয়ে যাবে, তুই শুধু সাক্ষীটা করিয়ে দিবি। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি জানেন, বললো যে হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে আরেকবার বলে দিন। তো মেয়েটি বললো যে এই তোর ফিস কত নিচ্ছে। তো বললো যে না এক্ষুনি তো বললো, তুই তো বলেছিলিস যে মিউচুয়ালে তুই তো দুজন লয়ার দেবে। বললো যে হ্যাঁ আমি বলা আছে ওনাকে, আমি একেবারেই দুজনের ধরেই ওটা দেওয়া, না তো দেখ আমি কিন্তু খোঁজ নিয়েছি, এরকম কিন্তু বেশি টাকা পয়সা নষ্ট করিস না। আমি অবাক যে এরা একটু বাদে কোর্টে দাঁড়িয়ে দুজনে, মানে এখনো পর্যন্ত এই মেয়েটি বলছে কিন্তু যে তুই বেশি টাকা পয়সা নষ্ট করিস না,
0: জীবন বড় বিচিত্র। সরকারি চাকরি যারা করেন তারা ডিভোর্স কে এত ভয় পান কেন? আজকে লাস্ট প্রশ্ন খুব দ্রুত শুরু, হাতে বেশি সময়।
1: সরকারি চাকরি যারা করেন তারা মনে এখনো একটা ভয় আছে যে যদি কোনো পুলিশ কেস হয় তাহলে আমার সার্ভিস বুকটাতে রেড দাগ পড়বে, সেই জন্য এই জায়গাটাতেই ওনারা খুব বাঁচিয়ে চলার চেষ্টা করেন। মিউচুয়াল কনসেন্টে কিন্তু সরকারি চাকরিজীবীরা ডিভোর্স দেন, কিন্তু ওই লিগালিটিস কচকচানিতে যেতে চায় না, ভয় পান।
0: আজকে ছিলেন আমাদের সঙ্গে অয়না বন্দ্যোপাধ্যায়, আমরা ছিলাম সম্পর্কের ওঠা পড়া, প্রচুর প্রশ্ন বাকি থেকে গেল, আবার অন্য একদিন অন্য একজন বা তিনিও হয়তো আসবেন, শুনবো তার কাছ থেকে। আপনারা শুনতে থাকুন 100.1 FM গোল্ড, আমি ফিরবো আবার ঠিক 11:10, ততক্ষণ অবশ্যই আজ আপনাকে অনেক ধন্যবাদ।
1: থ্যাংক ইউ সো মাচ।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মোহাম্মদ জুবের। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि देश के 140 करोड़ नागरिकों की आकांक्षाएं अवश्य पूरी होंगी। उन्होंने कहा कि राष्ट्रीय जनतांत्रिक गठबंधन NDA ने हमेशा देश के भरोसे को मजबूत किया है। नई दिल्ली में NDA की बैठक में उन्होंने कहा कि कांग्रेस के विश्वासघात के बाद देश की जनता ने NDA सरकार पर भरोसा जताया है। उन्होंने कहा कि पहली बार देश की जनता ने देखा है कि जब कोई सरकार सही इरादों से चलाई जाती है तो विकास भी तेजी से होता है।
3: NDA सरकार के इन 12 वर्षों में 25 करोड़ से ज्यादा लोगों का गरीबी से बाहर निकलना, ये दिखाता है कि हमारी नीतियां सही है, हमारी दिशा सही है। ये सफलता आज देश के हर उस व्यक्ति को एक भरोसा देती है कि एक न एक दिन उसका संघर्ष भी खत्म होगा, एक दिन उसके सपने भी पूरे होंगे।
2: प्रधानमंत्री नरेंद्र मोदी आज देश के लगातार सबसे लंबे समय तक सेवा करने वाले निर्वाचित प्रधानमंत्री बन गए हैं। श्री मोदी ने 26 मई 2014 को प्रधानमंत्री पद की शपथ ली थी। प्रधानमंत्री मोदी ने पूर्व प्रधानमंत्री जवाहरलाल नेहरू के 4398 दिनों के निरंतर कार्यकाल के पिछले रिकॉर्ड को पीछे छोड़ दिया है। केंद्रीय मंत्रिमंडल ने आज एक प्रस्ताव पारित कर प्रधानमंत्री को बधाई दी। नई दिल्ली में मंत्रिमंडल की बैठक के बाद सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने कहा

0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: পতা হ্যায় দুনিয়া কে কই বিকসিত দেশ এসে ভি হ্যায় জাহাঁ মুফত ইলাজ এক সপনা হ্যায় অর হামারে ইয়াহাঁ ভো আম নাগরিক কা

0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: বেঁচে থাকার গানই আজ এমন এক দম্পতিকে নিয়ে কথা বলবো, যারা ইচ্ছে করলেই পারতেন বিদেশে বেশ মোটা মাইনের চাকরি করতে। গ্রামোন্নয়ন নিয়ে গবেষণা করতে এসেছিলেন, লক্ষ্য ছিল গবেষণা শেষে চাকরি বাকরি খুঁজে এদেশের অন্যত্র বা বিদেশে গিয়ে থিতু হবেন। কিন্তু সেই গ্রামই কখন যেন ওদের দুজনের জীবনের সঙ্গে জুড়ে গেল। সব কিছু ছেড়ে ছুড়ে বন্ধ চা বাগান লাগোয়া গ্রামগুলি ছাড়া ওরা আর কিছুই ভাবতে পারতেন না, ভাবতে চানও না। শহর থেকে আসা দম্পতি অনির্বাণ নন্দী এবং পৌলমী চাকি নন্দী, বহু বছর ধরে, আজ প্রায় 4-5 বছর ধরে তারা এক অসাধ্য সাধন করছেন। লাল রঙের একটা ছোট্ট গাড়ি আছে তাদের, পিছনের দিকে তাকে সাজানো থাকে বই, সবই স্কুল কলেজের পাঠ্য, আর স্যানিটারি ন্যাপকিন। এই গাড়ি নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তরুণ দম্পতি। চা বাগানের মানুষজন তাদের দুজনকে মোবাইল লাইব্রেরি জুটি নামে চেনেন। মুখোমুখি হলেই তারা এক গাল হাসেন, সকলের দাদা ও দিদি। বন্ধ হয়ে যাওয়া চা বাগান সংলগ্ন বিভিন্ন গ্রামের ছেলেমেয়েরা ওই জুটির কাছে লেখাপড়া শেখে, জীবন শিক্ষারও পাঠ দেন। বিনিময়ে সম্মান দক্ষিণা কত জানেন? মাত্র মাসে 10-15 টাকা। শুধু শিক্ষাই নয়, এই গ্রামগুলি নারী স্বাস্থ্যের বিকাশও অনির্বাণ পৌলমীর লক্ষ্য। বই খাতা কলম দেওয়া, পড়ানোর পাশাপাশি নিজেদের গবেষণার যে স্কলারশিপের যে মাইনে তারা পান, মানে যে স্কলারশিপ পান গবেষণার জন্য, সেখান থেকে নিজেদের যে এনজিও খুলেছেন, সেখানকার যে আর্থিক সাহায্য পান, সেখান থেকে তারা কিন্তু নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন কিনে দেন। সেই ন্যাপকিন বিলি হয় লাল গাড়িটা থেকে। প্রায় 8,000 নারী ওদের মধ্যেই আবার প্রাথমিক স্বাস্থ্যের ভরসা খুঁজে পেয়েছেন। অনির্বাণ ও পৌলমী দুজনেই খড়গপুর আইআইটির কৃতি। 32 বছরের অনির্বাণ ওই প্রতিষ্ঠান থেকে পিএইচডি করেছেন, আর 30-এর কাছাকাছি

এখন অবশ্য আমি বলছি ধরুন আরও দু চার বছর আগে তাদের সঙ্গে যখন কথা হয়েছিল সেই সময়ের কথা, এখন হয়তো দুজনের বয়স আরও তিন চার বছর বেড়েছে। পৌলমী সেখানকারই অ্যাসিস্ট্যান্ট গবেষক ছিলেন, অ্যাসিস্ট্যান্ট রিসার্চার পদে চাকরি করতেন খড়গপুর আইআইটিতে। বিষয় ছিল গ্রাম উন্নয়ন। সেই সূত্রে উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান লাগোয়া গ্রামে যাতায়াত ছিল তাদের। কিভাবে এটা শুরু করলেন সে গল্প শুনব আবারও ব্যাক টু ব্যাক দুটো গানের পর।

শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গানে আমি এমন এক দম্পতির কথা বলছি যে দম্পতিরা নিজেদের জীবনকে একরকম তুড়ি মেরে, নিজেদের কেরিয়ারকে তুড়ি মেরে তারা কিন্তু পৌঁছে যান গ্রামোন্নয়নের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান লাগোয়া গ্রামে। অনির্বাণের মা সরকারি হাসপাতালের নার্স ছিলেন। ছোট থেকেই মায়ের লড়াই দেখে বড় হওয়া অনির্বাণ বিশ্বাস করেন মেয়েরা খুবই ক্ষমতাধারী হন, সে কারণেই বন্ধ চা বাগানের ওইসব গ্রামের দুস্থ নারীদের দেখে তার খারাপ লাগত। গবেষণার কাজ করতে করতে মনে হল এদের জন্য যদি কিছু করা যায়। অনির্বাণ এক জায়গায় লিখছেন, উত্তরবঙ্গের গ্রামোন্নয়ন নিয়ে যখন গবেষণার কাজ শুরু করি পাহাড় থেকে সমতলের বিভিন্ন পথে ঘুরেছি, নানা কর্মকাণ্ড মাথায়, কিন্তু বাস্তবায়িত করতে পারছিলাম না। 2017 বিয়ের পর সবটা নতুন করে পরিকল্পনা করলাম। এখন প্রায় 16 চা বাগান আর 30 গ্রামে আমরা যাই, পড়াই, বইপত্র দিই, ওদের স্বাস্থ্যের খেয়াল রাখি। এখন আমাদের বৃহৎ পরিবার। অনির্বাণের স্ত্রী পৌলমী বলছিলেন শুরুর দিনগুলো তার স্পষ্ট মনে আছে। বিয়ের পর অনির্বাণের সঙ্গে একের পর এক চা বাগানে ঘুরে বেড়াচ্ছেন, তখনই সমস্যাটা প্রকটভাবে নজরে আসে। এইসব এলাকার মহিলাদের ঋতুকালীন ব্যবস্থাপনা খুব অস্বাস্থ্যকর, ফলে নানারকম যৌন সমস্যা ও শারীরিক অসুবিধে তারা ভোগেন। শুধু তাই নয়, সার্ভাইকাল ক্যান্সারের আশঙ্কাও তৈরি হয়, ত্বকের নানা সমস্যায় ভোগেন তারা। এসবের কোনো ঠিকঠাক সমাধান চা বাগানে পাওয়া যায় না। তারপর রয়েছে লোকলজ্জার ভয়, ফলে সমস্যা প্রতিদিন বাড়তে থাকে। অনির্বাণের আবার মাথায় ঘুরছিল অন্য সমস্যা, তার সবচেয়ে চিন্তার স্কুল ছুট। আর স্কুল ছুটে কিভাবে তাদের স্কুলমুখী করা যায় সেটাই তার কাছে বড় চিন্তার ছিল, কারণ চা বাগানের ছেলেমেয়েরা ঢুকছে দিনমজুরির কাজে। কেউ একটু বেশি টাকার কারণে চলে যাচ্ছে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে, কেউ ভিন দেশে যাবে বলে হারিয়ে যাচ্ছে। অনির্বাণ বলেন এমন একটা উদাহরণ প্রচুর ছিল, তাই আমরা মনস্থির করেছিলাম আমরা দুজনের জন্য লড়ব। সেই লড়া কী করে হলো, আসবো সে কথায় আবারও দুটো গানের পর।

0: লড়াইয়ের কথা, জীবনের কথা শুনছেন বেঁচে থাকার গান। বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে। বেঁচে থাকার গান, বেঁচে থাকার গান 100.1 FM গোল্ডে।
1: শুনছেন বেঁচে থাকার গান, আর বেঁচে থাকার গানে আমি এমন একজনের কথা বলছি, এমন এক দম্পতির কথা বলছি, যারা কমিউনিটি টিচিং শুরু করেছেন উত্তরবঙ্গের পিছিয়ে পড়া গ্রামগুলোয়। শুধু মোবাইল লাইব্রেরি বা স্যানিটারি ন্যাপকিন নয়, শুরু হলো পড়ানো। আমি বলছিলাম, গত কয়েক বছরে পরিস্থিতি অনেকটা পাল্টেছে। যে গ্রামে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না, তাদের আজ কেউ নার্সিং পড়েন, কেউ জেনেম, কেউ আবার বাইরে গিয়েছেন ডাক্তারি করতে, কেউ বা চাকরিও পেয়ে গিয়েছেন। অনির্বাণরা বলেন, এসবের পাশাপাশি স্বনির্ভর হচ্ছে গ্রামের মেয়েরা। মাশরুম চাষ শেখানো হয়েছে তাদের, এই মাশরুম যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। নকশালবাড়ির লোহাসিং গ্রামের যেমন পূজা রাউতিয়া, সে তখন দ্বাদশ শ্রেণীতে পড়ত। 3-4 বছর আগে তার মা চা বাগানে পাতা তোলার কাজ করতেন। তিনি বলেছিলেন, আমরা দুই বোন, মা বলেছিল মাধ্যমিকের পর আর পড়াশুনো চালাতে পারব না, মোবাইল লাইব্রেরি থেকে আমি বই খাতা পাই, 10 টাকায় টিউশন নিই, আমার বোনও নেয়, ইংরেজি, কম্পিউটার, অর্থনীতি সব পড়ায় দাদা দিদিরা, এবছর নার্সিংয়ের জন্য আবেদন করব। এসব দেখে শুনে অনির্বাণ পৌলমী কিছুটা স্বস্তি বোধ করেন। নিজেদের নিরাপত্তা মাখা জীবন ছেড়ে গ্রামের উন্নয়নে এভাবে মিশে যাওয়াটা সৌভাগ্য বলে মনে করেন তারা। জীবন তো এক প্রকার গবেষণাই, এই গবেষণাগারেই কাজ করে চলেন সাধারণের মধ্যে লুকিয়ে থাকা এই দুই অসাধারণ। আর তারা এ ধরনের কাজ করেন বলেই আমরা বোধহয় এতটা নিশ্চিন্তে বাঁচতে পারি। আজ বেঁচে থাকার গান ছিল এই দুই দম্পতিকে নিয়ে। আবার অন্য কোনো দিন অন্য কাউকে নিয়ে ফিরব বেঁচে থাকার গানে। তার আগে, যাওয়ার আগে দুটো গান পরপর রইল আপনার জন্য।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রথম গানটির গীতিকার শ্যামল গুপ্ত।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী শিবাজী চট্টোপাধ্যায়, গানটির রচয়িতা রমেশ ঘোষ।

শুনছেন আধুনিক গান শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, এবারের গানটির গীতিকার অমিতাভ ভট্টাচার্য।

এবারের গানটি শুনবেন শিবাজী চট্টোপাধ্যায় ও অরুন্ধতী হোম চৌধুরীর দ্বৈত কণ্ঠে। গানটির গীতিকার সলিল চৌধুরী।

আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী, এখনকার গানটির গীতিকার সলিল চৌধুরী।

গানটি প্রচারে বিঘ্ন ঘটায়, দুঃখিত। পরিবর্তে অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া অন্য একটি গান শুনুন, গানটির গীতিকার কিংসুক চট্টোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। এবারের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়, প্রথম গানটির গীতিকার তরুণ সিংহ।

রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শেষ গানটি শুনবেন সুমিত সোমাদ্দারের লেখায়। করবেন শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের গীতিকার।

আধুনিক গানের অনুষ্ঠানে। এবারে শুনবেন রূপঙ্কর ও শুভমিতার দ্বৈত কণ্ঠে কয়েকটি আধুনিক গান।

আধুনিক গানের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে শুনবেন শ্রেয়া ঘোষাল ও রূপঙ্করের দ্বৈত কণ্ঠে গাওয়া এই গানটি।

আধুনিক গান শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় এতক্ষণ শুনলেন আধুনিক গান। আজকের শিল্পীরা ছিলেন যথাক্রমে হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, শিবাজী চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, রাঘব চট্টোপাধ্যায়, শুভমিতা, রূপঙ্কর ও শ্রেয়া ঘোষাল। আধুনিক গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখনকার অনুষ্ঠান বাংলা ছায়াছবির কালের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন দুই অধ্যায় ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটির শিল্পী ভূপিন্দার সিং।

ডিটিএইচ বাংলা পরিষেবায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনবেন মান অভিমান ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি গিয়েছেন আরতি মুখোপাধ্যায়।

শুনলেন মান অভিমান ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন অমরকণ্টক ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন পরিমল ভট্টাচার্য ও রূপরেখা বন্দ্যোপাধ্যায়।

শোনো মতি বিবি, আজ আর ঠুংরি গজল নয়, আজ চলবে মুজরা। আমি সুর ছাড়ব, তুমি ধরবে, তুমি ছাড়বে আমি ধরবো।

শোল্ডারে শোল্ডারে ভিড়েই নকল সুখে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এবারে শুনবেন আরোহণ ছায়াছবি থেকে কয়েকটি গান। প্রথম গানটি গেয়েছেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়, সেই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপের আকাশবাণী বাংলা ও মৈত্রীতে। এখন শুনবেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বাংলা ব্যান্ডের গান। প্রথমে বাংলা ব্যান্ড দোহার।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবারে শুনবেন রজনীকান্তের গান, প্রথম শিল্পী নূপুর ছন্দা ঘোষ।

শুনছেন রজনীকান্তের গান। এবারে শুনবেন শিল্পী ইন্দ্র সরকারের কণ্ঠে রজনীকান্তের গান।

রজনীকান্তের গান শুনলেন ইন্দ্রা সরকারের কণ্ঠে। নানা রঙের গান অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন বাংলা ব্যান্ড দোহার ও ফুড়ুতের গান, তারপরে দ্বিজেন্দ্র গীতি। শিল্পীরা ছিলেন যথাক্রমে কৃষ্ণা চট্টোপাধ্যায় ও রবীন বন্দ্যোপাধ্যায়, ও সবশেষে রজনীকান্তের গান। শিল্পীরা ছিলেন যথাক্রমে নূপুরচন্দা ঘোষ ও ইন্দ্রা সরকার। নানা রঙের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে।

0: شرد.
1: এখন সময় প্রভাতীর, আর প্রভাতীর প্রথম পর্বে আমরা শুনব সেতার, শিল্পী সুগত নাগ, রাগ বিলাস খানি টোড়ি।

এতক্ষণ শুনলাম সেতার, শিল্পী সুগত নাক, রাগ বিলাস খানিটোড়ি, আমরা শুনছি প্রভাতী। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ ললিত।

এতক্ষণ শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন শিরিন সেনগুপ্ত, রাগ ললিত। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী। এখন শুনব রাগ প্রধান বাংলা গান, শিল্পী শচীন দেব বর্মণ।

0: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত।

এবার তোর মরা গাঙে বান এসেছে, গানটা শুনলাম সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে। আনন্দধ্বনির পরের শিল্পী বিশ্বরূপ রুদ্র।

এর পরবর্তী শিল্পী শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে।

এ দুর্দান্ত গানটি। এরপর আনন্দধ্বনিতে যে গান শুনব, এমনি করে যায় যদি দিন যাক না, শিল্পী মনোময় ভট্টাচার্য।

প্রভু আমারও প্রিয় আমারও, শিল্পী ছিলেন তপন প্রভ। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর যদি তোর ডাক